আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। আজ বুধবার, 15ই আশ্বিন 1948 শতাব্দ, 19ই আশ্বিন 1433 বঙ্গাব্দ, 7ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:56 হয়ে 5 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।

0: প্রত্যেক পরমাণু একেবারে পরিবর্তিত হইয়া যাইতেছে, কিন্তু আমি যে একই সে একই রহিয়াছি। বিষয় আর বিষয়ী, অন্ধকার আর আলোকের ন্যায় পরস্পর ভিন্ন স্বভাব। যাহারা ইহাদের মধ্যে সমুদয় প্রভেদ বিলীন করিতে চাহেন, তাহারা সহস্র সহস্র যুক্তিতেও তাহা অতি সামান্য লোককেও বুঝাইতে পারেন না। বিষয় আর বিষয়ী ইহাদের মধ্যে কিছুতেই ঐক্য নাই। এ দুয়ের মধ্যে কোনো এক গুণও সমান নহে। আকৃতি বিস্তৃতি বিষয়ের গুণ আর স্মরণ তুলনা অনুমান প্রীতি দয়া শ্রদ্ধা কৃতজ্ঞতা এ বিষয়ীর গুণ, ইহার মধ্যে কিছুতেই সাদৃশ্য নাই। একজন দ্রষ্টা স্রষ্টা জ্ঞাতা মন্তা বোদ্ধা কর্তা, অপর আমাদের প্রত্যক্ষের বিষয়। আকাশ নাই আর জড় বস্তু আছে এ আমরা মনেই করিতে পারি না, কিন্তু আকাশ বিষয়ীর অবলম্বন নহে। যখন শরীর আত্মা এত পৃথক, তখন মৃত্যুর পরেই আত্মার কি প্রকারে বিনাশ হইতে পারে? আমরা কোনো বস্তুরই বিনাশ কল্পনা করিতে পারি না। যাহার সৃজন শক্তিতে এ সমুদায় সৃষ্ট হইয়াছে, তাহারই সংহার শক্তিতে এ সমুদায় ধ্বংস হইতে পারে। ঈশ্বরের পালন ইচ্ছার বিরাম ব্যতীত সৃষ্টির কণামাত্র ধ্বংস হইতে পারে না। কিন্তু ঈশ্বরের সেই ইচ্ছার বিরাম হইয়াছে কিনা এ প্রশ্নের উত্তর আমরা জড়বস্তু হইতেই প্রাপ্ত হইতেছি। জড়বস্তুর মধ্যে কোনো বস্তুরই বিনাশ হইতেছে না। জল বাষ্পরূপে উত্থিত হইয়া শুষ্ক হইয়া যাইতেছে, কিন্তু সেই বাষ্প আবার জলমূর্তি ধারণ করিতেছে। শুষ্ক বৃক্ষপত্র সকল ভূমিতলে পতিত হইয়া অদৃশ্য হইতেছে, কিন্তু তাহাই আবার বাষ্পীয় পদার্থ বিশেষে পরিণত হইয়া উদ্ভিজ্জের বৃদ্ধি বিষয়ে সাহায্য করিতেছে। মৃত দেহের প্রত্যেক অঙ্গ প্রত্যেক অস্থি প্রত্যেক পরমাণু বিচ্ছিন্ন হইতেছে, কিন্তু তার কিছুই বিনষ্ট হইতেছে না। অতএব কোন উপমিতির দ্বারা ইহা সপ্রমাণ হয় যে মৃত্যুর পরে আত্মারই বিনাশ হইবে? যখন একটি জড়ীয় পরমাণু বিনষ্ট হইতে পারে না, তখন কি আত্মারই বিনাশ ইচ্ছা করিবেন?
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি।

এতক্ষণ আপনারা শুনছিলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে ভক্তিমূলক গান। এবারে শুনবেন শিল্পী সুবিনয় রায়ের কণ্ঠে আমাদের অঞ্জলি পর্বের শেষ ভক্তিমূলক গানটি।

এতক্ষণ শুনছিলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কক বড়ক অনুষ্ঠান, তারপর আপনারা শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সংস্কৃত সংবাদ এবং তারপর হিন্দি সংবাদ।

아카시파니 아걸떠라 다음 장사고 디린 봉리 곡브럭반다 그나저나 따우도 북극도 마르기 증승로 봉크성래 한마이다 구름을 야파리 장고 디린 봉리 곡브럭반다 하영로 가랑로 디니 스랑살 탈루마이 탈니 살 지바 시비라 탐지바 디프라비시 অক্টোবর তালনি সাল সিনি নিশাই নিশিদক ইংরাজি বেশি ও পান্ধা খ্রাইতঙ্গ নিরা থামজিতক ফুটাপুরে মিটার সাসা নিরা দক সচুক কিলো হার্স তাই সারাসা ফুটাদক মেগা হার্স তাই এফ এম উচ্চন্ত তিনি সালকসাং সাল ফুংনি ও শিবুবুক শারি নি পান্তিক লাইজাক ও ফোংক সাঙ্গ ও সতের নি সাল নি সিকাং তিনি ও ফোংক সাং জরাব নাহারে নাইকাঙ্গে খেত আওয়ার নি কুনাসা ফুদুদু উঙ্গি বারজাক কাজিরা বুবার ইয়াং নক নি নকলাও এবার লামা গানাবো ক্লাইজাক হেংরা বুবার কুফুর কর্মলালা ক্লাইজাক কসাং দর দরকে কিসা নবর বা শিবসা যাক শিয়ারিব কিসা মিশা ক্লাইজাক হুদুদুখে সাল পাই ফেগেনকে নখা বন হরসং চমুই বুদুর বুদুরকে কমন যাক আও সোনা সাহার অসাতের গানাই ফাইকা আও তিনি ও পান্ডানি সিমি অসাতের নি ফাইনে নি সেকাং সাল নং ন ইয়াফর হামবাই তে খুলম হাইনু পান্ডেন সিমি আও হাইনু পান্ডব সং পুলের নখনালায় ককাহাম তিনি ককাহাম সং খনালায় স্বামী বিবেকানন্দ নি কক তম থেংরাং টংকসাং টংথার ও দাল থামনি থানসানো বরক যতীন বিশিঙ্গন ঈশ্বর তাই ফলা কথার তঙ্গ বন কারি তাই যতন ইমাং এবা মায়া খলস নাস্তিক ব খাইরমুং বরক অংমানো পিয়া ধার্মিক এবার তংথানী বরক ব খরকসা খারেক মুং গনাং বরক সানাংলাই সাক সাকনি বাহানবতি বসাবতিনি বাকি কালাইমানি কতর এবা কুসুক বেরামনি কালাইমুং হানি মানিয়া তামনি হেনবা মালমাতারক ব খালাইলাই বিলা মনসারক যে শিখ জরাতেই কাল্লাইও বরক ব আসু জরাতেই ন বরুণনি বসাপতির বাকে কার্লায় অমাহাকে কালেমানি নয় হামজুক মুং সিনি মৌ হই সাইমেনিয়া বুইনি হামক্রাই দংথার বুইন সাতক পিতক খালেমানি নেলেন এবার পাপ ফানতাই কিরিয়া তমুং নঙ্কা দংথার ফানকে সেন কিরিমুং লাচিমুং নঙ্কা টং সেলেন ফিয়কজাক ইয়কজাক ন টংথার সবজাক খাজাক অংখা সুমসক এবার বাপ বৈন হামজমানি নঙ্কা টংথার বৈন নাসলেমানি নঙ্কা সুমসক এবার টং সেলেন ঈশ্বরতে সাক সাকনি ফলানো পৈতুকলাই কেন টংথার রিসিটিমানি ইংকা সুমসক

0: भारतनि क्रिकेट थांनाय गोरों देब्रा यागबा खिदारनाय जाहिर खाननि आसामिया सान दिनै सालन भारतनि खरक्सा रसामना गोरों ताय तके मोसाना गोरों बेगम आख्तारनि आसामिया सान दिनै साल ओ गुरु गोविंद सिंह ब शिख धर्मनि फिल जी नि पाइथक गुरु तिनि निसालब थि जाव
1: आ खनलासिनि तिनि हाइपरलिपिडेमिया मतिय आबो क्लासक बाखे हाई कोलेस्ट्रोल कोलेस्ट्रोल বেলাই বাং মানে আপনি হেন হাইপারলিপিডেমিয়া হাই কোলেস্ট্রল অঙ্গো জেফ্রু থিয় বেলাই কবাং বুফাম খাওয়ে থাঙ্গ চিনি লিভার কোলেস্ট্রল সুনাম চুন্ন চামো হজাম খাইরে নানি তে হরমোনস বসুনাম ফিয়া মুইহান রক চাখে এবা দুধ নিমানি রক তাবুক ডেয়ারি প্রোডাক্টস মানে দুধ নিমানি রক চাখেব হাকে যে বুফাম গনাং মানি রক বেলাই চাখে তে অব হাইকে কোলেস্ট্রল এবা বুফাম বাঙি থাঙ্গ চিনি থুয় গাই আবো বাংতে বাংতে খে তামুই থাং চিনি যে লামাতেই থুই লাইনানি নাঙ্গ থুই লাই সুখলাইমানি লামা আবো অংখা আর্টারিস হিনে কাইসামানি এবা পাইপ হাই চিনি বিশিং পোশাক বিশিঙ্গ আ লামা তরুক তরুক খাই ও লামা এবা আর্টারিস হিনমানি আবো থুই লাইমানি লামা চিকনি খিবিও এবাকে কুফুঙ্গুই থাঙ্গো ওয়াশে উসুখে বুফামনি বিফ্রিং রক জেফ্রু কাগুই থুয় জমগুই থাঙ্গে আফ্রু হার্ট অ্যাটাক রক অঙ্গু হিন হ্যাঁকে বা স্ট্রোক রকব অঙ্গে মানো ইংকাই হাই কোলেস্ট্রল তাবুক বাক্সা বা বুমা বুফানি থানি তংখা এবা সেকাং বাড়িও ন তংখাকে আবো চারাই এবা গলৈ বসা বসা বতৈনি থানেও আবো থাঙ্গি মানো আ বেমার হাই কোলেস্ট্রল খাঙ্কি বিনি সিনেমারি রক তাবুক মূসা সিনেমারি তো গরি ফিয়া জেফ্রু বসাগ থুই গাহামকে লাইসুয়া এবা বম তম থুই সগুয়া হাঙ্কাই তাবুক ব্লাড সার্কুলেশন কাহামকে এংয়া হাঙ্কাই তাবুক তামুয়াই চিনি বসাগ চিনি থুই থাংলাইসু কাহামকে খাইনি নাঙ্গ এবার ব্লাড সার্কুলেশন কাহামকে এংনানি নাঙ্গ ইংকে আবু এইয়া হাঙ্কাই তামকে থুই তংখাঙ্কে সেসম কথাং কাহাম করং তঙ্গ ইংকাই থুই কাহামকে থাংলাইসু খাইয়া হাঙ্কাই খাকলাপ সানানি চেংনাই পদ্রে পদ বসাকনি সাকরুপমা এবা বেমার এবার হামিয়া চাইয়া অংনানি চেংনাই খলাই সানাই হামা বাড়া সানাই অবরক অংখা যে সাকা সাকানি সিনেমারি ওখানে অবনি অংমানি উকলগ তাবুক সাকা বুফামনি মানের চাখাঙ্কে তে আবহাই রক অংখাঙ্কে হাই কোলেস্ট্রল দাগতি দাগতি নঙ্গে মানো ইংকা হাম বাগিন চং কন্ট্রোল তমনানি ইংকাই ব্যায়াম অংখা পুইলাও ফায়ো ব্যায়াম খাইনানি তে ফিটকে তংনানি গাই বুফাম যে চামুং রক কাহামকে সাইনাই চানানি বুফামনি মানের ওজন খাই চানানি বাকি আমসক তিনি হাই কোলেস্ট্রল নতেই চেন খানা লাইকা
0: আসুদ্রাসং খান লাইকা সাখাং লাইক হাই কোলেস্ট্রল নতেই কক থে থানি তাবুক সং তাং বিতিনি কো খানামান কচাক দেন্তন কাইমান রুকি কক থে থানি কচাক দেন্ত ব্লাইও গবং ম ভিটামিন তাই খনি জমানি রক্তং গো আবন আউ বাগিনি কচাক দেন্ত ব্লাই বেলাই কাহাম কো সাকনি বাকি সাকনি ফান গবং খলাই থানি বস্তু বাবো সাকনি কি সেটি সাপকে তিখলাই রে থানি ব ও কসাক তন্তে বেলাই বেলাইকে

0: হরিকক্তমা পুলাও খানালাই নেই চিনি তেপরা হাস্তেও কাইসা ত্রিপুরা গভর্নমেন্ট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ তে নেতাজি সুভাষ হোমিওপ্যাথিক হসপিটাল চেঙানি থাঙ্গি থাঙ্গো তে আবো তিনি সালন আবনা ফিয়গের নাই আবংখা আগত লানি রেন্টার্স কলোনি হিনাই আ থায় ও মেডিকেল কলেজ খুলকজাক নাই
1: সেবাজ্যোতি কলস যাত্রা এবার গলা হিমনিমু তিনি নিশিমি কৈলা শহর মহকুমা চন্দ্রপুর ব্লক নি জিমি চেঙ্গানে কক্তুম হকুমা তাংনার বেগতে গায়ে সাকলাই মঙ্গ অ কক সাকলাই যোগ
0: অবা হাই কিনা অক্টোবর তাল নি বা সালমারি নিশিমি চেঙ্গেনে অক্টোবর তাল নি চিদক সালমারি জরা অব সিটিজেন সার্ভিস দে তে ফ্রম পাবলিক রিলেশনস টু পাবলিক সার্ভিস অবংখা যে মন্ত্রী অক্রা নরেন্দ্র মোদী ব বিশি নৈচি বা পোংমানি ইয়াক উল অবন করঙ্গৈনাই অ সাল রগ পান্ডা খ্লাইজাক নাই আবংখা কক সালাইমানি কজাং কজাংকে কক সালাইমানি তুমং লোকো রক এবা পাবলিক রকনি মূসা কমপ্লেইন এবার কক সাজাকাই এবার জং জাল রকন সানানি মূসঙ্গা হাঙ্কাই অসাল অসাল রক সাইমানানি পাবলিক হিয়ারিং এবার জয়েন শুনওয়াই অংনাই হেনে সাজাখা আব জুদা জুদা সালমারিও জুদা জুদা থাইও অংনাই তে পাইথাকনি সালমারি বিশে সালমারি সালচি দক নি সালো হংকাই ওল আগরতলা জিরানিয়াও খ্লাইজাক নাই আবো ফুংনি দামচি সাতামানি সিমি দীপনি দামচি নি জরা দাম নি জরা

আশোক জেলা খানাকা হাইনু খরং পান্ডা আকাশবাণী আগরতলা অবর্ণ পায়কা তিনি ভুঙি কক্রকান্তা যতন সরকাহাম তাবুখান দিল্লি কেন্দ্র চিমি কক্তমা পৈলাবাস সংস্কৃত আপনি যাগুলো হিন্দি কক্তমা

আরও অনেক ঘটনা আছে, তার মধ্যে হলো বিশিষ্ট জনেদের জন্মদিন। আজকের দিনে অর্থাৎ 7 অক্টোবর 1775 সালে জয়গোপাল তর্কালঙ্কার জন্মেছিলেন। তিনি ছিলেন বাঙালি লেখক ও সংস্কৃত পণ্ডিত। জন্মেছিলেন আজকের দিনে অশোক কুমার সরকার। 1912 সালে তিনি বিখ্যাত বাঙালি সাংবাদিক ছিলেন। 1914 সালে জন্মেছিলেন বেগম আখতার, ভারতীয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের গজল, দাদরা ও ঠুমরি গায়িকা। জন্মেছিলেন চণ্ডীদাস মাল। 1929 সালে বাংলা পুরাতনী, আগামী ও টপ্পা গানের কিংবদন্তি শিল্পী। তাঁদের প্রত্যেককে আমাদের আকাশবাণী আগরতলার পক্ষ থেকে জানাই জন্মদিনে সশ্রদ্ধ প্রণাম। এই ছিল কিন্তু ইতিহাসের পাতা আজ কি বলছে।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন আকাশবাণী আগরতলার প্রাইমারি চ্যানেল, আর এই অভিজ্ঞাপন অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্জে। এবার জানাবো সুস্থ থাকতে কী করণীয়। হ্যাঁ, আমি জানি আমরা প্রত্যেকেই কম কিংবা বেশি হলেও জানি সকালের রুটিনে কী করা উচিত। খুব সকালে না হোক, অন্তত তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন। তাড়াতাড়ির কথার অর্থটি কিন্তু 5টা থেকে 5:30। সকাল সকাল ঘুম থেকে উঠুন, তারপর এক গ্লাস ঈষৎ উষ্ণ গরম জল পান করুন। তাতে শরীর সতেজ রাখে এবং সারাদিনের যে আমাদের হজমের সমস্যা সেটি কিন্তু দূর করতে সাহায্য করে। তাছাড়াও সকালের নরম রোদে কিছুক্ষণ থাকুন, এটি শরীরকে প্রয়োজনীয় ভিটামিন ডি যোগায় এবং প্রাকৃতিক দেহ ঘড়ি ঠিক রাখে। পুষ্টিকর খাবার সকালবেলা অবশ্যই দরকার। খাদ্য তালিকায় থাকতে পারে প্রোটিন, ফাইবার, স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার দিয়ে সকালের খাবার। কখনোই সকালের খাবারকে বাদ দেবেন না। আমাদের মায়েরা ছোটবেলায় আমাদেরকে বলতেন সকালবেলার খাবারটি কিন্তু আমাদের সারা দিনের যে শারীরিক কর্মক্ষমতা তাকে বজায় রাখতে অত্যন্ত উপকারী। তাই এই ছিল আজকের স্বাস্থ্যসম্মত কিছু টিপস আপনাদের জন্য। হ্যাঁ, আমি জানি আপনারা প্রত্যেকেই হয়তো সেটি জানেন, তবু আরও একবার অভিজ্ঞাপনের পর্বে চালিয়ে নেওয়ার পালা।

এবারে জানব বিজ্ঞানের টুকিটাকি। হ্যাঁ, আমরা কিন্তু ঘুম থেকে উঠি বিজ্ঞানকে ছাড়া এক পাও ফেলতে পারি না, তাই বিজ্ঞানকে ছাড়া আমাদের অভিজ্ঞাপনও কিন্তু অসম্পূর্ণ। তাই চলুন জেনে নিই ছোট্ট করে আজকের দিনের জন্য বিজ্ঞান আমাদের কি জ্ঞান দিতে চলেছে। বিজ্ঞান বলছে, আকাশে যখন বিদ্যুৎ চমকায় তার স্থায়িত্ব থাকে মাত্র 0.6 সেকেন্ড। বিজ্ঞান এটিও বলছে, আমাদের দৃশ্যমান আলোর মধ্যে লাল রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, আর বেগুনি রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। বিজ্ঞান বলছে, বরফ কেন সাদা দেখায় সেটি কি আপনারা ভেবেছেন? হ্যাঁ, বিজ্ঞান ভেবেছে। বিজ্ঞান বলছে, বরফের ভেতরে আলো প্রবেশ করলে তা সবকটি রঙকে একসাথে প্রতিফলন করে ফিকিয়ে দেয়, তাই বরফের কোনো রং আমরা দেখতে পাই না, বরফকে সাদা দেখায়। এই ছিল বিজ্ঞানের আজকের টুকিটাকি।

শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দেব আমাদের কর্মপ্রার্থী বন্ধুদের জন্য অভিজ্ঞাপনের আজকের পর্বের কর্মখালি অর্থাৎ চাকরির খবর। ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন বা TIFTA 12টি পেশাগত পদে নিয়োগ চলছে। প্রতিটি পদে একটি করে শূন্য পদ রয়েছে। এর মধ্যে রয়েছে সিনিয়র কনসালটেন্ট, কনসালটেন্ট, রিসার্চ অ্যাসোসিয়েট, প্রোগ্রাম কোঅর্ডিনেশন অ্যাসোসিয়েট এবং বিভিন্ন কমিউনিকেশনের পদ। পদ অনুযায়ী স্নাতক, ডিপ্লোমা অথবা স্নাতকোত্তর ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা প্রয়োজন। বয়সসীমা

পদভেদে সর্বোচ্চ 40 অথবা 50 বছর। নিয়োগটি চুক্তিভিত্তিক, প্রাথমিকভাবে 11 মাসের জন্য, মাসিক পারিশ্রমিক পদ অনুযায়ী 30,000 থেকে 1,50,000 টাকা পর্যন্ত। অনলাইনে আবেদন শুরু হয়েছে 1 অক্টোবর থেকে। আবেদন করার শেষ সময় 15 অক্টোবর 2026 সন্ধ্যা 6টা। আবেদন করতে হবে TIFT এর অফিসিয়াল রিক্রুটমেন্ট পোর্টালে। আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত অবশ্যই দেখে নেবেন। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি।

জানিয়ে দিচ্ছি আজকের তথ্য। প্রকৃত যোগ্য উপভোক্তাদের কাছে গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে রেশন সামগ্রী সঠিকভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের সম্প্রতি জারি করা এক নির্দেশিকা অনুযায়ী 1 অক্টোবর 2026 থেকে স্মার্ট পিডিএস সিস্টেমে সাইলেন্ট রেশন কার্ড এবং ডুপ্লিকেট সুবিধাভোগীদের শনাক্তকরণ ও যাচাই করার কার্যক্রম শুরু হয়েছে। এক্ষেত্রে যেসব রেশন কার্ড একটানা 6 মাস ধরে কোনো রেশন তোলা হয়নি সেগুলি সাইলেন্ট রেশন কার্ড হিসেবে চিহ্নিত করে সাময়িকভাবে নিষ্ক্রিয় করা হবে। এ সময়ে রেশন বরাদ্দ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট রেশন কার্ডের সকল সদস্যদের 3 মাসের মধ্যে ই-KYC ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্যতা প্রমাণ করতে হবে, অন্যথায় রেশন কার্ড সিস্টেম থেকে স্থায়ীভাবে বাদ দেওয়া হবে। বিস্তারিত জানতে অবশ্যই নিকটবর্তী রেশন শপে যোগাযোগ করুন। শুনলেন তথ্য, এবারে জানিয়ে দিচ্ছি আকাশ কি বলছে। আজকের আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকতে পারে 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এতক্ষণ অভিজ্ঞাপন পর্বে আপনাদের সঙ্গে ছিলাম আমি শিল্পী। সকলে ভালো থাকুন,

0: বাণিজ্যের নতুন সুযোগ তৈরি, অংশীদারিত্ব বৃদ্ধি, বিনিয়োগ, প্রযুক্তি সহযোগিতা ও উদ্ভাবনী ক্ষেত্রগুলিকে আরও মজবুত করা। এবারের সম্মেলনের থিম হল $100 বিলিয়ন বিনিয়োগ, অংশীদারিত্ব নির্মাণ ও ভারতে 10 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। উল্লেখ্য, ভারত EFTA বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি গত বছরের 1 অক্টোবর থেকে কার্যকর হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশসেবাই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন আজ বিকশিত ভারত সংকল্প সভায় বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতির পাশাপাশি দলের বরিষ্ঠ নেতৃবৃন্দ ও উত্তরপ্রদেশের বিভিন্ন অংশ থেকে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক ও উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত বিনোদ তাওড়ে অযোধ্যা থেকে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। লখনৌয়ের হজরতগঞ্জের সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির পাদদেশ থেকে অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। রাজ্য বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বারাণসী থেকে, প্রাক্তন বিজেপি সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী JP নাড্ডা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। অন্যদিকে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গাজিয়াবাদ থেকে এসে যোগ দেবেন। সরকার প্রধান হিসেবে 25 বছর পূর্ণ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল একটি প্রস্তাব পাশ করেছে। 2001 সালের 7ই অক্টোবর তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরবর্তীতে 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হন। সরকার প্রধান হিসেবে তার এই 25 বছর পূর্ণ হচ্ছে।
1: ये जो निरंतर सेवा देश की है, इसके लिए कैबिनेट ने अभिनंदन किया माननीय प्रधानमंत्री जी का और एक प्रस्ताव पारित किया। जिस तरह से गुजरात में माननीय प्रधानमंत्री जी ने अपने कार्यक्रमों के माध्यम से, नीतियों के माध्यम से कई ऐसे परिवर्तन किए जिसके लिए दुनिया भर में माननीय प्रधानमंत्री जी को जो काम उन्होंने किए वो सारे काम आगे जाके देश के लिए एक बड़ी टेम्पलेट बने। तो गुजरात मॉडल को दुनिया भर में पहचाना गया, सराहा गया और भारत भर में उसकी इम्प्लीमेंटेशन हुई।
0: কেন্দ্রীয় মন্ত্রিসভা সমন্বিত পরিবহন ও লজিস্টিক কর্তৃপক্ষ গঠনের অনুমোদন দিয়েছে। গতকাল নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমকে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে এটি পরিবহন ও লজিস্টিক খাতে গবেষণা, পরিকল্পনা, মূল্যায়ন, তদারকি এবং প্রভাব বিশ্লেষণের কাজকে আরও শক্তিশালী করবে। তিনি আরও বলেন, সমন্বিত পরিবহন পরিকল্পনার ক্ষেত্রে এটি সর্বোচ্চ সংস্থা হিসেবে কাজ করবে। শ্রী বৈষ্ণব উল্লেখ করেন যে দেশের লজিস্টিক্স পরিষেবার চাহিদাও ক্রমাগত বাড়ছে। এই ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সারা দেশে একাধিক মহাসড়ক, রেলপথ, জলপথ, বিমানবন্দর এবং নতুন বন্দর গড়ে তোলা হচ্ছে। ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক অথরিটি 10 বছর মেয়াদী একটি দীর্ঘমেয়াদী জাতীয় পরিবহন পরিকল্পনা প্রস্তুত করবে।
1: देश में जिस तरह से GDP बढ़ रही है 7% 8% के बीच में, लॉजिस्टिक्स की रिक्वायरमेंट लगातार बढ़ रही है। देश में बहुत सारे हाईवे बन रहे हैं, पोर्ट्स नए बन रहे हैं, इन सब का एक यूनिफाइड तरह से प्लानिंग हो उसके लिए PM गतिशक्ति पोर्टल प्रधानमंत्री जी ने कुछ वर्षों पहले लागू किया था। अब भविष्य की जरूरतों को देखते हुए जो प्लानिंग बनानी हो, एक इंटीग्रेटेड ट्रांसपोर्ट एंड लॉजिस्टिक्स अथॉरिटी का निर्माण किया जाएगा।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রযুক্তিকে অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের সেবাতীর্থ গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। চলতি মাসের 10 তারিখ পর্যন্ত নতুন দিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস সম্মেলন হবে। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ভারতের নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক রাহুল গান্ধী সমালোচনা করেছেন। নতুন দিল্লিতে সংবাদ উচিত জনগণের সেবা করা এবং নির্বাচনী রায় মেনে নেওয়া।
2: লোকতন্ত্র মে লোক সেবা করো তো আপকো জনাদেশ মিলেগা। আপ জনাদেশ প্রাপ্ত নই কর পাতা হ্যায় मांगने के लिए कहते हैं, बाद में सुप्रीम कोर्ट को भी फिर अटैक करते हैं और बोलते हैं कि कोर्ट के ऊपर में भरोसा नहीं है, इलेक्शन कमीशन को चोर बोलता है। तो इससे ना लोकतंत्र ठीक होगा, ना कांग्रेस पार्टी का फिर से उदय होगा।
0: তামিলনাড়ু, পুদুচেরি ও পশ্চিমবঙ্গের 5টি বিধানসভা কেন্দ্র এবং আসামের 1টি লোকসভা আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ পরিস্থিতিতে শেষ হয়েছে। তামিলনাড়ুর মাদুরান্তকামে 86% ও ধারাপুরমে 80% বেশি ভোট পড়ে। পুদুচেরির থাট্টানচাভাদিতে প্রায় 81% ভোট পড়ার খবর পাওয়া গেছে। আসামের নওগাঁ লোকসভা আসনে 76% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে 80%-এরও বেশি ভোট পড়ার খবর মিলেছে।

0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুই বিধানসভা আসনে বিপুল ব্যবধানে জয়লাভের আশা প্রকাশ করেছেন। সবকটি কেন্দ্রে ভোট গণনা আগামী শুক্রবার। সিবিআই পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর ওএসডি রাজীব ঘুমান ও তার সহকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে আইএএস আইএফএস অফিসার সহ বিভিন্ন আধিকারিকদের পোস্টিং পরিবর্তন ও অন্যান্য দুর্নীতির তদন্ত। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার 2025 সালের বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ বা ভিভিজি রামজি আইনের আওতায় অনুমোদিত কাজের তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। নতুন গ্রামীণ কর্মসূচির রূপরেখার অধীনে মোট 375 ধরনের কাজকে অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, নতুন তালিকায় আগের 266 কাজের তুলনায় 41% বেশি কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে কাজগুলিকে 4 মূল বিষয়ের ভিত্তিতে পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছে জল সুরক্ষা, গ্রামীণ এলাকার মৌলিক পরিকাঠামো, জীবিকাভিত্তিক পরিকাঠামো এবং আবহাওয়াজনিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রস্তুতির জন্য বিশেষ কাজ। বিজ্ঞান বিষয়ক গবেষণা, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, কৃষি গবেষণা এবং কৃষি শিক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ভারত ও ঘানা। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্করের ঘানা সফরকালে এই চুক্তি স্বাক্ষর আরও গভীর করা। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান, এই চুক্তির আওতায় ভারতের জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার কথা বলা হয়েছে। উল্লেখ্য, বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর চলতি মাসের 10 পর্যন্ত ঘানা, আইভারি কোস্ট এবং ইথিওপিয়া এই 3 দেশ অঞ্চলে ভারত ও কাজাখস্তানের সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়া কাজিন 2026 সফলভাবে সম্পন্ন হয়েছে। যুদ্ধক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক বোঝাপড়া সুদৃঢ় করা এবং যুদ্ধের প্রস্তুতি জোরদার করাই ছিল এই অনুশীলনের মূল লক্ষ্য। লখনৌয়ে গত রাতের 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে সিরিজ 1-0 ব্যবধানে এগিয়ে গেছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে 19 ওভার 1 বলে 171 রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ 56 রান করেন শেরফেন রাদারফোর্ড। 172 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত 14 ওভার 4 বলে 2 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। অধিনায়ক শ্রেয়স আয়ার 43 বলে অপরাজিত 102 রান করেন। ঈশান কিশান 27 বলে অপরাজিত 37 রান করেন। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে আগামী শুক্রবার রাঁচিতে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বিতীয় ভারত ইএফটিএ প্রগতি সম্মেলনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্ণ হচ্ছে আর এই উপলক্ষে প্রধানমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিকশিত ভারত সংকল্প সভায় ভাষণ দেবেন। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান। ক্যাম্পে, হাসপাতালে এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করিয়ে নিন আয়ুষ্মান কার্ড। আপনি beneficiary.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার। আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। জনকল্যাণ ও জনসেবায় গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন পর্যন্ত নরেন্দ্র মোদীর ২৫ বছর পূর্তি উপলক্ষে আজ সারা দেশের সঙ্গে রাজ্যেও সেবা জ্যোতি কলস যাত্রা অনুষ্ঠিত হবে। আগরতলার শিশু উদ্যান থেকে সেবা জ্যোতি কলস যাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সমহারে উন্নয়নের জন্য প্রযুক্তির গণতন্ত্রীকরণ ও ডিজিটাল সেবাকে বিশেষ করে দক্ষিণ বিশ্বের দেশগুলোর সাধারণ মানুষের কাছে সহজলভ্য ও সাশ্রয়ী করতে হবে। গতকাল নয়াদিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের প্রাক্কালে জিএসএমএ বোর্ডের সদস্যদের সঙ্গে

0: বৈঠকে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সাইবার জালিয়াতি, ডিপ ফেক ও এআই এর অপব্যবহার রোধে প্রযুক্তি নির্ভর সমাধান ও আন্তর্জাতিক মানদণ্ড গড়ে তোলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে জিএসএম এ প্রতিনিধিরা ভারতের 4G 5G সম্প্রসারণ ও ডিজিটাল সংযোগে নেতৃত্বের প্রশংসা করেন। বৈঠকে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাজ্য সরকারি কর্মী ও পেনশনভঙ্গীদের জন্য যথাক্রমে 3% DA ও DR বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। গতকাল মহাকরণে তিনি জানান, এর ফলে মোট DA বেড়ে 44% হবে। 1 অক্টোবর থেকে বৃদ্ধি কার্যকর হবে। পাশাপাশি নিয়মিত সরকারি কর্মীদের হাউস রেন্ট অ্যালাওয়েন্স বা HR 8% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে। HR এর সর্বোচ্চ সীমা 3,000 থেকে বাড়িয়ে 10,000 টাকা করা হয়েছে। উদয়পুরের তেপানিয়া ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের জন্য গতকাল আনুষ্ঠানিক অনুমতি প্রদান করেছে ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এই খবর জানিয়েছেন। তিনি জানান, এই প্রতিষ্ঠানে স্নাতক স্তরে 60টি আসন থাকবে। প্রস্তাবিত এই কলেজটি রাজ্যে চিকিৎসা শিক্ষা ও আয়ুর্বেদিক স্বাস্থ্য পরিষেবার প্রসারে সহায়ক হবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার সাম্প্রতিক সিদ্ধান্ত MSME ক্ষেত্রকে উৎসাহ যোগাবে এবং ভবিষ্যতের প্রজন্মকে ব্যবসায় আগ্রহী করবে। গতকাল সামাজিক মাধ্যমে তিনি জানান, এই সিদ্ধান্ত ক্ষুদ্র মাঝারি শিল্পকে উন্নত প্রযুক্তি গ্রহণ, উৎপাদন বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ করে দেবে। এছাড়া পরিবহন ব্যবস্থার সমন্বয় ও তথ্য নির্ভর পরিকল্পনার লক্ষ্যে ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্স অথরিটি গঠনের অনুমোদন দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে বলেও তিনি উল্লেখ করেন। আবুধাবিতে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, ক্যাপ্টেন স্মিথ মাছারের শারীরিক অবস্থার ধারাবাহিক উন্নতি হচ্ছে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমের দূতাবাস জানিয়েছে, ক্যাপ্টেনের পরিবার, চিকিৎসক এবং স্থানীয় প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে। পাশাপাশি ক্যাপ্টেন মাছারের দ্রুত আরোগ্য কামনা করে তার জন্য প্রার্থনা করায় সবাইকে ধন্যবাদ জানিয়েছে দূতাবাস। এক্সপ্লোরিং ইন্ডিয়া অভিযানের অধীনে আসাম রাইফেলসের উদ্যোগে আগরতলা উদয়পুর আসাম রাইফেলস পাবলিক স্কুলের 15 জন জনজাতি শিক্ষার্থী মুম্বাইতে এক শিক্ষামূলক সফরে অংশ নিয়েছে। গতকাল শিক্ষার্থীরা মুম্বাইয়ের লোকভবনে মহারাষ্ট্রের রাজ্যপাল জিষ্ণুদেব বর্মার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করে। রাজ্যপাল উত্তর পূর্বাঞ্চলের শিক্ষার্থীদের জাতীয় ঐতিহ্য উন্নয়নের সাথে পরিচিত করার উদ্যোগের প্রশংসা করেন। যমুনানগর 28 নম্বর ওয়ার্ডের প্রস্তাবিত নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, নাগরিক পরিষেবা আরও সহজ এবং আধুনিক করতে পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। জল জমা সমস্যা মোকাবিলায় এলাকায় একাধিক নালা ও ড্রেন নির্মাণ করা হয়েছে বলে উল্লেখ করেন মেয়র। দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের মাঠে গতকাল স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে স্বচ্ছতার মাধ্যমে সমৃদ্ধি শীর্ষক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে স্বচ্ছতা একাদশ বিলোনিয়া মহকুমা ক্রিকেট একাদশকে পরাজিত করে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। পরে বিলোনিয়া এগ্রিকালচার চৌমুহনীতে পরিচ্ছন্নতার অভিযান পরিচালিত হয়। আবহাওয়ার খবর, আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা দায় চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিজি থাম দাংবদাং রাং নাংয়া চুবা মুগুই দঙ্গ ত্রিপুরা গনাঙ্গুই ন আয়ুষ্মান কার্ড নামনানি সামু খাই জাগুই দঙ্গ কেম্প শাক হামনক দায় নব নক চিনি বদল নি বরক রখাঙ্গি দঙ্গ নিনুকুং চুগুই তংখে তিনি ন আয়ুষ্মান কার্ড খাই দি বেনিফিশিয়ারি NHA.gov.in ও ওয়েবসাইট বিশিংতি এবার আয়ুষ্মান এপ নিচু বা চুবাই নং বাই থাং ন আয়ুষ্মান কার্ডস নামই মাননাই শাক হাম নারুকনা যতনি মানথাই আয়ুষ্মান উঙ্কুম যতনি নুকুম তেই পো কাহামকে সিনানি বাগে টল ফ্রি হেল্পলাইন 14555 এবা 1800 3453 797 ও নাম্বারও করুন দিই।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণা দেব বর্মা রাষ্ট্রবক্ষ দ্রৌপদী মুর্মু সা খামনাই রগ্ন বরকনি সামংনি লগি খা গনাং অংনানি বাকি কবকা মিয়া হিমাচল প্রদেশনি বিলাসপুর এইমসনি পুইলা কনভোকেশন স্পান্দাও ব অকবক মুং নারখা বসাকা রং কিচা বাই কাহাম সা খামনি সেবরুনানি ন এইমসনি কতর নাহার মুং হা কতরনি বরক

নি থানী এইমস হিনমানী নঙ্কা হাগতনি যতনি সাই কাহাম কুক সাক নাইনি রকনি থানী কাহাম সাকামনি সেব মান্না অপৈতু থাইনি সেব জেতিকে হাগতনি তৈব গবাং বরক রকনি থানী সগৈনা তৈ আবনো নাহারী ন হাগতনি জুদা জুদা থায় গবাং মা থায় এইমস আজগ রোজাগৈ দঙ্গ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া দিল্লি কতালো ইন্ডিয়া মোবাইল কংগ্রেস নি জিএম জিএসএমএ বোর্ড নি আদংরক বাই ককলাম সালাইমাও ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার নি নাঙ্কুকমানি ককনক খুরসামানি লগে লগে সাইবার জঞ্জাল ডিফেক তৈ এআই হামিয়া সামুঙ্গ ফনাংমা কাসুনাও তাং সেবরুকজাক জঞ্জাল ইয়াকাকা নিশাকা ফানবক্সিনকা ককলাম সালাইমাও জিএসএমএ নি লুকু আদংরক ভারতনি ফোর জি ফাইভ জি ফর্মা তৈ ডিজিটাল মানজুমুং কাহাম সামুনি বাকি বলাইকা ককলাম সালাইমাও কেন্দ্রনি মানজুমুং মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নকবই কুচুক আচুক ফাংনি অফিসারক মানজাখা কেন্দ্রনি সংযুগ বেচেপনি ককচং লাইনক মিয়া দিল্লি কতাল সংযুগ্ব সংনি সংবিধাননি মান বান্ধাতাই কেরং রায়দানো তৈয়ী সাল নৈনি ব সংকক লাম্পান্ডানো লুয়াজিখা কেন্দ্রনি মন্ত্রী জুয়াল উরাম অকক লাম্পান্ডানো চেঙ্গিরেখা মন্ত্রী শাখা পুইলা বেরামনি অফিসার রকনি থানী সংযুগ্ব সংনি জঞ্জাল রকন সাইমানী আব রকন ইয়াকাগ্রানী তৈ তাগিমুং স্নামনানি ন অ সংসামুং নাহারমুং যতই কাই থামচি হাস্তে তাই কেন্দ্র বাই নাইকলজাক আমচাইনি খরক স্নিচি বাণী গবাং আদংরক অ পান্ডাও মানজাগানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী লুকু হামক্রাইনি সিমি গুজরাটনি মন্ত্রী অক্রা অঙ্গৈ তাই হাকতর হামক্রাইনি সামুংবাই গদালই তাবুক জরা যাই খেবার যাই আসাগৈ লুকু হামক্রাইনি সামুঙ্গ বিশি নৈচি বা পুংসকমা পালাইমানোরগৈ তিনি হাকতর বৈ বাক্সা হাস্তে অব সেবাজ্যোতি কল যাত্রা সংসার জাগানো তিনি ফুঙ্গ আগরতলানি চিলড্রেন্স পার্ক সেবাজ্যোতি কল যাত্রা ন চেঙ্গিরিওয়ানো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তে হাপাং মিয়া হাপাংনি সেবুক রকনি বাকি রাবো খক থাম দিয়ে রানী কক সাপখা মিয়া তাংন কতর কক তুমা থুমনাই রকনি থুমো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা অ কক ন শাখা ব শাখা হাবাইয়াকার যাক সেবুক রকব রাবো খক থাম খাইয়ই ডিয়ারনেস রিলিফ মানানো অ অক্টোবর তালনি সিমিন আবো সামুঙ্গ নাংজাগানো আবনো কারিব রেগুলার সেবুক রকনি হাউস রেন্ট অ্যালাউন্স রাবো চার চিনি সিমি বাংরি বই রাবো চি খাইজাখা কক থুমো রাংমন্ত্রী প্রণজিৎ সিনহা রাইব মানজাখা আগরতলাও অসমতাই কাইনানি সিগাং পুলিশনি গসিমং নাহারনানি কবক মংনারেখা সদরনি এসডিপিও পান্নালাল সেন মিয়া মুক্তধারা অডিটোরিয়াম সালথাং আগরতলা থানানি সাকথার মুংবাই অসাকাইনি রকবাই ককলাম সালাইমাও তংকচাংনি বিশিংতৈ নাইকল ফাংনি দাগিমুংমানি অসমতাই পাইরিনানি কবক মংনারেখা পুলিশনি বখাকতৈ সাজাখা তাকলাই বিশে তাবুক সাক জরা গসিমং নাহারকা কাইথাম চিথাম মণ্ডপ দায়িত্বতেইব তংমানি মণ্ডপ রকন গসিমুং নাহারনানি কয়মুং নারেকজাখা চাদা খানমানো তৈব ক্রাক দাগিমুং রেজাখা ফানকে চাদা খানজাখে কেরংনি সেপ নাহার জাকনাই তে আবুনি বারজা তংনাই মোটাই কমিটিনি কাসকুতেই তাঁকরা যুগেন্দ্রনগরনি নৈচি চার নম্বর ওয়ার্ডনি বাকি গসিমুং মানজা কতাল হাপাংনি নকনি হলং থংকাইখা মেয়র দীপক মজুমদার বসাকা লুকুরকন সেবারুমা তৈ লাইতে সাতে কতাল খাইনানি বাকি নাং বেখ্রেপ হামক্রাইনি সাকা ফানবক্সিনজাগৈ দঙ্গ তৈ বাথাকমা জঞ্জালিয়া কাকরেনাব অ আমসাইয় ড্রেন্স নামানি ককনব খুরসাখাব কামি হামক্রাই কক চংলাইনকনি ভি বি জি রামজি নৈ সাই নৈচি বানী বিশিং গসিমুং মানজাক সামুংনি স্নাম ফিরমুং লিস কারিখা আরো কতাল কামিনী সামুং মান থগ্রানী বিশিঙ্গ কাইথামরা স্নিচি বা গসিজাক সামুংনি সেপ তনিজাখা সেকাংনি লিস্ট কাইনৈরা দক চি দক সামুংনি সেপ তংমানি হা কতনি বসং ওয়ানসক মুং বাই গদালিউ হাস্তিনি বাকি কাইসা বাই থাংনি বায়োডাইভার্সিটি ওয়ানসক তাংমুক থাকানো হই সাকা বলংমন্ত্রী অনিমেষ দেব বর্মা মিয়া আগরতলা প্রজ্ঞা ভবন পান্ডা কাইসাও অকক নাকা বসাকা বলংনি মালমাতা বুফাং তৈথুন খবই হাবারন খাতি নারকমানি বিশিং তৈ ত্রিপুরানো তৈব কখরাং হামসাজাক খাইনানি ওয়ানসক তাং নাহারজাগৈ দঙ্গ ত্রিপুরাও ক্রিকেট একাডেমিস নামনানি বাকি হাস্তে ক্রিকেট এসোসিয়েশন থাইরেখা হাস্তে হাপাং মিয়া কক তোমা থুমনাই রকনি থুম টি সি এ তাংরা সুব্রত দে অকক তোমান রেখা সেকের কোর্ট নি গানা আমচায় থামচি দশমিক থাম একর থায় অ একাডেমিক নাম চিসা জাগানো তাবুক নবার্তিবারনি কক তোমা তিনি নখাকিচা মনাকজাক তঙ্গানো হাস্তিনি বেবা খাঙ্কর ফেরাঙ্কি বাতি ওয়াউই মানুহনি হজাক মং রেখা নবার্তিবার নাইখুং তিনি সালনি সাকানি তুমারি থামচি ব্রি ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো তিনি আইচুক বুখাগো খামানি তুমারি তংমানি নৈচিবা দশমিক দক ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইংগানো সানজা দামসনি তামৈ সতী ব্রৈচিবাও

এতক্ষণ আপনারা শুনছিলেন রবি কিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী ছিলেন বনানী ঘোষ, আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যে দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সমাচার প্রভাত, তারপর মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে। এরপর আপনারা শুনতে পারবেন উত্তর পূর্বাঞ্চলীয় শিলং কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ।

শুভ সকাল যুব বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আকাশবাণী আগরতলার যুববাণীর আরেকটি বিশেষ পর্বে। আচ্ছা, তোমরা কেমন আছো বলো তো? আমি কিন্তু বেশ ভালোই আছি। জানো আজকে কি বিশেষ দিন? আচ্ছা, আমি বলে দিই বন্ধুরা, আজ 7ই অক্টোবর, ওয়ার্ল্ড কটন ডে বা বিশ্ব তুলো দিবসও বলা যেতে পারে। আচ্ছা বলো তো, সকালের এই রোদে বেরোনোর সময় কিংবা দিন শেষে ঘরে ফিরে সব থেকে বেশি আরাম কিসে মেলে? একদম ঠিক ধরেছ কিন্তু, সেই হালকা নরম সুতির জামা, মা ঠাকুরমার আদুরে তাঁতের শাড়ি, কিংবা আমাদের প্রতিদিনের ফেভারিট কমফি টি শার্ট। সুতি বা কটন কিন্তু শুধু একটা কাপড় নয়, এটার সঙ্গে জড়িয়ে আছে আবেগ, ভালোবাসা আর আমাদের সংস্কৃতির হাজার বছরের ইতিহাস। আমাদের মসলিনের ঐতিহ্য থেকে শুরু করে আজকের ফুলিয়া শান্তিপুরের তাঁত, সব কিছুর বুনিয়াদ কিন্তু এই তুলোই। আর আজকের এই প্লাস্টিক আর সিনথেটিক কাপড়ের যুগে সুতি কিন্তু আমাদের পরিবেশের পরম বন্ধু। এটা 100% প্রাকৃতিক, পচনশীল আর পুরোপুরি ইকো ফ্রেন্ডলি। আজকের দিনে দাঁড়িয়ে চলো আমরা একসাথে একটা বড় ধন্যবাদ জানাই আমাদের দেশের কোটি কোটি কৃষক আর তাঁতি ভাই বোনদের, যাদের পরিশ্রমের ফলে আমাদের পোশাক এতটা আরামদায়ক হয়। আচ্ছা আর কথা বাড়াচ্ছি না, আজকের স্পেশাল দিনে একদম সুতির মতোই হালকা আর রিফ্রেশিং একটা ট্র্যাক প্লে করছি। শোনো আর মন ভালো করে নাও, স্টে টিউনড, কিপ স্মাইলিং আর শুনতে থাকো আকাশবাণী আগরতলার যুববাণী।

গানের পর আরও একবার স্বাগত। আচ্ছা, আমরা যে এই প্রতিদিন হেলে দুলে নরম সুতির জামা, টি শার্ট কিংবা মা ঠাকুরমার সেই আরামদায়ক তাঁতের শাড়ি পরে ঘুরে বেড়াই, তোমরা কি জানো এই সাধারণ তুলোর পেছনে কত বড় এক বিশ্ব অর্থনীতি লুকিয়ে আছে? আচ্ছা চলো তোমাদের সঙ্গে কিছু ডাটা ভাগ করে নিই। 100 মিলিয়নেরও বেশি পরিবার সারা বিশ্বে, প্রায় 75টিরও বেশি দেশে, 10 কোটির বেশি পরিবার সরাসরি এই তুলো চাষের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। এবং চীনের পর আমাদের ভারতবর্ষ কিন্তু দ্বিতীয় স্থান অধিকার করে তুলা উৎপাদনে।

0: বলা ভালো, বিশ্বের সবচেয়ে বেশি জমিতে তুলার চাষ হয় কিন্তু ভারতেই। সারা বিশ্বের মোট তুলা উৎপাদনের প্রায় অনেকটা অংশই একা ভারতে তৈরি করে। শুধু আমাদের ভারতেই নয়, প্রায় 6 কোটি মানুষ সরাসরি বা পরোক্ষভাবে এই তুলো এবং টেক্সটাইল শিল্পের সঙ্গে যুক্ত। প্লাস্টিক এবং পলিয়েস্টারের তৈরি সিনথেটিক কাপড় যেখানে শত শত বছর ধরে পরিবেশ ধ্বংস করে, সেখানে 1 কেজি তুলো জমিতে মিশে যেতে মাত্র কয়েক মাস সময় নেয়। কি দারুণ কিছু ডেটা কিন্তু তোমাদের সঙ্গে আমি ভাগ করে নিয়েছি। কিন্তু জানো, আজকের এই দিনটার শুভ সূচনা কিন্তু বেশি দিনের নয়। 2019 সালে আফ্রিকার 4 দেশ বেনিন, বুরকিনা ফাসো, চাঁদ আর মালি, যাদের একসাথে C4 বলা হয়, জেনেভায় WTO হেডকোয়ার্টারে এই প্রস্তাব দেয়। আর 2021 সালে জাতিসংঘ একে অফিসিয়ালভাবে স্বীকৃতি দেয়। আর এই সাধারণ তুলো ও দেশি খাদিকে গ্লোবাল র্যাম্পে নিয়ে যায় বিশ্ব দরবারে। ভারতের নাম উজ্জ্বল করেছেন আমাদের দেশের কিছু আইকনিক ফ্যাশন ডিজাইনার। হ্যাঁ বন্ধুরা, কটন কিন্তু এখন বিশ্বের ফ্যাশন ওয়ার্ল্ডেও তার ছাপ রেখেছে। সব্যসাচী মুখার্জি আমাদের গর্ব দেখিয়ে দিয়েছেন যে রাজকীয় রয়্যাল লুক তৈরি করতে কিন্তু ভারী কোনো সিল্ক নয়, আমাদের দেশি হ্যান্ডলুম কটন আর খাদির আভিজাত্যই যথেষ্ট। অ্যানিতা ডোংরে তার সাস্টেইনেবল ব্র্যান্ড জয়পুরের গ্রামীণ মহিলা কারিগরদের তৈরি অর্গানিক কটন ও কটন হ্যান্ডলুমকে গ্লোবাল ফ্যাশন ম্যাপে তুলে ধরেছেন। রাহুল মিশ্র প্রথম ভারতীয় ডিজাইনার যিনি প্যারিস হাটে কুত্তুর সপ্তাহে নিজের জায়গা করে নিয়েছেন এবং ভারতের প্রাকৃতিক কটন ও খাদি ফেব্রিকের ওপর রেশমি সুতোর জটিল সূচিকর্ম ফুটিয়ে তুলে ধরে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। অঞ্জু মোদি আমাদের দেশের প্রাচীন কটন ট্রেডিশন ও বয়ন শিল্পকে বড় পর্দায় বাজিরাও মস্তানির মতো ছবির কাস্টিউমে ফুটিয়ে তুলে সাধারণ মানুষের মনে কটনের প্রতি কিন্তু ভালোবাসা আরও বাড়িয়ে দিয়েছেন। তাই আজ যখন সুতির কাপড় পরবে, মনে রেখো এটা শুধু কিন্তু একটা ফেব্রিক নয়, এর পেছনে লুকিয়ে আছে কোটি কোটি কৃষক আর আমাদের বাংলার তাঁতি ভাই বোন এবং গুণী ডিজাইনারদের কঠিন পরিশ্রমের গল্প। আর আমরা যারা তরুণ প্রজন্মের, আমাদের ওপরও কিন্তু কিছুটা দায়িত্ব বর্তায় ভবিষ্যতে এই কটনকে বিশ্বের দরবারে উপস্থাপিত করবার, এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার। তো তরুণদের কথা যেহেতু বলেছি, কটন নিয়ে আরও গল্প প্রচুর রয়েছে। তবে এবার চলে যাব আমার এবং তোমাদের আরেক বন্ধু আর জে রাতুলের কাছে। শুনব জনসেবা ও সুশাসনের 25 বছর পূর্তি, তরুণ প্রজন্মের উন্নয়ন এবং দেশ গঠনে যুব সমাজের ভূমিকা নিয়ে একটি বিশেষ কথোপকথন। এ বিষয়গুলো নিয়ে রাতুল কথা বলেছেন অধ্যাপক শ্রী পরেশ দেবনাথের সঙ্গে। কিভাবে তরুণ প্রজন্মকে দেশ সেবার কাজে আরও বেশি করে যুক্ত করা যায় এবং মেরা যুবা ভারত মাই ভারত এর মতো উদ্যোগের মাধ্যমে যুব সমাজের অংশগ্রহণ কিভাবে আরও বাড়ানো যায়, সেই বিষয়ে রয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা। তাহলে চলো এবার শুনে নেওয়া যাক রাতুলের সঙ্গে অধ্যাপক শ্রী পরেশ দেবনাথের বিশেষ কথোপকথন।
1: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জনসেবার মাধ্যমে দেশ সেবার মন্ত্রকে সামনে রেখে জনজীবনে 25 বছর পূর্ণ করেছেন। এ উপলক্ষে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও শুরু হয়েছে 1 মাসব্যাপী সেবা সংকল্প অভিযান। আজকের আলোচনায় আমরা কথা বলবো এই 25 বছরের জনসেবা ও সুশাসনের যাত্রা নিয়ে। পাশাপাশি বিশেষভাবে উঠে আসবে তরুণ প্রজন্মের উন্নয়ন, দেশ গঠনে যুব সমাজের ভূমিকা এবং মেরা যুবা ভারত মাই ভারত উদ্যোগের মাধ্যমে কিভাবে তরুণদের দেশ সেবার কাজে আরও বেশি করে যুক্ত করা যায়। আর এই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে আজ আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক শ্রী পরেশ দেবনাথ স্যার। স্যার প্রথমে আপনাকে স্বাগত জানাই আজকের যুববাণী অনুষ্ঠানে।
2: নমস্কার
1: স্যার। প্রথমেই জানতে চাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জনসেবার মাধ্যমে

0: দেশসেবার 25 বছর পূর্তি এবং তার জন্মদিন উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যা গত 17ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। তো স্যার, এই 25 বছরের জনসেবা এবং সুশাসনের যে যাত্রা, আপনি এই গোটা বিষয়টিকে কিভাবে দেখছেন?
1: ভারতবর্ষের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে 25 বছর সাংবিধানিক পদে অতিবাহিত করার পর একটা বিশেষ অনুষ্ঠান এবং প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। সমগ্র দেশব্যাপী সেবা সংকল্প নামে এই অনুষ্ঠান আমরা চালিয়ে যাচ্ছি।

0: বছর সাংবিধানিক পদে অতিবাহিত করার পর একটা বিশেষ অনুষ্ঠান এবং প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। সমগ্র দেশব্যাপী সেবা সংকল্প নামে এই অনুষ্ঠান আমরা চালিয়ে যাচ্ছি। এই সেবা সংকল্প যেটা 17 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, সেটা শুধু নতুন করে কিছু বলার নয়, দেশে সেবামূলক যে সমস্ত কার্যাবলী সুসম্পন্ন হয়েছে সেগুলির একটা নতুন করে পর্যালোচনা এবং সেই কাজটাকে আরো দ্রুতগতিতে সামনে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2001 সালের 7ই অক্টোবর প্রথম গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে সাংবিধানিক কাজে নতুন করে যাত্রা শুরু করেছিলেন এবং আমরা সেই যাত্রার মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসাবে মোট 25 বছর অতিক্রম করেছি। এই দীর্ঘ 25 বছরে প্রধানমন্ত্রীর নিজ হাতে একাধিক নতুন নতুন প্রকল্প হাতে নিয়েছেন এবং এই সমস্ত প্রকল্পের মূল উদ্দেশ্যই ছিল জনসেবা, জনকল্যাণ। এবং আমরা দেখলাম সমগ্র ভারতবর্ষে এই জনসেবার কাজ এতটাই দ্রুতগতিতে চলছে যে আজ সমগ্র দেশে গরিব অংশের মানুষ জনসেবার হাত ধরে নিজেদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করতে পেরেছে এবং আগামী দিনে আমরা আরও তাদের অগ্রগতি দেখতে পাব। দেশ এগিয়ে চলছে, জনসংকল্প যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তার হাত ধরে কিছুদিনের মধ্যেই দেশ আরও এগিয়ে যাবে।
1: তরুণ প্রজন্মের উন্নতি ছাড়া কোনোভাবেই একটি রাজ্য বা দেশের বিকাশ হতে পারে না। তো সেই লক্ষ্যে মেরা যুবা ভারত, মাই ভারত উদ্যোগের মাধ্যমে যুব সমাজকে দেশ গঠনের কাজে বিভিন্নভাবে যুক্ত করা হচ্ছে। তো স্যার, এই বিষয়টিতে আপনি কিভাবে বলবেন আর কি কিভাবে তরুণ প্রজন্মকে দেশ সেবার কাজে নিয়োজিত করা যায়?
0: মেরা যুবা ভারত বা মাই ভারত, এটা আসলে একটা ডিজিটাল লিংক। এই লিংকটা এরকম যে দেশের তরুণ সমাজ তাদের একটা ফোন নাম্বার বা ইমেইল আইডির মাধ্যমে এই লিংকের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন এবং এতে কি হয়, সমগ্র ভারতবর্ষব্যাপী তরুণরা কে কোথায় কি ধরনের কৃতিত্বের খোঁজ রেখেছেন, কি ধরনের সাফল্য তারা অর্জন করেছেন তার একটা রেকর্ড এই অ্যাপ তার মাধ্যমে পাওয়া যায়। এই ক্ষেত্রে সেটা আমাদের তরুণদেরকে নতুন করে উৎসাহিত করে যে ওই অঞ্চলের যুব সমাজ এত বড় একটা কাজ করেছে, তো অন্যরা এটা দেখে উৎসাহিত হয় এবং তারাও নতুন নতুন কাজে আগ্রহী হয়।
1: মানে একজনের দেখা দেখি আরেকজন যাতে এগিয়ে আসে।
0: তো এই মেরা যুবা ভারত যে প্রকল্প, ডিজিটাল যে ক্ষেত্রটা তৈরি করা হয়েছে, এর মধ্য দিয়ে সমগ্র দেশের যুব সমাজ উৎসাহিত হচ্ছে এবং শুধু উৎসাহিত নয়, দেশের বিভিন্ন প্রান্তে যে ধরনের অগ্রগতি চলছে তার সঙ্গে পরিচিত হচ্ছে এবং এতে তাদের যে সৃষ্টিমূলক যে চিন্তাধারা সেটা বৃদ্ধি পাচ্ছে। তাই সারা দেশেই নতুন নতুন যুবকদের মধ্যে নতুন নতুন চিন্তাধারা আসছে যেটা আগামী দিনে ভারতবর্ষে আরও নতুন নতুন কর্মক্ষেত্র প্রসারিত করবে এবং এভাবে দেশ এগিয়ে যাবে।
1: ঠিক তাই স্যার। এবারে যে বিষয়টি জানবো, এই এক মাস ব্যাপী তো নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, রক্তদান বলুন, স্বচ্ছতা হোক, সেবা বলুন বা স্বনির্ভরতা, বিভিন্নভাবে কিন্তু মাসব্যাপী কর্মধারা জারি রয়েছে। তো সেই ক্ষেত্রে স্বচ্ছতা, স্বনির্ভরতা, শিক্ষা, নারী ক্ষমতায়ন এবং মূল যে বিষয়টি যুব অংশগ্রহণ, এই বিষয়গুলিকে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে আর কী কী করা প্রয়োজন বলে আপনি একজন অধ্যাপক হিসেবে পরামর্শ দেবেন?
0: সরকার তো দেশের জনগণকে দিয়ে, আমরা দেশের যারা ভারতীয় আমরা রয়েছি, আমাদের প্রত্যেকের উচিত যে এই সমস্ত প্রকল্পগুলিতে এগিয়ে যাওয়া। সেটা স্বচ্ছতাই সেবা, দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজই হোক, কিংবা রক্তদানের মাধ্যমে অন্যদের জীবনদানের কাজে হাত বাড়িয়ে দেওয়াই হোক, কিংবা রাষ্ট্রের সার্বিক কল্যাণে আমরা যে যে ক্ষেত্রে আছি, কেউ শিক্ষাক্ষেত্রে, কেউ কৃষিক্ষেত্রে, কেউ কারখানায়, আমরা যে যেখানে আছি, আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যে রাষ্ট্রকল্যাণের কাজে নিজেদের নিয়োজিত করা। তো আমাদের নিজেদেরও কল্যাণ হচ্ছে, রাষ্ট্র যত উন্নত হবে আমরা তত সুযোগ সুবিধা বেশি পাব, আমাদেরও উন্নতি ঘটবে। তো সমগ্র দেশের মধ্যে, সমগ্র দেশের জনগণ যে যে সেক্টরে আছে, সবাই যদি তার নিজ সেক্টরে, তার নিজ নিজ ক্ষেত্রে যদি তার সেই কাজটা মনোযোগ সহকারে করে এবং তার যতটা দেওয়ার সবটা যদি উজাড় করে দিতে পারে, তাহলে 2047 সালে বিকশিত ভারত হওয়া একেবারেই সম্ভব, খুব সহজে এটা আমরা পেয়ে যাব। উন্নতশীল ভারত থেকে আমরা উন্নত ভারতে পৌঁছে যাব। প্রধানমন্ত্রী যে স্বপ্ন 2047 সালে বিকশিত ভারত, সেটা অবশ্যই পূরণ হবে বলে আমি মনে করি।
1: স্যার, আপনার কাছে শেষ প্রশ্ন থাকবে, স্বচ্ছ ভারত, বিকশিত ভারত করতে আজকের প্রজন্মকে আপনি কি বার্তা দিতে চান?
0: স্বচ্ছতা সবার আগে প্রয়োজন। সেই স্বচ্ছতা শুধুমাত্র আমার চারপাশের নোংরা পরিষ্কার করা নয়, সবার আগে মনের

0: স্বচ্ছতা প্রয়োজন, আমাদের চিন্তাধারার স্বচ্ছতা প্রয়োজন, আমাদের দৃষ্টিভঙ্গির স্বচ্ছতা প্রয়োজন। তো আজকে যুব সমাজ, আজকে দেশে সমস্ত মানুষের কাছে আমার আবেদন হবে, আমাদের চিন্তাধারা স্বচ্ছ যদি আমরা করতে পারি, আমাদের কার্যাবলীকে যদি আমরা স্বচ্ছ পথে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলেই রাষ্ট্রের কল্যাণ হবে, আমাদের সবার কল্যাণ হবে।
1: যুব শ্রোতারা, আজকের আলোচনায় আমরা জনসেবা ও সুশাসনের পাশাপাশি তরুণ প্রজন্মের উন্নয়ন, দেশ গঠনে যুব সমাজের ভূমিকা এবং মেরা যুবা ভারত মাই ভারতের মতো উদ্যোগ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা জানলাম। আজকের এই বিশেষ আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য অধ্যাপক শ্রী পরেশ দেবনাথ স্যারকে জানাই আন্তরিক ধন্যবাদ। আর যুব বন্ধুরা, দেশ গড়ার দায়িত্ব শুধু সরকারের নয়, আমাদের প্রত্যেকের। আমাদের চিন্তা, আমাদের উদ্যোগ, আমাদের অংশগ্রহণই আগামী দিনের ভারতকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। এই ভাবনা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের পাশাপাশি সমাজ ও দেশের জন্য কিছু করার চেষ্টা করো।
2: অসংখ্য ধন্যবাদ আজ রাতুল তোমাকে, তুমি এত সুন্দর একটা বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছ এবং আমি আশা করি তোমার এবং অধ্যাপক শ্রী পরেশ দেবনাথ মহোদয়ের কথোপকথনে কিন্তু আমাদের যুব বন্ধুরা অনেক বেশি উদ্বুদ্ধ হয়েছে। এই আশাই রাখছি। এবারে আমরা সোজা চলে যাব আমাদের আরও দুই বন্ধু আর জে শেষাত্রি এবং আর জে দেবর্বিতের কাছে। শুনে নেব তাদের কণ্ঠে সুকুমার রায়ের এক বছরের রাজা।
3: এক ছিলেন সদাগর, তার একটি সামান্য ক্রীতদাস তার একমাত্র ছেলেকে জল থেকে বাঁচায়। সদাগর খুশি হয়ে তাকে মুক্তি তো দিলেনই, তাছাড়া জাহাজ বোঝাই করে নানা রকম বাণিজ্যের জিনিস তাকে বকশিশ দিয়ে বললেন, সমুদ্র পার হয়ে বিদেশে যাও, এসব জিনিস বেচে যা টাকা পাবে সবই তোমার। ক্রীতদাস মনিবের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে চড়ে রওনা হলো বাণিজ্য করতে। কিন্তু বাণিজ্য আর করা হলো না। সমুদ্রের মাঝখানে তুফান উঠে জাহাজটিকে ভেঙে চুড়ে জিনিসপত্র লোকজন কোথায় যে ভাসিয়ে নিল তার আর খোঁজ পাওয়া গেল না।
4: ক্রীতদাসটি অনেক কষ্টে হাবুডুবু খেয়ে একটা দ্বীপের চড়ায় এসে ঠেকল। সেখানে ডাঙায় উঠে সে চারদিকে চেয়ে দেখল, তার জাহাজের চিহ্ন মাত্র নাই, তার সঙ্গের লোকজনও কেউ নাই। তখন সে হতাশ হয়ে সমুদ্রের ধারে বালির উপর বসে পড়ল। তারপর যখন সন্ধ্যা হয়ে এলো, তখন সে উঠে দ্বীপের ভিতর দিকে যেতে লাগলো। সেখানে বড় বড় গাছের বন, তারপর প্রকাণ্ড মাঠ, আর তারই ঠিক মাঝখানে চমৎকার শহর। শহরের ফটক দিয়ে মশাল হাতে মেলায় লোক বের হচ্ছে। তাকে দেখতে পেয়ে সেই লোকেরা চিৎকার করে বলল, মহারাজের শুভাগমন হোক, মহারাজ দীর্ঘজীবী হোন। তারপর সবাই তাকে খাতির করে জমকালো গাড়িতে চড়িয়ে প্রকাণ্ড এক প্রাসাদে নিয়ে গেল। সেখানকার চাকরগুলো তাড়াতাড়ি রাজপোশাক এনে তাকে সাজিয়ে দিল।
3: সবাই বলছে, মহারাজ মহারাজ, হুকুম মাত্র সবাই চটপট কাজ করছে। এসব দেখে শুনে সে বেচারা একেবারে অবাক। সে ভাবল সবই বুঝি স্বপ্ন, বুঝি তার নিজেরই মাথা খারাপ হয়েছে তাই এরকম মনে হচ্ছে। কিন্তু ক্রমে সে বুঝতে পারল সে জেগেই আছে, আর দিব্যি জ্ঞানও রয়েছে, আর যা যা ঘটছে সব সত্যি। তখন সে লোকেদের বলল, এ কিরকম হচ্ছে বলো তো, আমি তো এর কিছুই বুঝছি না। তোমরা কেনই বা আমায় মহারাজ বলছো, আর কেনই বা এমন সম্মান দেখাচ্ছ? তখন তাদের মধ্যে থেকে এক বুড়ো উঠে বলল,
5: আগে মহারাজ বলছি, আমরা কেউ মানুষ নই, আমরা সকলেই প্রেত গন্ধর্ব। যদিও আমাদের চেহারা ঠিক মানুষের মতো, অনেকদিন আগে আমরা ওই মানুষ রাজা পাবার জন্য সবাই মিলে প্রার্থনা করেছিলাম, কারণ মানুষের মতো বুদ্ধিমান আর কে আছে বলুন। সেই থেকে আজ পর্যন্ত আমাদের মানুষ রাজার অভাব হয়নি। প্রতি বছরে একটি করে মানুষ এখানে আসে, আর আমরা তাকে এক বছরের জন্য রাজা করি। তার রাজত্ব শুধু ওই এক বছরের জন্যই।

0: ছড়ে শেষ হলেই তাকে সব ছাড়তে হয়, তাকে ওই জাহাজে করে সেই মরুভূমির দেশে রেখে আসা হয়। সেখানে সামান্য ফল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আর ওই সারাদিনে হাড় ভাঙা খাটুনি খেটে বালি না খুঁড়লে এক ঘটি জলও মেলে না। তারপর আবার নতুন রাজা আসে। ওই এইরকমে বছরের পর বছর আমাদের চলে আসছে।
1: তখন দাস রাজা বললেন, আচ্ছা বলো তো, এর আগে তোমাদের রাজারা কি রকম স্বভাবের লোক ছিলেন? বুড়ো বলল, তারা সবাই ছিলেন অসাবধান আর খাম খেয়ালি। সারাটি বছর সবাই শুধু জাঁকজমক আমোদ আহ্লাদের দিন কাটাতেন। বছর শেষে কি হবে সে কথা ভাবতেন না। নতুন রাজা মন দিয়ে সব শুনলেন। বছরের শেষে তার কি হবে এই কথা ভেবে কদিন তার ঘুম হলো না। তারপর সে দেশের সকলের চেয়ে জ্ঞানী আর পণ্ডিত যারা, তাদের ডেকে আনা হলো। আর রাজা তাদের কাছে মিনতি করে বললেন, আপনারা আমাকে উপদেশ দিন, যাতে বছর শেষে এই সর্বনেশে দিনের জন্য প্রস্তুত হতে পারি। তখন সবচেয়ে প্রবীণ বৃদ্ধ যে, সে বলল,
0: মহারাজ, শূন্য হাতে আপনি এসেছিলেন, ওই শূন্য হাতেই আবার সে দেশে যেতে হবে। কিন্তু এই এক বছরে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আমি বলি, এই বেলার রাজ্যের ওস্তাদ লোকেদের সে দেশে পাঠিয়ে ওই সেখানে বাড়ি করে, বাগান করে, চাষবাসের ব্যবস্থা করে চারদিকটা ওই সুন্দর করে রাখুন। ততদিনে ফলে ফুলে দেশ ভরে উঠবে, সেখানে লোকের যাতায়াত হবে, আপনার এখানকার রাজত্ব শেষ হতেই সেখানে আপনি রাজত্ব করবেন। বছর তো দেখতে দেখতেই চলে যাবে, অথচ কাজ আপনার ঢের। কাজেই বলি, এই বেলা খেটে ঘুটেই সব ঠিক করে নিন।
1: রাজা তখনই হুকুম দিলেন, লোকলস্কর, জিনিসপত্র, গাছের চারা, ফলের বীজ আর বড় বড় কলকব্জা পাঠিয়ে আগে থেকেই সেই মরুভূমিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেন। তারপর বছর যখন ফুরিয়ে এলো, তখন প্রজারা তার ছত্র মুকুট রাজদণ্ড সব ফিরিয়ে নিল। তার রাজার পোশাক ছাড়িয়ে এক বছর আগেরকার সেই সামান্য কাপড় পরিয়ে তাকে জাহাজে তুলে সেই মরুভূমির দেশে রেখে এলো। কিন্তু সে দেশ আর এখন মরুভূমি নেই। চারিদিকে ঘর, পথঘাট, পুকুর, বাগান। সে দেশ এখন লোকে লোকারণ্য। তারা সবাই এসে ফুর্তি করে শঙ্খ ঘণ্টা বাজিয়ে তাকে নিয়ে সিংহাসনে বসিয়ে দিল। এক বছরের রাজা সেখানে জন্ম ভরে রাজত্ব করতে লাগলেন।

সত্যি অনবদ্য সুকুমার রায়ের এই ছোট গল্পটি আমরা এতক্ষণ ধরে শুনছিলাম আর জে দেবরপ্রীত এবং আর জে শেষাদ্রির কণ্ঠে। খড়ির কাঁটা বলছে একেবারে শেষ লগ্নে আমরা দাঁড়িয়ে, অনুষ্ঠান শেষ করতে হবে। কিন্তু শেষ করার আগে আরও একবার তোমাদের জানিয়ে রাখি, আজকে বিশ্ব তুলো দিবস। সত্যি তো এই তুলো দিবসকে কেন্দ্র করে আমরা তুলো দিবসের বিভিন্ন বৃত্তান্ত তোমাদের জানানোর চেষ্টা করেছি। তাই আজ যখন রাতে বাড়ি ফিরে সেই

আরামদায়ক সুতির পোশাককে রিল্যাক্স করবে মন থেকে একবার, অন্তত আমাদের দেশের কৃষক এবং তাঁতি ভাই বোনদের থ্যাংক ইউ জানাতে ভুলো না, কারণ তাদের ঘাম রক্ত জল করা পরিশ্রমই আমরা পাই এই তুলোর স্পর্শ। সময় কিন্তু আর একদমই নেই, তো আজকের মতো বিদায় নেওয়ার পালা, কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকো আকাশবাড়ি আগরতলার যুববাণী।

আকাশবাণী আগরতলা। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আপনাদের আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচিতে রয়েছে সকাল 9:25 দেশবন্ধনা, 9:40 থাকছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান, থাকছে 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, সকাল 11:00 শুনবেন লাইভ ফোন ইন বাংলা ও হিন্দি ছবির গানের অনুষ্ঠান, অর্থাৎ আপনাদের পছন্দের অনুরোধের আসর। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলামণি সরা, বেলা 1:05 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন আধুনিক গান, বেলা 1:40 শুনবেন লোকগীতি শিল্পী দুর্গা রায়, দুপুর 1:50 রাগ প্রধান গানের শিল্পী বিশ্বদেব চট্টোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশনে রয়েছে বিকেল 5:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, বিকেল 5:45 শুনবেন চাকমা গান শিল্পী সুপর্ণা খিসা, সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে অষ্টম শ্রেণীর বিজ্ঞান থেকে স্বাস্থ্য এ বিষয়ে পাঠ দেবেন কিশোরগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দেবব্রত রক্ষিত। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থির আসরে রাজ্যে দুগ্ধবতী গাভী পালন প্রসঙ্গে ডক্টর শিপা সাহার সাক্ষাৎকার। ঘর গৃহস্থির আসরে আপনারা শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান, সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ, সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 শুনবেন ক্রীড়া প্রসঙ্গ, রাত 8:10 শুনবেন ভারতীয় বায়ুসেনার 94তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে ভারতীয় বায়ুসেনা প্রধানের বেতার বার্তা, রাত 8:30 আপনারা শুনবেন আধুনিক গান শিল্পী ইন্দ্রাণী সেন, নজরুলগীতি শুনবেন রাত 9:00 শিল্পী ধীরেন বসু, রাত 9:15 স্পটলাইট দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান, রাত 9:30 শুনবেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 আধুনিক গান শুনবেন শিল্পী শ্রেয়া ঘোষালের কণ্ঠে। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। শুনলেন আমাদের

পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবার 25 বছর পূর্ণ হচ্ছে আজ। সরকার 2025 সালের ভিবিজি রামজি আইনের আওতায় অনুমোদিত কাজের তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। হিমাচল প্রদেশ সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোহতাংয়ের অটল টানেল পরিদর্শন করবেন। রিজার্ভ ব্যাংক আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। পশ্চিম এশিয়ার চলতি সংঘাতের কারণে মুদ্রাস্ফীতি বাড়ায় এবার সুদের হার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষা কমিশন তুলে দিয়ে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে একে যুক্ত করেছে। কৃষ্ণসাগরে বুলগেরিয়ার বিশেষ অর্থনৈতিক এলাকায় 2টি বাণিজ্যিক জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে। একটি জাহাজ ঘটনাস্থলেই ডুবে গেছে। লখনউয়ে একানা স্টেডিয়ামে গতরাতে 5 ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে ভারত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন। তিনি আজ নতুন দিল্লির শ্রীবিনায়ক মন্দিরে প্রার্থনা করেন। এ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ বিকশিত ভারত সংকল্প সভায় বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতির পাশাপাশি দলের বরিষ্ঠ নেতৃবৃন্দ উত্তরপ্রদেশের বিভিন্ন অংশ থেকে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক ও উত্তরপ্রদেশে দায়িত্বপ্রাপ্ত বিনোদ তাওড়ে অযোধ্যা থেকে অনুষ্ঠানে যোগ দেবেন। লখনউয়ের হজরতগঞ্জের সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির পাদদেশ থেকে এই অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক প্রমুখ। রাজ্য বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী বারাণসী থেকে প্রাক্তন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। সরকার প্রধান হিসেবে জনসেবায় 25 বছর পূর্ণ হওয়ায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, শ্রী মোদীর প্রধান সেবক হিসেবে যাত্রা সর্বাত্মক উন্নয়নের ধারণাকে রূপান্তরিত করে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের মাধ্যমে জন আন্দোলনে পরিণত হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুশাসন আরও শক্তিশালী হয়েছে। এদিকে সরকার প্রধান হিসেবে 25 বছর পূর্ণ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল একটি প্রস্তাব পাশ করেছে। 2001 সালের 7ই অক্টোবর তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরবর্তীতে 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হন।
1: ये जो निरंतर सेवा देश की है इसके लिए कैबिनेट ने अभिनंदन किया माननीय प्रधानमंत्री जी का और एक प्रस्ताव पारित किया। जिस तरह से गुजरात में माननीय प्रधानमंत्री जी ने अपने कार्यक्रमों के माध्यम से नीतियों के माध्यम से कई ऐसे परिवर्तन किए जिसके लिए दुनिया भर में माननीय प्रधानमंत्री जी को जो काम उन्होंने किए वो सारे काम आगे जाके देश के लिए एक बड़ी टेम्पलेट बने। तो गुजरात मॉडल को दुनिया भर में पहचाना गया, सराहा गया और भारत भर में उसकी इम्प्लीमेंटेशन हुई।
0: সরকার 2025 সালের বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইনের আওতায় অনুমোদিত কাজের তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। নতুন গ্রামীণ কর্মসূচির রূপরেখার অধীনে মোট 300

চত্বর ধরনের কাজকে অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, নতুন তালিকায় আগের 266টি কাজের তুলনায় 41% বেশি কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বিতীয় ভারত ইএফটিএ প্রগতি সম্মেলন 2026-এ ভাষণ দেবেন। ভারত ইএফটিএ বাণিজ্য অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন। উভয় দেশের শীর্ষ পদাধিকারী, শিল্প নেতৃত্ব এবং ভারত ও ইএফটিএভুক্ত সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড, লিখটেনস্টাইনের মতো দেশগুলি এই অনুষ্ঠানে যোগ দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রযুক্তিকে অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের আগে গতকাল সেবাতীর্থে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এই বৈঠকে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, যোগাযোগ প্রতিমন্ত্রী ডক্টর পেমাসানি চন্দ্রশেখর সহ একাধিক শীর্ষ আধিকারিক উপস্থিত ছিলেন। আজ থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত নতুন দিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস সম্মেলন হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বর্তমানে 3 দিনের হিমাচল প্রদেশ সফর করছেন। হিমাচল প্রদেশ সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি আজ রোহটাংয়ের অটল টানেল পরিদর্শন করবেন। টানেলটির উত্তর ও দক্ষিণ উভয় প্রবেশপথ পরিদর্শন করবেন তিনি। পাশাপাশি রাষ্ট্রপতি সীমান্ত সড়ক সংস্থা বিআরও আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেলে রাষ্ট্রপতি মানালির প্রসিদ্ধ হিড়িম্বা দেবী মন্দিরে পুজো দেবেন। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে মানালি, অটল টানেল এবং অন্যান্য এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজ্ঞান বিষয়ক গবেষণা, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, কৃষি গবেষণা এবং কৃষি শিক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে 2টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে ভারত ও ঘানা। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের ঘানা সফরকালে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর লক্ষ্য হল দুই দেশের মধ্যে দক্ষিণ দক্ষিণ সহযোগিতা আরও গভীর করা। এই চুক্তির আওতায় ভারতের জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং ইউনিভার্সিটি অফ ঘানার মধ্যে শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার কথা বলা হয়েছে। পাশাপাশি ভারতের ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এবং ঘানার সিএসআইআর ক্রপস রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে কৃষি গবেষণা ও শিক্ষায় যৌথ উদ্যোগের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। রিজার্ভ ব্যাংক আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। পশ্চিম এশিয়ার চলতি সংঘাতের কারণে মুদ্রাস্ফীতি বাড়ায় প্রায় 3.5 বছর পর এবার সুদের হার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, 2023 সালের ফেব্রুয়ারিতে শেষবার রেপো রেট 0.25% বাড়িয়ে 6.50% করেছিল আরবিআই। এরপর 2023-24 অর্থবর্ষে এই হার অপরিবর্তিত ছিল। পরে 2025 সাল থেকে সুদের হার কমানোর প্রক্রিয়া শুরু করে রিজার্ভ ব্যাংক। বর্তমানে আরবিআই এর পলিসি রেপো রেট 5.25%। বিশেষজ্ঞরা বলেছেন, সার্বিক মুদ্রাস্ফীতি বাড়াতে থাকায় রিজার্ভ ব্যাংক ধীরে ধীরে তার মুদ্রানীতি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারে, যাতে আগামী ত্রৈমাসিকে প্রকৃত সুদের হার ঋণাত্মক না হয়ে পড়ে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষা কমিশন তুলে দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল জানিয়েছেন, মাদ্রাসা শিক্ষা কমিশনকে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। ফলে মাদ্রাসায় যাবতীয় নিয়োগ এখন থেকে স্কুল সার্ভিস কমিশনের মধ্যেই হবে। রাজ্যের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, এর ফলে মাদ্রাসায় শিক্ষা নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিরপেক্ষ হবে। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষার সক্রিয়তা বজায় রেখে মেধাবী প্রার্থীদের জন্য বৃহত্তর সুযোগ নিশ্চিত করা হবে। উল্লেখ্য, সম্প্রতি মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে থাকা আলিয়া বিশ্ববিদ্যালয়কেও উচ্চশিক্ষা দপ্তরের অধীনে এনেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের এই সংক্রান্ত প্রস্তাবে সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি। 31 অক্টোবরের পর আরও 6 মাস তিনি দায়িত্বে থাকবেন বলে নির্দেশে জানানো হয়েছে। এর আগে চলতি বছরের এপ্রিলেও সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ 6 মাস বাড়ানো হয়েছিল। তামিলনাড়ু, পুদুচেরি ও পশ্চিমবঙ্গের 5টি বিধানসভা কেন্দ্র এবং আসামের 1টি লোকসভা আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ গতকাল মোটামুটি শান্তিপূর্ণ পরিস্থিতিতেই শেষ হয়েছে। তামিলনাড়ুর মধুকরান্তকামে 86% ও ধারাপুরমে 80%-এর বেশি ভোট পড়েছে। পুদুচেরির থাট্টাঞ্চাবিতে প্রায় 81% ভোট পড়ার খবর পাওয়া গেছে। অসমের নওগাঁ লোকসভা আসনে 76% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে 80%-এর বেশি ভোট পড়ার খবর মিলেছে। বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেভ বলেছেন, কৃষ্ণসাগরে সেদেশের বিশেষ অর্থনৈতিক এলাকায় 2টি বাণিজ্যিক জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে। রাদেভ এই হামলার নিন্দা করে একে আন্তর্জাতিক ও সামুদ্রিক আইনের লঙ্ঘন বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, টোগোর পতাকাবাহী ভয়ানক ক্ষতিগ্রস্ত আলফা ওয়াটসন জাহাজটি ঘটনাস্থলেই ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজের নাবিকদের এখনও কোনো খবর পাওয়া যায়নি। দ্বিতীয় জাহাজটিতে ড্রোন হামলার পর আগুন ধরে যায়। বুলগেরিয়ার একটি জলযান ওই জাহাজের 18 জন নাবিক ও কর্মীকে উদ্ধার করে। বুলগেরিয়ার কর্তৃপক্ষ ড্রোনগুলি কোন দেশের তা তদন্ত করে দেখছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ওই অঞ্চলে ইউক্রেন কোনো হামলা চালায়নি। এই হামলার দায় তিনি রাশিয়ার উপর চাপিয়েছেন। রাশিয়ার কর্তৃপক্ষ অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

0: লখনৌয়ে গত রাতে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে 19 ওভার 1 বলে 171 রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ 56 রান করেন শেরফেন রাদারফোর্ড, শাই হোপ করেন 52 রান, ভারতের হয়ে নমন ধীর 3টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে 172 রানের লক্ষ্যে ভারত 14 ওভার 4 বলেই পৌঁছে যায়। অধিনায়ক শ্রেয়স আইয়ার 43 বলে অপরাজিত 102 রান করেন, ম্যাচ সেরা হন তিনি। ঈশান কিশান 27 বলে অপরাজিত 37 রান করেন। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী শুক্রবার রাঁচিতে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্ণ হচ্ছে আজ। সরকার 2025 সালের ভিবিজি রামজি আইনের আওতায় অনুমোদিত কাজের তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষা কমিশন তুলে দিয়ে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে একে যুক্ত করেছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ সকাল 10টা বেজে 10 মিনিটে।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দেশবন্ধনা।

এতক্ষণ আপনারা শুনছিলেন দেশবন্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে।

আপনারা শুনছেন হিন্দি গানের অনুষ্ঠান। প্রথম গানখানি শুনলেন নাম ছবি থেকে শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে। এই মুহূর্তে যে গানখানি শুনলেন শিল্পী মোহাম্মদ রফির কণ্ঠে এবং মনহার এর দ্বৈত কণ্ঠে নাম ছবি থেকে। এবারে শুনবেন কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে নাম ছবি থেকে তৃতীয় গান।

0: এতক্ষণ আপনারা শুনছিলেন কর্মা ছবি থেকে শিল্পী কিশোর কুমার এবং শিল্পী কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈত কণ্ঠে না যাইও পরদেশ এই গানটি। আকাশবাণী আগরতলা।
1: দশ লাখের লটারি জিতেছি আমি।
0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন আমাদের পরবর্তী হিন্দি গানের অনুষ্ঠান। এই মুহূর্তের শিল্পী কিশোর কুমার, গান শুনবেন ওম শান্তি।

এতক্ষণ আপনারা শুনলেন মেসোলা বারস্কি শিল্পী লতা মঙ্গেশকর এবং শিল্পী কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে কার্টু ছবি থেকে। এবারে শুনবেন দর্দে দিল, শিল্পী মোহাম্মদ রাফি এবং সহশিল্পীদের কণ্ঠে। তারপর শুনবেন এক হাসিনা, শিল্পী কিশোর কুমার, শিল্পী আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

यही है साहिबान कहानी प्यार की। किसी ने जान ली, किसी ने जान

আপনারা শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1269 কিলো হার্জে। আপনারা টিউন করে আছেন আকাশবাণী আগরতলার প্রাইমারি চ্যানেল। এতক্ষণ শুনছিলেন শিল্পী কিশোর কুমার এবং শিল্পী আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে এক হাসিনা থি। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

শ্রোতা বন্ধু, গানখানি শুনলেন পরিণীতা ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। শুনছেন আধুনিক গানের অনুরোধের আসর। শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করুন 03-81-232-6255 এই নম্বরে। আমরা রয়েছি আপনাদের সঙ্গে 11টা থেকে বেলা 12টা পর্যন্ত।

গানখানি শুনলেন এক দুচে কেলিয়ে ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন এসপি বালাসুব্রহ্মণ্যম। শ্রোতাবন্ধু শুনছেন বাংলা এবং হিন্দি ছায়াছবির গানের অনুরোধের আসর। আপনারা ফোন করুন 03-81-232-6255 এই নম্বরে।

শ্রোতাবন্ধু শুনছেন বাংলা এবং হিন্দি ছায়াছবির গানের অনুরোধের আসর। শ্রোতাবন্ধু আপনারা ফোন করুন 03-8123-2655 এই নম্বরে। আমরা রয়েছি আপনাদের সঙ্গে, থাকব বেলা 12টা পর্যন্ত। আপনাদের পছন্দের গানখানি শোনার জন্যে আমাদের ফোন করুন এই নম্বরে। শোনাচ্ছি আপনাদের আমার পছন্দের কিছু গান, আমাদের পছন্দের কিছু গান। এবারে শুনবেন বডিগার্ড ছায়াছবির একখানি গান। দ্বৈতকণ্ঠে গানখানি গেয়েছেন শিল্পী রাহাত ফতেহ আলী খান এবং শ্রেয়া ঘোষাল।

গানখানি শুনলেন শ্রোতা বন্ধু, তার আর পর নেই ছায়াছবি থেকে গেয়েছিলেন পিন্টু ভট্টাচার্য। শ্রোতা বন্ধু আপনারা ফোন করুন 03-8123-2655 এই নম্বরে, শোনাবো আপনাদের পছন্দের কিছু গান। যতক্ষণ ফোন না পাচ্ছি ততক্ষণ শুনে নিন আমার পছন্দের, আমাদের পছন্দ।

0: হাই হাই হাই হাই হাই হাই জীবনে মরণে পায়ে পায়ে আছো ফুটবল,
1: জীবনে মরণে পায়ে পায়ে আছো ফুটবল।

একশো বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নখ দাঁত ভাঙা এক মৃত সিংহ সেজে নেই, তার জারি জুড়ি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

শ্রোতাবন্ধু, এতক্ষণ শুনছিলেন বাংলা এবং হিন্দি ছায়াছবির অনুরোধের আসর। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: ককি সাকা নার সাকা না
1: তিনি সাইমান লাইনাই মুই ফ্রাই ভাইকে কাইনা নিনা অবনতি মুই ফ্রাই বেলাই ন কথ কাইসা দালক জেসা কে ফানো চাওই মানু তে নিরামিষ সাথানি তো তেব ন কথ মুই ফ্রাই নি মান থগিয়া জরা হিনি করে যত জরা যত মল ন মুই ফ্রাই মান থগু 100 গ্রাম মুই ফ্রাই লোহাতে খনিজ মান থগু 10 মিলিগ্রাম হাই আবুনো কারিব ভিটামিন এ বি সি মান থগু ও মুই ফ্রাই নব জেফুর ফানো কাই আজি মো গবাং আজি ওই মানু বাহাইকে কাইকে নগ চামন কারিব রাং আজি ওই মানাই আবুনো সাইমা লাইয়ানে থাব মুই ফ্রাই সাস নিবাগৈ মাসিং তামলা হিনে গরে যত জরাব ন মুই ফ্রাই কাই মানু নগ বারতে তুমারি 15 নিসিমি 20 ডিগ্রি সেন্টিগ্রেড নি সাকাব নাংনাই আবুনি তলাব হিনকে বুসলে বুমুক পেরথাইয়া অঙ্গু 40 নিসিমি 42 ডিগ্রি সেন্টিগ্রেড তুমারি জরা মুই ফ্রাই বাঁচিও হাইয়াকে আবুনি সাই গবাং হিনকে বুফাংমা থিপরাই থাঙ্গু তে বুদুক এরনা এবা কাহামকে রতমনা বাগৈ ওয়াতিব নাঙ্গু হাইয়াকে কিসিসা তৈ লুনানি নাংথাই হা কসম হা কসাক যত হাওন মুই ফ্রাই কাই মানু হারপেক সাপলজাক হা হাচিংসাতে পাথর সাপলজাক হাওব মূসা কেবে মূ গরে বন কাইথানি ফিয়া হা উংনানি নাংনাই রস গনা মুই ফ্রাই কসাক জাতে কুফুর জাত অ পটনৈ নগৈ মানো চং মুই ফ্রাইনি বাগৈ তৈ বাথা গিয়া হা সময় এবা কিসা সুকসর সর হিনকে বেলাই চাকুক মানি তেই সাতুং ওয়াতেই নকবার কাহামকে মান্নাতেই আপনো কাইচমইব মান্নাই থাই খেতব হাইন মাচা করে এবার নক নি নুখুম সাকাওব দংরুই বকসাইব মানমারি মানি মানো মুই ফ্রাইনি তেই ব মানমারি কাহাম মান্নাবাগৈ মুই ফ্রাই ইয়াফাং নিজে জাবরা আপনো সাইয়ী স্রাই স্রাই খেলাই রেনানি নাংনাই বেলায় গবাং ওয়াতেনি জরা তৈবো থাকে তৈ খেলাই আপনো লামা সোনামই রেনানি নাংনাই বুসলি কাইমানি এবার চারা কাইমানি 40 নিসিমি 60 দিননি বিশিঙ্গ মুই ফ্রাইডনি দালগ্ন যেন চাওই মান্নাই এবার হাতিব ফালি মান্নাই আপনো কারিব নখলা নখনি ছাদ সাকা টপ তৈ পুকুর বিতা কিনারগ কাইব আপনি রাং আজিবই মানু হাতিব ফালে নখ নিবাগে কাইয়ে চাই মানো আপনো কারিব হাতিব ফালিব আলাই দেখলাই রাং আজিবই মান্নাই মূসা সার রিয়াবই যে নক নিবাগে জেফ্রু কায় আফ্রু ফিয়াবা যে মূসা সার রিয়াবই অবনো মুই ফ্রাইন কাই মানু হাইকে তিনিন বাগে আসে নঙ্কা মুই ফ্রাই কাইমানি ক
0: আসুক জরক খনাবা কে তাং বিতিও মু ফ্রাই কাইমানি রগনে ক কিসা বিনিয়াগলো তাবুক খনার জাগনা সন্দালকে দেববর্মানি জাদনির সামনো

আকাশবাণী আগরতলা তাবুক সেংজাগ স্নীতিনিধি পর্যন্ত কক বরফ পান্ডা তিনি কল্যাণ খানার জাগান লেলা মানে জরব তাংবিতি তিনি তাংবিতিব মুইফ্রাই কাইমানের

না যাদ ইয়ং তিলে অবগে রগব ও না দাদ সংন অ দাদ বলংলে তম সওয়া চেং গ থো খালিলে মকের ইয়ং খাই সাইচুংলে সাগবাসি চাও ইতং যাও অ না যাদ সংন

칼레레 무게르 양카이 세종레 삭바시 자오 정자오 어나자도 성노

ও না যাদু সঙ্গ অ যাদু মাসিং লে ফাঁকে লে ফাঁকে ভাইয়ান বেখায়ং তা মোহনায় আংতি লে অবগে রকব আংতি লে অবগে।

0: আসক জরা খানা বাকিয়া লেলামানি জরাব ছন্দালকি দেববর মানে জাদনির জামুং লেলামানি জরা তিনি বাকে আসুকন তাবুক খানা বাইন থুমনুক তিনি থুমনুক নিমং চেরানি থিনাং ও থুমনুক সৈকিয়া রুহি চন্দ্র দেববর্মা।
1: সামুং নিজেরাই তাবো বমানি কোহাজা

0: đọc nãy tôi quý mang đi tôi tu bụng nó
1: bố lên nó có tổng khác giả dễ xí giác rằng hôm nay thằng này bỏ đọc bụng lạ
0: hả ta mô phản nhé đọc áp bộ ai anh ta kì nì phụng kỳ xong hải xa
1: bỏ đọc nó ta biến đi phải lấy khả năng sẽ bỏ đọc áp bộ
0: bố cũng mùi xong nì cảm ơn sẽ thằng này phải lấy khả năng đồ
1: hải đọc nó ứng khả năng phụng kỳ xong nó nụ giả á kì nì mà bà lông mà hải ứng khả
0: ăn khai ưu sức ăn gó hát tiêu mà lạ kì hải phân nó có
1: gọc xả lạ giá
0: Ung khi nó bỏ, ái gì rong say, thế cha, rồi tôi mang hai cái nhau nuôi mắc lại cha. Nó gan nó tiếp hay cha ba, khi cha học biết thằng nào không cần ta.
1: Ung khi nó bị hình nó bỏ, ta bắt tay khi cha mỉm lip sờm sờm hay cái nuôi cả.
0: À, ung khi nó bỏ hay như ta, ái gì chơi chơi rồi tôi đã không nuôi cả.
2: Tám sa ta bác sĩ, xin hỏi mình lia hay chưa?
1: Xin hỏi nhà nó là bố không nữa, tay khi cha rồi tôi đã hay cái, mắt đỏ khát ta.
0: Ung khi nó xí lại, vài chữ rồi nó, tay xé rồi tôi đã hay nuôi cả.
3: Xí đồ, bây giờ bỏ hay rồi không nữa, xả lại bả. Ang sak sak nol le agini kahanyo matongo saime ta
2: ata somprom saman abosoni tongo nungani silai te charon rotom kha
1: kui chobam tibo agini slai rotom kha angkai tamo baksono baksa haike se nukbula sa
0: ung kitai cherotom khata do akokno tongradi norok le tabuk biangni phaimani ba abos sagradi punki
2: o ata sunkhe u kumi koto songni nokose kisa thangai phaimani
1: Sung bo hai rong no wan suk lai ke. Hoku tu da wai ke lai ke punki.
2: Mia wai ke lai hini tang mani rohor zaglia. Horsa tui ma pai ke bla no.
3: Tang ya ba lugui tang ma ba. Wai ke lai rohor na ro. Soi lai lia ta.
0: Kok ba bu no ta. Tang ya ba lugui tang lai ma ba. No ro khani le ba hai wai ke lai ro. Hini tong lai cha.
1: Ang bo ani a hano kusuni no go tang zag ya ba lugui tong kata. Sung bo salda bu pru tang gai. Panya nien ka shi do.
0: Yang no go se biti kiri ku. Hanungi no go. বুফরু থাংনানি
2: তামো বমতি বিতি করিবা আতা সম্ভ্রম
1: সেরাই নানে বড় মানিয়া খো হাইপানো তাবুলে মানছি নাই হনে চিনি বেজবা সালে সালাঙ্কা সিদু আবু নগ সক পাই খাইছি সাই মানছি নাই
3: চিনি বো তাবুক সাক জরা ইংগিয়া খনতা হন তাবুক কুমই কত সংনি নগ থাঙ্গে ফাইমাব আবুনি বাগিন থাঙ্গে ফালাই মানতা
1: হাইকে বাহাসা সামুং দসাব খাসা
2: ইংগিয়া বাসই তাবুকনি জরাবো সরাই খরকসা খরকসা ন তুবনানি আবো বেলাই খে কক সালে নকলাইখা
0: তাম সাপুংকি নর খাহায়াং চেরাই টংগো হনাই থাংলাই মানি দা তাম
2: সরাই খরকসা টংগো সালে নাই ফেদি হনাই কুমি কত সাহরিন থাংলাই মা ফাইলাই মানি তা
1: তাম সা গথক লাইলি তা
3: আবো উংগিয়া বাসৈ চেরানি বুমা বুফাসং বেলাই খে কক গবাং গজা
2: আংগো বেজোয়া বাইন কিসা মালাই হনাই টংগো আতা খনাসুক রগো থাংগৈ কিসা মালাই সেমা ফাইগরা নাই
0: নরক ফাইমানি কিচ্ছা সেগাং দ্রব ন বেজাছি নং থাংতা
1: তাই সা সেগাং সক পাইখান নরক সিনে নগন মালা সে মান খামুতা
3: থাংনানি হিংকাই তাবুক সারিগন থাঙ্গে মালাই ফাইদি আবো বিনে ইয়াক তুই আসাক অংগলা খা
2: হাইকে সং তৈ লেস লেলিয়া আতা সম্প্রমতে বাসই বিয়জনি কক ন সংনানি হিনি ন নংনি নগ মা ফাইমানি তা
1: তামুনি সা ফাইকাবা তুই রক দুমা রক সিমি পানো নঙ্গি থাংলাসি দিতা
0: সিধু আবতাম হই কগ্ন সাই তংখনা
3: আতা বাসই ওখা তুই দুমা রক তা হিসি দে ফানো থাংলাগেরা সিন
2: তে সালসা ফাই তুই দুমান কারই মাইবসা ফাইনাই তৈ নুবু নুফাইনাই আতা সম্প্রমতে বাসই সুতাবু মানো মা হিমগ্রা সিনাই
1: আবতাম হনমানে ককসা হন
3: হানো মা অংলাইগ্রা সিনাই বাসই বুঝে তাং সিদি
0: দ আশে বেজা হংখাইবা ওল তাই সালসা মাংলাই সিনাই তা
2: আবু নক কে আত সম্ভ্রম জং বাস লাইগ্রা কা হাইকে
1: দোয়া কোন
4: জিপরক বিয়াং থাকা এ জিপরক
5: আং ইয়াং গো সে তই
4: আই গো তাম খাই তো
5: মাইরাং হান তা হুই তং গো তই
4: তাবু বো হুবাইয়া কো হাই যা ডাক্তি হুবাই দি হুবাই খাই কারিয়ানি মাই উরাক সিনি কারি ওই লামখলাই রগ্রা দি
6: নখ খা হ্যাংসে

0: 지프롱마노 녹미스라이브 산안연이 박의 심이시앙 머너를 파요 아꼭노바 다신거는 이꼬 아따 쏘라보 사가블라사
1: 너다 제 습파노 사위동통 아보응의 만이야
0: 맞어이 능 제 습파노 사디 아따 사모니 꼭 어버 소유동
1: 니이러 미주와 너무 능보다 앙바이 와라냐 박의 파이
0: 맞어이 앙너바이 와라냐 박의 파이야 능 세 와라냐 라마 나이쪽이 동글라사
1: 따모 Ang da wala nya lama nai tuk kutul di tabung nong khlang de oroni
2: ei kok be kok jese phana salai di hai rakhe nok ni tar khlai di tamu ni bokhro go ba yong da bang kha
1: ning le bu phur ni simi ani bokhro go yong hab mani nu kha ba
2: nok na ni nang ya ni ni tamu no na si jagu
1: hod ba ba na ni ta nai di ani da bokhro go yong bang ni ni da bom tom plam nai di
0: basai ning ba lai no sa nai lai no khine borok se ble
1: tamo Nung da no layono sanai layono kinai hinai nung ba bumung no soli borok bezoa seble kutul di tabung no nong khlang di
0: ei base nung tabuk ba ke wai ni ni nok ni re khlai ka phia
1: wai ni no karai wai sini se re khlai nai nung ano tam khai nai ha
0: ei ata sora ob tam sa
3: hai tam no ti as khai kok banglai tong lai khasa ata sora
2: abo kok dalam buji nai rok ni hinkai kothoma তাই বুঝিয়া রং নি হনকাই থতমা হনতৈ অঙ্গৈ টংলাই খাতা
1: নং দা থতমা আং দা কথমা
3: হাই খু বাসৈ আং সংমাকাই তাম নতৈ কক বাংলাই মানি আবস সাগা দি বাসৈ
1: আবো খাই ক বেজুয়ানো ন সংসিদি
3: আতা বেজুয়া দ নং ফানো সাউই খান গ্রাসি দি খাই
0: সানানি হনকাই আং ন সানানি নাঙ্গো
1: তাবুক সাসলাং ন ন ন সাদি হনি টংখনা ব্লাসা
2: বখে তাবুক সাদা হনা কুবি কক ন সাউই খান রলা বেজুয়া
3: দ সাগা দি খাই আতা বেজুয়া
0: কক বাংলাই মানি হনকাই হাইছি সাসলা তাবু ই ক আত সরাবাই বাসি সম্পলি ছাউন বরক বরক বাইনানি চরাই খরকসা নাইটুগই আং তুনির ফাই মানে
2: বেজোয়া নং টংর সিদি আং ন ছাউই খনার সিন
3: সাদি আতা দ নুফা ছাউই খনার গরা সিদি গাই
0: দ সাদি
2: খনাদি চরাই বুসানো নাইনানি হনই ই ক ফায়ং বেজোয়া ন নাইটুগই তুনির ফাই গ্যা আবসে আসাই ফান ছয় গেন বরক নাইমন কারই নুখুনি বেবাক ছামুগসে হাই দাগি দাগি বুই তাংরো হনকাবা নক কক বানাই খাতা
3: অংখা আং যে বুঝিনা তংমানি বুঝি উই পাইখা তাবুং নরক অবনতই কক্রতা বাংলা সিদি আং খেনা শনিনি বিশিঙ্গন চিনি কামিনী বেবাক বরগতই কাইসা অ্যাওয়ারনেস প্রোগ্রাম খাইনাই আমনি বাঙিন আং তিনি কামিও ফাইউ আং তাবুং মা থাঙা সিনাই খেনা আং নরক নক হাম খাই সাউই খেনার সিন আসন কক তাবুং আং হিমরাকা
0: সাজলাং নাইসিংদি আং গন্দং বাই বাকসান থাংসিরন তা
3: ফাইদি আতা দ ফাইদি
2: হাই বেজো নং বহাই তাবুং ন থাঙা সিনাই হাইদিয়া
0: থাংরাসিনে আতা চরা খনা সনে যে ইক সিনি ফায়ুং সাউই বুসিরি সিনাই হিংকাইবা তাবুক থাংরাসিনে তা
1: সাসলা নং বতা লে দিতা ডাক্তি সাউই বুজিরি রনানি খাই দিতা
3: লেরিয়া বাসই খনা হায়া খাইবে সনি যে সাকাই ফানো সাউই খনারি নাই আসুন কক হিমরা খা তাবু
2: দা কোন আসুন কক তা
0: থ
1: কুবুঞ তিনি সিনি নগ তাম ন তৈসে আসুক লাইন হিংকামু
4: চেরাই ফান ছয়গের রং ন সামুঙ্গ চুপংমান তুই ফো
1: বব তুই চেরাই ফান ছয়গে আবো
4: দীর চিন্তাবু সামুং চেরাই নাইটুকুই টংয়ে দিবা
1: ই নাইটুকুই টংলাই হাকে তাম খাবা
4: এই অবহাই ফান ছয়গের চেরাই রং নি বাগিন অ্যাওয়ারনেস প্রোগ্রাম খাই পো
1: তাম ন হনমানে আবো তাম সে হিংকামু
4: অ্যাওয়ারনেস আবং খাই ক তাবুক চেরাই ফান ছয়গের রং ন তাম নি বাগি ফান খারা সামুং টাংর আপনার তুই কাহামকে সাবই মানে নাই দা
1: ই কংসিগ্রা দে খুম আসে খাই বখাই নবলা
4: ই অঙ্গান ই কলে বরক বা ফাইনা সাইসে খাবলা সা
1: সাবরক খাবো
4: নি মকল আসে দা থাকা আবরক বা আত সম্ভ্রম ভাই বাসে সিং তিসেবলা সা
1: আ কুবুয়া খাই তাম সা হাক সামনে হাঁকাই কাহামকাই নুহলি
4: ই ক বংনি উদ্রব খাই নজসা ফাইসে দংখা
1: আবরক খাই আতা সরা সং বুকুনে ওখানা
4: ই ক বংনি উদ্রব খাই ন বেজল ফাই দংজাউখা
5: তাম না সেকাই গদনা ফলগৈ না হালিমা তংখাবা পুঙ্কি
4: অ নরনি উলদ্রব উলদ্রব ন তে রগ ফাইলাই তংমান তুই ন নাহারি তংলাইও আত সম্ভ্রম
1: অ কুবুয়াকে তাম ছা চিনি উকলগ ফাই ন তংলাই ব্লা ছা
5: ফানিয়ানি কক হংকাইবা মা ফাইবেনিয়ানি পা
1: অবসে বাসে আংখাই হাকসানি বরক ন কাহাম

আশোক জোর খানা বাইকা সকাং দেব বর্মানী রাজামুন আকাশবাণী আগরতলা অমলগন বাইকা সিনি তিনি দ্বীপর জনক বরফ পান্ডা।

আকাশবাণী আগরতলা। আজকে চাষের কথা পর্বে প্রসঙ্গ, আধুনিক পদ্ধতিতে নারকেল চাষ। নারকেল শুধুমাত্র ফল হিসেবে নয়, এর সমস্ত অংশই বিভিন্ন কাজে ব্যবহার হয়। তাসের পাতাই হোক বা ফলের খোল, ছিবড়েই হোক বা মূল গাছ, সমস্তটাই ব্যবহার্য। তাই এটিকে কল্পবৃক্ষ বা কল্পতরু হিসেবেও অভিহিত করা হয়। গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল হওয়ার দরুন আমাদের রাজ্যে বাণিজ্যিকভাবে নারকেল চাষ যথেষ্ট লাভজনক। নারকেল চাষের জন্য প্রথমেই উপযুক্ত মাটি নির্বাচন করতে হবে। মূলত বেলে, দোআঁশ বা উপকূলবর্তী বেলে মাটি বা নদীর সন্নিহিত এলাকার মাটি এই ফসল চাষের জন্য উপযুক্ত। গাছের উচ্চতার তারতম্যের উপর ভিত্তি করে নারকেলের জাতকে তিন ভাগে ভাগ করা হয়, লম্বা জাত, মেটে জাত এবং শঙ্কর জাত। নারকেলের বীজ থেকে চারা উৎপাদন করা হয়। 25-30 বছর বয়সী উচ্চ ফলনশীল গাছ বছরে 80টি ফল দেয়। সুস্থ, নিরোগ এবং কমপক্ষে 35টি সবুজ পাতাযুক্ত মা গাছ থেকে বীজ নেওয়া হয়ে থাকে। ফেব্রুয়ারি মে মাসে উৎপাদিত 11-12 মাস বয়সের এবং 1200 গ্রাম ওজনের ফল বীজ হিসেবে আদর্শ। বর্ষার পরেই সারি থেকে সারি 1 ফুট দূরত্বে এবং 15 ইঞ্চি দূরত্বে প্রতিটি বীজ লাগাতে হবে। বীজতলা সাধারণত লম্বায় 25 ফুট এবং চড়ায় 5

0: দু থেকে তিন দিন অন্তর হালকা সেচ দিতে হবে এবং যতটা সম্ভব আগাছা মুক্ত রাখতে হবে। ন থেকে বারো মাসের মধ্যে বীজ থেকে রোপণযোগ্য উপযুক্ত চারা তৈরি হয়ে যায়। মূল জমিতে রোপণের জন্য বাছাই করা চারা সতেজ, নিরোগ, লম্বা জাতের ক্ষেত্রে গোড়ার পরিধি 10 সেন্টিমিটার এবং বেঁটে জাতের ক্ষেত্রে 12 সেন্টিমিটার হওয়া প্রয়োজন। চারাতে কম করে 6 থেকে 8টি পাতা থাকা প্রয়োজন, যার 2 থেকে 3টি পাতা সম্পূর্ণ খুলে থাকা আবশ্যক। খোলামেলা, সারাদিন রোদ থাকা এবং জল নিকাশী ব্যবস্থা যুক্ত জমি চারা রোপণের জন্য বেছে নিতে হবে। রোপণের 1 মাস আগে বর্গাকার পদ্ধতিতে গর্ত খোঁড়া হয়। 1 সেন্টিমিটার দৈর্ঘ্য ইন্টু 1 সেন্টিমিটার চওড়া এবং ইন্টু 1 সেন্টিমিটার গভীর মাপের গর্ত করে 2 সপ্তাহ রোদ খাইয়ে গর্তের ওপরের মাটির সঙ্গে 20 কেজি গোবর সার, 500 গ্রাম নিমখোল, 250 গ্রাম হারমুড়ো এবং 25 গ্রাম সোহাগা মিশিয়ে তা গর্তের নিচের অংশ ভরাট করতে হবে এবং নিচের মাটি দিয়ে গর্তের ওপরের অংশ ভরাট করতে হবে। একটি উদ্ভিদ থেকে অপর উদ্ভিদ এবং এক সারি থেকে অপর সারিতে 7.5 সেন্টিমিটার দূরত্বে গাছ রোপণ করা উচিত। কম দূরত্বে চারা রোপণ করলে গাছ ডেকে যাওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত বীজ লাগানোর 6 থেকে 7 বছরের মধ্যে ফলন শুরু হয়। ভালো ফলন পেতে প্রতিটি ফলন্ত গাছে বছরে 2 বার বর্ষার আগে এবং পরে প্রতিবারে 40 কেজি জৈব সার, 500 থেকে 600 গ্রাম ইউরিয়া, 700 থেকে 800 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট এবং 800 থেকে 900 গ্রাম মিউরিয়েট অফ পটাশ দিতে হবে। প্রতিটি ফলন্ত গাছে প্রথম বছরে 2 গুণ সার, দ্বিতীয় বছরেও 3 গুণ সার তৃতীয় বছরে দিতে হবে। এভাবে প্রথম 5 বছরে সারের পরিমাণ বাড়িয়ে 5 বছর পর আর সারের পরিমাণ না বাড়িয়ে ওই মাত্রাতেই প্রতি বছর বর্ষার আগে এবং পরে সার দিতে হবে। বয়স অনুযায়ী গাছের চারপাশে গোড়া থেকে 1 থেকে 2 মিটার দূরত্বে 30 সেন্টিমিটার গভীর 45 সেন্টিমিটার চওড়া নালা কেটে বয়স অনুযায়ী সার প্রয়োগ করা হয় এবং প্রয়োজনে হালকা সেচ প্রয়োগ করা হয়। অনুসেচ ব্যবস্থাপনায় বিন্দু সেচ পদ্ধতিতে সেচ প্রদান অধিক লাভজনক। আচ্ছাদন দিয়ে গাছের গোড়ার আগাছা নিয়ন্ত্রণ করা উচিত। গাছের কাঁচা পাতা অযথা কাটা চলবে না, শুধুমাত্র শুকনো পাতা কাটা যেতে পারে। রোপণের প্রথম 2 বছর গাছের ছায়া প্রদান এবং সুরক্ষিত রাখতে বেড়া দেওয়া আবশ্যক। শুনলেন আধুনিক পদ্ধতিতে নারকেল চাষ।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।
2: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মাই প্রিয়াঙ্কা অরোড়া। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि दूरदर्शी नीतियों और कड़ी मेहनत के बल पर भारत वर्ष 2047 तक विकसित राष्ट्र बनने का अपना सपना जरूर पूरा करेगा। नई दिल्ली में आज विकसित भारत संकल्प सभा को संबोधित करते हुए श्री मोदी ने कहा कि कभी नीतिगत निष्क्रियता की चर्चा से जुड़ा भारत अब अपनी बढ़ती ताकत और चुनौतियों से निपटने की क्षमता के लिए चर्चा में है। उन्होंने कहा कि पिछले 12 वर्षों में स्थिति पूरी तरह बदल गई है।
3: देश ने मुझे बहुत कुछ दिया है, इसलिए देश के लिए मेरा दायित्व भी सबसे अधिक है और मैं हृदय से ये मानता हूं कि देश के हर नागरिक का मुझ पर सबसे बड़ा हक है। ये 25 वर्ष का जनविश्वास बहुत बड़ी पूंजी है और ये पूंजी देश की है। मां भारती की हर संतान इस पूंजी की अधिकारी है।
2: इस अवसर पर भाजपा के राष्ट्रीय अध्यक्ष नितिन नवीन ने कहा कि प्रधानमंत्री मोदी ने जनसेवा को अपने जीवन का एकमात्र उद्देश्य बनाया है और राजनीति को राष्ट्र सेवा का माध्यम माना है। उपराष्ट्रपति सीपी राधाकृष्णन ने सोशल मीडिया पोस्ट पर कहा है कि श्री मोदी ने समावेशी विकास की सोच को देशव्यापी अभियान में बदल दिया है। गृह मंत्री अमित शाह और रक्षा मंत्री राजनाथ सिंह ने प्रधानमंत्री मोदी को जनसेवा के 25 वर्ष पूरे करने पर बधाई दी है। गृह मंत्री अमित शाह ने गुरुग्राम में विकसित भारत संकल्प सभा सेवा ज्योति यात्रा में कहा कि प्रधानमंत्री मोदी के नेतृत्व में अनुच्छेद 370 को निरस्त करना, नक्सलवाद की समाप्ति और देश के बुनियादी ढांचे

এতক্ষণ আধুনিক গান শুনলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার প্রধান হিসেবে তার 25 বছর পূর্তি উপলক্ষে বলেছেন, মানুষের আস্থা এবং দলীয় কর্মীদের নিষ্ঠাই তাঁর সবচেয়ে বড় শক্তি। এই উপলক্ষে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে দীর্ঘ 3.5 বছর পর রেপো রেট 25 বেসিস পয়েন্ট বাড়িয়ে 5.5% করল রিজার্ভ ব্যাঙ্ক। জম্মু কাশ্মীর এবং পাকিস্তানে সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে ভারতের পদক্ষেপ নিয়ে ওআইসি ইসলামিক সহযোগিতা সংস্থার মন্তব্য ভারত খারিজ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আফ্রিকার সঙ্গে ভারতের অংশীদারিত্ব শুধু আজকের জন্য নয়, আগামী প্রজন্মের জন্য গড়ে তোলা হচ্ছে। IMF এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টিলিনা জর্জিয়েভা ধনী ও গরিব সব দেশকেই ঋণ কমাতে এবং ক্রমবর্ধমান বৈষম্য মোকাবিলায় আরও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মানুষের আস্থা এবং কোটি কোটি দলীয় কর্মীর নিষ্ঠাই তাঁর সবচেয়ে বড় শক্তি। আজ নতুন দিল্লিতে বিকশিত ভারত সংকল্প সভায় তিনি বলেন, আরও শক্তি ও উদ্যম নিয়ে মানুষের সেবা করে যাওয়ার জন্য আজ সকালে শ্রী বিনায়ক মন্দিরে গিয়ে দেশ ও 140 কোটি দেশবাসীর কল্যাণ কামনা করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, গত 25 বছরে মানুষের আস্থা এবং অভিজ্ঞতা তার বড় সম্পদ। তিনি বলেন, জম্মু কাশ্মীরের সমস্যা মনে হয়েছিল শেষ হবে না, কিন্তু সংবিধানের 370 ধারা প্রয়োগের পর সেখানেও সমস্যা অনেক সহজ হয়ে এসেছে।
1: জম্মু কাশ্মীর মে আর্টিকল 370 কি সমস্যা, এসা লগতা থা কি ইয়ে অন্তহীন হ্যায়, লেকিন আজ

0: आर्टिकल 370 की दीवार पूरी तरह टूट चुकी है। इसी तरह नक्सलवाद की समस्या को देश का दुर्भाग्य मान लिया गया, लेकिन आज इसकी कमर तोड़ी जा चुकी है। जो आतंकवाद भारत के भाग्य को ही चुनौती दे रहा था, लेकिन यह भारत की अदम्य इच्छा शक्ति है, हमने घर में घुसकर मारा और दुश्मनों को बता दिया कि भारत की ताकत क्या है।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কৃষি অর্থনীতিবিদ অশোক গুলাটির ভারতীয় কৃষি রূপান্তর নিয়ে লেখা নিবন্ধ শেয়ার করেছেন। গুজরাটে স্তরে কৃষির পরিবর্তনে সেচ, বিদ্যুৎ, গ্রামীণ সড়ক প্রযুক্তির মাধ্যমে কৃষিক্ষেত্রের পরিবর্তনের পাশাপাশি কৃষকদের সরাসরি সহায়তা, ফসলের বৈচিত্র্য এবং গ্রামীণ পরিকাঠামোর উন্নয়নে প্রধানমন্ত্রীর 25 বছরের যাত্রার কথা এখানে তুলে ধরা হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন, প্রধানমন্ত্রী জনসেবাকেই জীবনের মূল লক্ষ্য করেছেন। সরকার প্রধান হিসেবে জনসেবার 25 বছর পূর্ণ হওয়ায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় বলেছেন, শ্রী মোদীর প্রধান সেবক হিসেবে যাত্রা সর্বাত্মক উন্নয়নের ধারণাকে রূপান্তরিত করে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের মাধ্যমে জন আন্দোলনে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে আজ দিনটিকে ঐতিহাসিক ও সফল বলে উপরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
2: आज गरीब से गरीब घर में जन्मे हुए व्यक्ति ने अपने गुणों के आधार पर, अपनी क्षमता के आधार पर और करोड़ों करोड़ों लोगों को साथ में लेकर लगातार 25 साल मुख्यमंत्री और प्रधानमंत्री रहने का रिकॉर्ड बनाया है, और वो व्यक्ति है हमारे प्रिय नेता नरेंद्र मोदी जी।
1: সরকার 2025 সালের বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইনের আওতায় অনুমোদিত আকারে প্রকাশ করেছে। নতুন গ্রামীণ কর্মসূচির রূপরেখার অধীনে মোট 375 ধরনের কাজকে অনুমোদন দেওয়া হয়েছে। আজ বিশ্ব তুলো দিবস। প্রতিবছর 7ই অক্টোবর বিশ্বজুড়ে তুলোর অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলা এই দিনটি লক্ষ্যে এই দিনটি পালিত হয়। এক ভিডিও বার্তায় কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং তুলোর সঙ্গে যুক্ত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। এবছরের ভাবনা কটন ফর গুড, বাণিজ্য রূপান্তর ও অংশীদারিত্বের মাধ্যমে সমৃদ্ধি গড়ে তোলা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেপো রেট 25 বেসিস পয়েন্ট বাড়িয়ে 5.5% করেছে। 2023 সালের ফেব্রুয়ারির পর এই প্রথম রেপো রেট বাড়ানো হল। 2025 সালে মোট 125 বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর পর গত 4টি পর্যালোচনায় তা 5.25% অপরিবর্তিত রাখা হয়েছিল। খুচরো মূল্যবৃদ্ধি এবং অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী থাকায় এই হার বাড়ানো হয়েছে। 3 দিনের মুদ্রানীতি কমিটির বৈঠক শেষে নতুন রেপো রেট ঘোষণা করেন আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা। এর ফলে বাড়ি ও গাড়ি ঋণের সুদের হার বাড়তে পারে। হিমাচল প্রদেশ সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ অটল টানেল পরিদর্শন করেন। টানেলটির উত্তর ও দক্ষিণ উভয় প্রবেশ পথ পরিদর্শন করেন তিনি। পাশাপাশি রাষ্ট্রপতি সীমান্ত সড়ক সংস্থা বিআরও আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। বিকেলে রাষ্ট্রপতি মানালির প্রসিদ্ধ হিড়িম্বা দেবী মন্দিরে পুজো দেবেন। রাষ্ট্রপতি সফরকে কেন্দ্র করে মানালি অটল টানেল এবং অন্যান্য এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আজ ওড়িশার ভুবনেশ্বরে 24তম ন্যাশনাল ম্যারিটিম সার্চ অ্যান্ড রেস্কিউ বোর্ড মিটিং আয়োজন করেছে। এর সভাপতিত্ব করবেন বাহিনীর ডিরেক্টর জেনারেল পরমেশ শিবামানি। বোর্ড মিটিংয়ের ফাঁকে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ দ্বাদশ ন্যাশনাল ম্যারিটিম সার্চ অ্যান্ড রেস্কিউ এক্সারসাইজ সরেক্স 26-এর সূচনা করবেন। ন্যাশনাল ম্যারিটিম সার্চ অ্যান্ড রেস্কিউ এক্সারসাইজ সরেক্স 26 মহড়া আগামীকাল ওড়িশার পারাদ্বীপে অনুষ্ঠিত হবে, যেখানে উপকূলরক্ষী বাহিনী, ভারতীয় নৌবাহিনী, বায়ুসেনা এবং অসামরিক বিমান দপ্তর যোগ দেবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে ভারতের পদক্ষেপ নিয়ে ওআইসি ইসলামিক সহযোগিতা সংস্থার মন্তব্য ভারত খারিজ করে দিয়েছে। রাষ্ট্রসংঘের লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, পাকিস্তান থেকে আসা আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের নাগরিকদের রক্ষা করার অধিকার ভারতের রয়েছে। জম্মু কাশ্মীর নিয়ে ওআইসির মন্তব্য প্রত্যাখ্যান করে তিনি বলেন, সন্ত্রাসবাদ এখনও ভারতের কাছে বড় হুমকি। পহেলগাঁও হামলায় 26 জনের মৃত্যুর কথাও তিনি উল্লেখ করেন।

0: সন্ত্রাসবাদের নতুন প্রযুক্তির অপব্যবহার বন্ধে আন্তর্জাতিক উদ্যোগ এবং সন্ত্রাসবাদ নিয়ে সার্বিক কনভেনশন দ্রুত চূড়ান্ত করার আহ্বান জানায় ভারত। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আফ্রিকার সঙ্গে ভারতের অংশীদারিত্ব শুধু আজকের জন্য নয়, আগামী প্রজন্মের জন্যও গড়ে তোলা হচ্ছে। ঘানার রাজধানী আক্রায় ফরেন সার্ভিস ইনস্টিটিউটে এক সমাবেশে ভাষণে তিনি বলেন, কূটনীতির প্রধান কাজই হল স্বার্থের ভিন্নতা সত্ত্বেও পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে তোলা এবং প্রতিযোগিতা যাতে কোনোভাবেই সংঘাতের সুনিশ্চিত করা। ডক্টর জয়শঙ্কর অর্থনীতি, পরিকাঠামো, ডিজিটাল প্রযুক্তি ও উৎপাদন ক্ষেত্রে ভারতের অগ্রগতির কথা তুলে ধরেন। ভারত ও আফ্রিকা দুপক্ষেরই তরুণ জনসংখ্যাকে দক্ষ ও ক্ষমতায়িত নাগরিক হিসেবে গড়ে তোলার উপর তিনি জোর দেন। জ্বালানি, খাদ্য, সার ও অর্থ এই চারটি ক্ষেত্রে সুস্থায়ী সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার গুরুত্বের কথাও তিনি বলেন। পাশাপাশি দক্ষিণী বিশ্বের দেশগুলির মতকে আরও জোরালোভাবে তুলে ধরার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, আফ্রিকার সঙ্গে ভারতের অংশীদারিত্বে পরিধুই বাণিজ্য, পরিকাঠামো, সক্ষমতা বৃদ্ধি, মানবিক সহায়তা, বিপর্যয় এবং বিস্তৃত। আন্তর্জাতিক অর্থভাণ্ডার আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টর জর্জিভা ধনী ও গরিব সব দেশকে ঋণ কমাতে এবং ক্রমবর্ধমান বৈষম্য মোকাবিলায় আরও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আগামী সপ্তাহে ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বৈঠকের আগে সিঙ্গাপুরে তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের সংঘাত বিশ্ব অর্থনীতির সুস্থিতিতে প্রভাব ফেলেছে আর উচ্চ ঋণের বোঝা উন্নত ও নিম্ন আয়ের দু ধরনের অর্থনীতির উপরেই চাপ সৃষ্টি করছে। বিমান পরিবহন ক্ষেত্রকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য 2030 সালের মধ্যে 10টি এয়ারবাস বিমান কেনার পরিকল্পনা নিয়েছে। অসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এই পরিকল্পনা নিয়ে লুফথানসার একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রুডিগার লোজ। মন্ত্রী বাংলাদেশ বিমানের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহলিং কেন্দ্রে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখার জন্য লুফথানসারকে আমন্ত্রণ জানান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজের জন্য ভারতীয় দল গতকাল ঘোষণা করা হয়েছে। দলের নেতৃত্ব দেবেন শ্রেয়াস আয়ার। 4 বছর পর আবার ভারতীয় দলে ফিরেছেন ভুবনেশ্বর কুমার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রাইস্টচার্চে 22 ও 24 অক্টোবর প্রথম এবং দ্বিতীয় টি-20 ম্যাচ খেলবে ভারত। 27 অক্টোবর ওয়েলিংটন, 30 অক্টোবর অকল্যান্ড ও 1 নভেম্বর হ্যামিল্টনে হবে সিরিজের বাকি 3 ম্যাচ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার প্রধান হিসেবে তার 25 বছর পূর্তি উপলক্ষে বলেছেন, মানুষের আস্থা এবং দলীয় কর্মীদের নিষ্ঠাই তার সবচেয়ে বড় শক্তি। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে দীর্ঘ 3.5 বছর পর রেপো রেট 25 বেসিস পয়েন্ট বাড়িয়ে 5.5% করল রিজার্ভ ব্যাংক। জম্মু ও কাশ্মীর এবং পাকিস্তানে সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে ভারতের পদক্ষেপ নিয়ে ওআইসি ইসলামিক সহযোগিতা সংস্থার মন্তব্য ভারত খারিজ করেছে। খবর শেষ হল, এখন স্থানীয় সংবাদ।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুনবেন লোকগীতি, অনুষ্ঠানে শিল্পী দুর্গা রায়।

এতক্ষণ লোকগীতি শুনলেন। অনুষ্ঠানে শিল্পী ছিলেন দুর্গা রায়। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন রাগ প্রধান গান। অনুষ্ঠানে শিল্পী বিশ্বদেব চট্টোপাধ্যায়।

আকাশবাণী আগরতলা শুরু হলো আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1270 কিলোহার্টজে।

0: Gagon and Japanese chemist Kenzo Soai for their pioneering discoveries of non-linear effects and autocatalysis in asymmetric organic synthesis. The Royal Swedish Academy of Sciences today said Gagon and Soai solved a century-old mystery of how molecular asymmetry or homotonality can emerge spontaneously in nature. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে হিন্দি ছবি গানের অনুষ্ঠান চিত্রগীতি। অনুষ্ঠানের প্রথম গানটি শুনুন, কালিয়ুগ ছায়াছবি থেকে, শিল্পী রাহাত ফতে আলী খান।

অনবর ছায়াছবি থেকে গানটি শুনলেন রূপ কুমার রাঠোরের কণ্ঠে। চিত্রকেটি অনুষ্ঠানে এবারে গানটি শুনুন সাথিয়া ছায়াছবি থেকে শিল্পী এ আর রহমান।

গানটি শুনলেন পাপ ছায়াছবি থেকে শিল্পী রাহাত ফতে আলী খান। চিত্রগীতি অনুষ্ঠানে এবারে গানটি শুনুন আনোয়ার ছায়াছবি থেকে শিল্পা রাও এবং স্মৃতিজের দ্বৈত কণ্ঠে।

গানটি শুনছিলেন জাহের ছায়া ছবি থেকে শিল্পী আতিফ আসলাম। চিরগীতি অনুষ্ঠানে শুনছিলেন হিন্দি ছায়া ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা এখন শুনবেন চাকমা গান, শিল্পী সুপর্ণা খিসা।

0: আকাশবাণী আগরতলা শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে অষ্টম শ্রেণীর বিজ্ঞান থেকে স্বাস্থ্য সম্পর্কে পাঠ দিচ্ছেন কিশোরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেবব্রত রক্ষিত।
1: শুভ সন্ধ্যা সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। পরীক্ষা তো দোরগোড়ায় চলে এসছে, আশা করছি সবাই ভালো প্রস্তুতি নিয়েছ। তোমাদের যে অধ্যায়টা আছে স্বাস্থ্যই সম্পদ, ওইটা নিয়ে একটু আলোচনা করছি। কি জানো স্বাস্থ্য কি? মনে রাখবে, স্বাস্থ্য বলতে কিন্তু শুধুমাত্র রোগমুক্ত থাকাকে বোঝায় না। আমার শরীরে রোগ নেই মানে আমার স্বাস্থ্য ভালো, আমি স্বাস্থ্যবান মানে আমার স্বাস্থ্য ভালো, আমি একটু মোটাসোটা মানেই আমার স্বাস্থ্য ভালো, এটা কিন্তু নয়। স্বাস্থ্য বলতে শুধু স্বাস্থ্যবান হওয়াকে বোঝায় না, স্বাস্থ্য বলতে বোঝায় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রোগমুক্ত অবস্থায় সম্পূর্ণ শারীরিক ও মানসিক সুস্থ অবস্থাকে বোঝায়। স্বাস্থ্যবান লোক মনে রাখবে সর্বদা শরীরচর্চা করে, নিজের পরিবেশ এমনকি আশেপাশের পরিবেশকেও পরিচ্ছন্ন রাখে, সুষম খাদ্য গ্রহণ করে। আমাদেরকে মনে মনে হবে যে স্বাস্থ্যই কিন্তু প্রকৃত সম্পদ, স্বাস্থ্য ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকা প্রায় অসম্ভব। তাই বলছি আমরা এমন কিছু অভ্যাস গ্রহণ করব যেন আমরা আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে পারি, পাশাপাশি পরিবেশকেও সুস্থ রাখতে পারি, পাশাপাশি নিজের পরিবার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের সঠিক স্বাস্থ্যবান হওয়ার পথকে সুগম করে তুলতে পারি। এইগুলি করতে গেলে আমাদেরকে কিছু অভ্যাস গ্রহণ করতে হবে। এগুলি হলো আমাদেরকে পুষ্টিকর খাবার খেতে হবে। পুষ্টিকর খাবার মানে কি? তেল মশলাযুক্ত খাবার না, ফাস্ট ফুড না, খেতে হবে বেশি করে সবজি, মাছ, ডিম, প্রতিনিয়ত ফল, প্রচুর পরিমাণে জল। একটা কথা মনে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকেও থাকতে হবে, নিজের পরিবেশকেও পরিচ্ছন্ন রাখতে হবে। প্রতিনিয়ত ব্যায়াম চর্চা করতে হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সকালবেলা ঘুম থেকে উঠে বা সন্ধ্যায় যখন রৌদ্রটা কম থাকবে তখন ব্যায়াম চর্চা করতে হবে, সঠিক সময়ে ঘুমাতে হবে, সঠিক সময়ে ঘুম থেকে উঠতে হবে, ওঠার সময়টা ভোরবেলা হবে। ব্যায়াম চর্চা বলেছি, পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতে হবে, এটা গল্প করে হোক, খেলাধুলার মাধ্যমে হোক বা অন্য কোনো উপায়েও হতে পারে, কিন্তু সময় কাটাতে হবে। মেডিটেশন করতে হবে, খুব গুরুত্বপূর্ণ, মেডিটেশন করতে হবে। ফাস্টফুড বা রাস্তার খাবার একদম বর্জন করতে হবে, প্রচুর পরিমাণে জল খেতে হবে, প্রতিদিন স্নান করতে হবে, মনে রাখবে প্রতিদিন স্নান করতে হবে, প্রচুর শাকসবজি ও ফল খেতে হবে। মোবাইল বা টিভি দেখে সময় নষ্ট না করে প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে হবে, বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে হবে। খেলাগুলি আউটডোর হতে পারে, ইনডোর হতে পারে, তবে আউটডোর গেমসগুলো শরীরচর্চার পক্ষে যথেষ্ট সহায়ক। আবার খেলাধুলার পাশাপাশি আমরা যদি দৌড়, সাঁতার ইত্যাদিও করি তাইলেও ভালো শরীরচর্চা হয়ে থাকে। আমাদেরকে যোগার জন্য প্রতিদিন কমপক্ষে 15 মিনিট সময় দিতে হবে। যোগা সকল রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে। তামাক জাতীয় পদার্থ বর্জন করতে হবে, এমনকি আমার পাশাপাশি যদি কেউ তামাক জাতীয় দ্রব্য গ্রহণ করে তাদেরকে বোঝাতে হবে তার কুফলটা কী। মনকে শান্ত রাখতে হবে, মনকে শান্ত রাখার প্রকৃষ্ট দুটি উপায় হল মেডিটেশন এবং যোগা। এবার বলছি আমরা কীভাবে বুঝব যে আমরা অসুস্থ। এগুলি হলো কিছু মানসিক অবস্থা, মানসিক অশান্তি থাকতে পারে, শরীরে ব্যথা অনুভব হতে পারে, ক্লান্তি ভাব আসতে পারে, খাবারের রুচি নাও থাকতে পারে, ঘুম কম হতে পারে, দুশ্চিন্তা হতে পারে। যদি এরকম কিছু বিষয় আমাদের মধ্যে আমরা লক্ষ্য করি বা অন্য কারোর মধ্যে

আমরা এরকম বিষয়গুলি লেখি, বুঝতে হবে সে অসুস্থ হতে যাচ্ছে। এই উপসর্গগুলি দেখা দিলে আমরা বুঝব যে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা আমাদেরও আছে, আমাদের পাশাপাশি যারা আছে তাদেরও হতে পারে। রোগ বলতে আমরা সাধারণত বুঝি আমি অসুস্থ হয়ে গেছি, না, বিষয়টা কিন্তু এমন নয়। রোগ শুধুমাত্র রোগগ্রস্ত হওয়াকে বোঝায় না, আমার শরীরে ক্লান্তি ভাব আসছে এটাও এক রকমের রোগ, আমি কোনো কিছুতে মনোযোগ বসাতে পারছি না এটাও এক রকমের রোগ, আমি সারাদিন মোবাইল নিয়ে বসে আছি এটাও এক রকমের রোগ। রোগ অনেক রকমের হতে পারে, তবে আমরা এই রোগকে প্রধানত দুটি ভাগে ভাগ করি, একটা হলো সংক্রামক রোগ, একটা হলো অসংক্রামক রোগ। সংক্রামক রোগ হলো যেগুলি কোনো প্যাথোজেন, প্যাথোজেন মানে হলো যারা রোগ ছড়ায়, একটা জায়গা থেকে অন্য জায়গায় রোগ জীবাণুকে বহন করে নিয়ে যায়, অর্থাৎ যে রোগগুলি প্যাথোজেন দ্বারা সুস্থ ব্যক্তির দেহ থেকে অসুস্থ ব্যক্তির দেহে সংক্রমিত হয় সেগুলি হলো সংক্রামক রোগ। এই সংক্রামক রোগ বিভিন্নভাবে হতে পারে, মশা মাছি এমনকি পোশাক পরিচ্ছদ বায়ু জল প্রভৃতির মাধ্যমে এই রোগগুলি হতে পারে। যেমন স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়, ম্যালেরিয়া আক্রান্ত কোনো ব্যক্তির দেহ থেকে স্ত্রী অ্যানোফিলিস মশা রক্ত চুষে নেয় এবং ওই মশা যদি অন্য কোনো সুস্থ ব্যক্তিকে কামড়ায় তবে সেই সুস্থ ব্যক্তিও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। ঠিক তেমনি এডিস মশা স্ত্রী এডিস মশা ডেঙ্গু রোগ ছড়ায়, মাছির দ্বারা কলেরা রোগ বিস্তার লাভ হয়, অবিশুদ্ধ পানীয় জল দ্বারা জন্ডিস হতে পারে, বাতাসের মাধ্যমে যক্ষা টাইফয়েড ইত্যাদি রোগগুলি বিস্তার লাভ করে, পোশাক পরিচ্ছদের মাধ্যমেও আমরা রোগগ্রস্ত হতে পারি। কোনো অসুস্থ রোগ অসুস্থ ব্যক্তির পোশাক যদি আমরা পরিধান করি বা ওই পোশাককে যদি আমরা স্পর্শ করি সেই রোগের জীবাণু আমাদের শরীরে প্রবেশ করবে এবং আমরা ওই রোগ দ্বারা আক্রান্ত হতে পারি। বিভিন্ন আণুবীক্ষণিক জীবাণু, আণুবীক্ষণিক জীবাণু কি যেগুলিকে আমরা খালি চোখে দেখতে পাই না, এই আণুবীক্ষণিক জীবাণুগুলি দ্বারাও আমরা রোগগ্রস্ত হতে পারি। এই আণুবীক্ষণিক জীবাণুর আবার পাঁচটি শ্রেণী আছে, সেগুলি কি ভাইরাস ব্যাকটেরিয়া শৈবাল ছত্রাক এবং প্রোটোজোয়া। এদের মধ্যে আমরা ভাইরাস ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া দ্বারাই বেশি রোগে আক্রান্ত হয়ে থাকি। এমন কিছু রোগ হলো জ্বর সাধারণ সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা, এগুলি জ্বর বা সর্দি কাশি বা ইনফ্লুয়েঞ্জা সাধারণত ভাইরাস দ্বারা হয়, এই ভাইরাসটাকে বলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। কীভাবে বুঝবো এই রোগটা হয়েছে, শরীরে জ্বর থাকবে, গায়ে ব্যথা হবে, গলা ব্যথা হবে ইত্যাদি উপসর্গ দেখা দিলে আমরা বুঝব আমরা ইনফ্লুয়েঞ্জা দ্বারা আক্রান্ত হয়েছি। ঠিক তেমনি চিকেন পক্স এক রকমের ভাইরাস ঘটিত রোগ, কি হয় ত্বকে র্যাশ হবে, জ্বর আসবে, জ্বরটা দীর্ঘস্থায়ী হবে। মিজলস এটাও এক রকমের ভাইরাস ঘটিত রোগ, উপসর্গগুলি কি জ্বর আসবে, শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত করবে, গলা ব্যথা হবে এবং এই ব্যথাটা দীর্ঘস্থায়ী হবে। যক্ষা ভীষণ খারাপ রোগ, কি দিয়ে হয়, ব্যাকটেরিয়া দিয়ে হয়, ব্যাকটেরিয়াটার নাম কি স্যালমোনেলা টাইফোসা। কি হয়, ফুসফুস আক্রান্ত হবে, কাশি হবে, কফ হবে এবং কাশা দীর্ঘস্থায়ী হবে। হেপাটাইটিস এ এটাও এক রকমের ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কি হবে, মূলত আমাদের যকৃত আক্রান্ত হবে, পেটে ব্যথা হবে, শরীরে জলের পরিমাণ কমে যাবে ইত্যাদি। কলেরা এক প্রকার ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যে ব্যাকটেরিয়াটা দিয়ে এই রোগটা বিস্তার লাভ করে সেই ব্যাকটেরিয়াটা হলো ভিব্রিও কলেরি, প্রধানত মাছির দ্বারা

এই রোগটা বিস্তারিত হয়। কি ঘটে? ক্ষুদ্রান্ত্র আক্রান্ত হয়। যদিও এই রোগটা এখন অনেকটাই কমের দিকে আছে, কারণ জন্মের পর থেকে এই রোগটার জন্য একটা টিকা আমরা নিয়ে থাকি। টিকা কি জিনিস আলোচনা করব। তারপর আছে ম্যালেরিয়া, যে জীবাণু দ্বারা হয় তার নাম হলো, যে জীবাণু দ্বারা হয় এই জীবাণুটার নাম হলো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। প্রধানত স্ত্রী অ্যানোফিলিস মশা এই জীবাণুটাকে বহন করে থাকে। কি হবে ম্যালেরিয়া হলে? প্রচুর জ্বর আসবে, জ্বরটা মূলত কাঁপুনি দিয়ে আসবে, কিছুক্ষণ পর ছেড়ে দেবে জ্বর, শরীরে ঘাম হবে, আবার জ্বর আসবে। যদি এরকম লক্ষণ দেখা যায় তাইলে বুঝতে হবে আমরা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছি। ডেঙ্গু, এটাও এক রকমের প্রোটোজোয়া গঠিত রোগ, স্ত্রী এডিস মশা দ্বারা এই রোগ বিস্তার লাভ করে। ম্যালেরিয়া যেরকম, প্রায় একই রকমের উপসর্গ ডেঙ্গু রোগেও দেখা যায়, তাই আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। এই সবগুলি হলো সংক্রামক রোগ। এবার অসংক্রামক রোগ নিয়ে একটু আলোচনা করছি। অসংক্রামক রোগ কোনো বাহক দ্বারা বিস্তার লাভ করে না। এটা জন্মগতভাবে আসতে পারে, দুর্ঘটনাজনিত কারণে আসতে পারে, বা অন্য কোনো উপায়েও হতে পারে। আমাদের খাদ্যাভ্যাসের বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে এই রোগ হয়ে থাকতে পারে। এরকম রোগ হলো ওবেসিটি। সাধারণত যারা ফাস্টফুড বেশি খায় বা তেল মশলাযুক্ত খাবার বেশি খায় তাদের মধ্যেই এই রোগটা বেশি দেখা যায়। কি হয়? মোটা হয়ে যায়, ওজন বেড়ে যায়, অলসতা চলে আসে। এমন একটি অসংক্রামক রোগ হলো ডায়াবেটিস। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে এটাকে বংশগত রোগও বলা হয়ে থাকে। কি ঘটে? আমাদের শরীরে একটা অঙ্গ আছে, তার নাম অগ্নাশয়। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন নামক হরমোন ঘটিত হয়। এই হরমোনটা কি কাজ করে? রক্তে শর্করার পরিমাণকে স্বাভাবিক রাখে। যাদের শরীরের রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, কিভাবে বাড়তে পারে? অগ্নাশয় থেকে ইনসুলিনের ক্ষরণ কমে যায়, তখন রক্তে শর্করার মাত্রা বেড়ে যাবে এবং ডায়াবেটিস বা মধুমেহ রোগ দেখা দেবে। এই রোগের উপসর্গগুলি কি হয়? কিছুক্ষণ সময় অন্তর অন্তর প্রস্রাবের অনুভূতি আসে। কিভাবে নিয়ন্ত্রণ সম্ভব? ডাক্তারের সঙ্গে পরামর্শ করে, ঔষধ সেবন বা ওনার মতামত অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ। এমন আরেকটি অসংক্রামক রোগ হলো উচ্চ রক্তচাপ। সাধারণত আমাদের রক্তচাপ 80-120 mg পার ml এর মধ্যে হয়ে থাকে। কোনো কারণে, কী কারণ? দুশ্চিন্তা, শারীরিক অসুস্থতা বা অন্যান্য কারণে রক্তের চাপ বেড়ে যায়, তখনই তাকে আমরা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার বলে থাকি। এই রোগগুলি থেকে বাঁচার, এই রোগগুলি থেকে সংক্রামক রোগী হোক আর অসংক্রামক রোগী হোক, আমরা কীভাবে নিজেকে সুস্থ রাখব? প্রধান উপায় হলো সঠিক সময়ে ঘুম, সঠিক খাদ্যাভ্যাস, সঠিক সময়ে ঘুম থেকে ওঠা, নিয়মিত ব্যায়াম চর্চা, যোগা করা, প্রয়োজন অনুযায়ী জল খাবার বা নিয়মিত খাবার খাওয়া। তারপরেও আমরা যদি রোগে আক্রান্ত হই তাইলে নিশ্চয়ই ডাক্তারের সঙ্গে আমাদের পরামর্শ করতে হবে। আমরা নিজেরা কোনো ঔষধ সেবন করব না, নিজেদের মতামত অনুযায়ী বা দোকান থেকে কথা বলে ঔষধ কোনো উপায়েই গ্রহণ করব না। ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ গ্রহণ করা খুবই বিপজ্জনক। এমন ঔষধ আছে যে ঔষধগুলি নিয়মিত সেবন করলে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই আমাদের উচিত হবে ডাক্তারের পরামর্শ নেওয়া। সংক্রামক রোগের জন্য বিশেষ করে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে থাকে। অ্যান্টিবায়োটিক ঔষধ কী?

0: এটা হলো এমন একটা ঔষধ যেটা আমরা সেবন করলে আমাদের শরীরে ওই রোগের জীবাণু বেশি দিন দীর্ঘস্থায়ী হতে পারে না। আবার কিছু রোগ আছে যেগুলি অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ করে না, এগুলির জন্য অন্যান্য ঔষধ খেতে হয়। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে এমন কিছু রোগ আছে যেগুলো এখন প্রায় পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। কি সেগুলো? একটা হলো প্লেগ, কলেরা ইত্যাদি। কীভাবে এগুলো বিলুপ্ত হয়ে গেছে? জন্মের পর থেকে নির্দিষ্ট সময়ে তাদেরকে টিকা বা ভ্যাকসিন দেওয়া হয়। টিকা বা ভ্যাকসিন আলেকজান্ডার ফ্লেমিং নামক একজন বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেছিলেন। তিনি দেখেছিলেন বসন্ত রোগে আক্রান্ত গরুর যারা সে পরিচর্যা করছে তারা বসন্ত রোগে আক্রান্ত হচ্ছে না। তিনি খোঁজাখুঁজি করে বের করলেন যে ওই রোগের জীবাণু তাদের শরীরে আগে থেকেই আছে। সেখান থেকে বিভিন্ন উপায়ে বিজ্ঞানসম্মতভাবে তিনি পরিচর্যা করে বা আলোচনা করে বুঝতে পারলেন এবং আবিষ্কার করলেন, কোনো রোগের জীবাণুকে যদি দুর্বল মাত্রায় অল্প পরিমাণে সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করে দেওয়া যায় তবে ওই রোগ তার শরীরে আর পুনরায় সৃষ্টি হয় না। কীভাবে এটা ঘটে থাকে? যে জীবাণুটা শরীরের মধ্যে প্রবেশ করিয়েছে সে ওই ব্যক্তির শরীরে কিছু অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডির কার্যকারিতা দীর্ঘদিন আমাদের শরীরে থেকে যায়। কোনো নির্দিষ্ট সময়ে যদি ওই রোগের জীবাণু আমাদের শরীরে ঢুকতে বা প্রবেশ করতে চায় তখন ওই টিকা তাকে বাধা দেয়, ফলে সে ওই রোগে আক্রান্ত হয় না। তাই আমাদেরকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। যদি আমরা দেখা যায় অ্যান্টিবায়োটিক প্রয়োজনের তুলনায় বেশি নিয়ে নিচ্ছি তাইলে দেখা যাবে পরবর্তী সময়ে এই অ্যান্টিবায়োটিকটা আর আমাদের মধ্যে কাজ করছে না। আবার প্রয়োজনের তুলনায় কম নিলে আমরা রোগ থেকে নিরাময় পাব না। তাই আমাদেরকে মনে রাখতে হবে সঠিক ব্যায়াম চর্চা, সঠিক সময়ে ঘুম, সঠিক সময়ে ঘুম থেকে ওঠা, সঠিক খাদ্যাভ্যাস, সুষম খাদ্য গ্রহণ করা, খাবারের মধ্যে শাক সবজি ও ফল বেশি রাখা, নিয়মিত জলপান করা, স্নান করা, পরিবেশকে পরিচ্ছন্ন রাখা ইত্যাদি বিষয়কে আমাদের মনে রাখতে হবে। যাই হোক, অল্প সময়ে আমরা আলোচনা করলাম, তোমরা পড়বে, পরীক্ষা দূর করায় চলে এসছে। সংক্ষিপ্তভাবে অধ্যায়টি এইভাবে নিজেদের মধ্যে আলোচনা করবে, গ্রুপে মিলে আলোচনা করবে, কেন হচ্ছে, কি হচ্ছে, কি করলে হবে না, এগুলো পরের মুখস্থ চেয়ে আলোচনার মাধ্যমে আমরা বেশি দূর এগিয়ে যেতে পারি। ভালো ফলাফলের জন্য বিষয়টি বুঝতে হবে, মুখস্থ নয়।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে তখন অষ্টম শ্রেণীর বিজ্ঞান থেকে স্বাস্থ্য সম্পর্কে পাঠ দিলেন কিশোরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেবব্রত রক্ষিত। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আমাদের আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি। ঘর গৃহস্থের আসর সন্ধে 6:30, এরপরে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 8:10 টেলিকেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান, রাত 9:15 টেলিকেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রাত 9:30। কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:10, রাত 10:15 আধুনিক গান শিল্পী শ্রেয়া ঘোষাল। ককবরক অনুষ্ঠানে থাকছে সন্ধে 7:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। শুনলেন আমাদের আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি, এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা তার পার্শ্ববর্তী এলাকাসমূহে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকের সর্বোচ্চ তাপমাত্রা 33.8°C, সর্বনিম্ন তাপমাত্রা 25.6°C, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 60%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 34°C এবং 25°C-এর মধ্যে। বিকেল 5:30 পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাণ 16.2 মিলিমিটার। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি আকাশবাণী আগরতলা।

0: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ঘর গৃহস্থির আসর।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ। 2 1 2 2 2 4 কান পেতে নাও শুনে

0: ইনভেস্টিং
1: সেবি এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ আরো জানতে হলে সেবির ইনভেস্ট ওয়েবসাইট দেখুন নয়তো সেবি সাথী অ্যাপ ডাউনলোড করুন
2: কোথায় তুমি
3: মেন নতুন অ্যাকাউন্ট আর আমার কেওয়াইসি আপডেট
2: এটা তো চটজলদি কাজ
3: কিভাবে
2: তুমি কেওয়াইসি ডিটেইলসে কিছু না বলে বা শুধু ঠিকানা বলে যায় তাহলে রেজিস্টার ইমেল মোবাইল অনলাইন বা চিঠি মারফত সেল ডিক্লারেশন দিয়ে দাও
3: আর বাকি কিছু বাদাই
2: ঘরে বসে ভিডিও কেওয়াইসি বা আর ওটিপি ভিত্তিক ই কেওয়াইসি সাহায্যে করা যায় তবে শুধু ব্যাংকের অনুমতি ছাড়া থেকে
3: এটা নুডলস বানানোর মতোই সোজা আরবিআই কথা বলে
4: কেওয়াইসি রাখত বাকি এর দিকে প্রথম পদক্ষেপ
5: সুসন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা আপনাদের সকলকে আমি সমূহ আজকের ঘরগৃহস্থির আসরে অনেক অনেক স্বাগত জানাচ্ছি শ্রোতা বন্ধুরা আপনাদের মধ্যে যারা গাভী পালন করতে চান বিশেষ করে দুগ্ধবতী গাভী পালন করতে চান আপনারা কীভাবে এই গাভী পালন করবেন এবং আমাদের রাজ্যে দুগ্ধবতী গাভী পালন কোন অবস্থানে রয়েছে এসব কিছু নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব আসলে দুধ উৎপাদনের জন্য গাভী পালন হলো কৃষি বা গ্রামীণ যে কৃষক পরিবার তাদের অন্যতম লাভজনক এবং একটা স্বনির্ভর হওয়ার উদ্যোগ সঠিক যত্ন এবং ব্যবস্থাপনায় এটি থেকে নিয়মিত দুধ জৈব সার এমনকি বাছুর উৎপাদনের মাধ্যমেও ভালো আয় করা যায় এই যে আয় আমরা করব তার জন্যে যত্নের প্রয়োজন তার জন্যে খাবারের প্রয়োজন এবং পরিকাঠামোর প্রয়োজন এই সব কিছু আজকে আমরা জানব আমাদের সঙ্গে রয়েছেন সহ অধিকর্তা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ডক্টর শিপা দাস নমস্কার ডক্টর দাস আপনাকে
6: নমস্কার
5: এই যে রাজ্যে দুগ্ধবতী গাভী পালন দুগ্ধবতী গাভী পালনে আমরা কি অবস্থানে রয়েছি
6: আপনি যেভাবে শুরু করলেন মোটামুটি অনেকটাই আপনি ভালো করে আমাদের যে কৃষক বন্ধুরা আছেন ওনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে দুগ্ধবতী গাভী পালনের মাধ্যমে আমরা কিভাবে স্বনির্ভর হতে পারি এবং যেটা আজকের সময় দাঁড়িয়ে খুবই দরকার কেন কি দুধ হচ্ছে একটা সম্পূর্ণ আহার সে বৃদ্ধ হোক কিংবা বাচ্চা হোক কিংবা একজন নদওয়ান হোক যার সবার জন্যই দুধ হচ্ছে একটা সম্পূর্ণ আর যার মধ্যে সব কিছু আমরা নিউট্রিয়েন্টস পেয়ে থাকি পুষ্টি আমরা সমস্ত রকমের দুধ থেকে পাই দুধের চাহিদা আমরা যেটা বলবো যে সকালে ঘুম থেকে উঠে দুধ দিয়ে আমরা জীবন দিন শুরু করি এবং রাত্রে ঘুমাতে যাওয়া অবধি কিন্তু আমাদের দুধের প্রয়োজন হয়
5: শুধু দুধ নয় এই দুধের থেকে আমরা বিভিন্ন ধরনের খাবার তৈরি করি
6: নিশ্চয়ই
5: এবং বিভিন্ন খাবারের মধ্যেও দুধের প্রয়োজন পড়ে
6: একদম দুধ এবং দুগ্ধজাত যে পদার্থ আমরা বিশেষ করে বাঙালিরা মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি আর এখন তো যেহেতু আমরা অনেক স্বাস্থ্য সচেতন হয়ে গেছি সেই কারণে অনেকেই দেখবেন যে দুধ খেতে পারে না হয়তো বা বিভিন্ন শারীরিক কারণে এবং ডায়েটিশিয়ানরা পুষ্টিবিদরাও বলছেন যে আপনারা যারা দুধ খেতে পারেন না আপনারা ছানা খাবেন কিংবা দই খাবেন রোজ খাওয়ার পাতে যেন একটু টক দই থাকে এবং এটা আমাদের কিন্তু মানে পুরনো সময় থেকে এটা আমাদের পরম্পরা যে শেষ পাতে আমরা একটু দই খাই সেটা মিষ্টি দই হোক বা টক দই হোক তো আর তাছাড়া যে আমাদের যা কিছু মিষ্টি তৈরি হচ্ছে আমরা যা কিছু মিষ্টি দোকান থেকে কিনে খাচ্ছি সবটাই তো দুধ থেকে তৈরি সেটা গরুর শুদ্ধ দুধ হোক কিংবা দুধের পাউডার হোক তো দুধ ছাড়া তো আমাদের জীবন একদমই অচল
5: যেটা জানতে চাইছিলাম যে এই যে দুগ্ধবতী গাভী পালন আমাদের রাজ্যে মোটামুটি এর
6: আসলে হ্যাঁ আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা কিন্তু দুগ্ধ উৎপাদনে এখনও সম্পূর্ণ পারিনি কিছুটা উৎপন্ন আমরা করছি উৎপাদন আমাদের হচ্ছে কিন্তু বেশিরভাগটাই কিন্তু বাইরের রাজ্য থেকে আসছে গুঁড়ো দুধ হ্যাঁ গুঁড়ো দুধটাই বেশি আসছে আর এখন ধরুন বিভিন্ন কোম্পানি যে তরল দুধ পাস্টুরাইজড মিল্ক যেটাকে আমরা বলি মানে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষণ করে প্যাকেটজাত করে সেই দুধগুলি আমরা গ্রহণ করছি আসছে যেগুলি আসছে হ্যাঁ থাকে একদম সেগুলি আমরা নিতে পারছি শুধু দুধ নয় দুধের ঘোল আসছে

0: দই আসছে, তারপর প্যাকেট পনির আসছে, প্যাকেটে বন্দি করে বিভিন্ন ধরনের আইসক্রিম আসছে। তো আইসক্রিমের যে যে আমাদের আইসক্রিম খাওয়া বা আইসক্রিম তৈরির যে যেভাবে হয়েছিল সেটা কিন্তু প্রথমে দুধ থেকেই হয়েছিল। আসল আইসক্রিম কিন্তু দুধ থেকেই তৈরি করা হয়। তারপর সেটাকে আরও বেশি মানে স্বাদিষ্ট বানাবার জন্য বা টেস্টি বানাবার জন্য এখন দুধের জায়গায় আরও অন্যান্য বিভিন্ন উপাদান মিশিয়ে সেটা তৈরি করছে। তো আমাদের যে যে আমরা বলি যে সুইট ডিশ, যেটাকে আমরা ডেলিকেসি, মানে এটাকে আমরা মিষ্টি খাওয়াটাকে এরকম একটা পর্যায়ে নিয়ে গেছি বাঙালিরা, সেটা আমাদের কাছে শুধু বিলাসিতা নয়, সেটা আমাদের সংস্কৃতির সঙ্গে জুড়ে আছে। যে আমরা যে কোনো শুভ অনুষ্ঠান শুরু করি মিষ্টি মুখ দিয়ে, তো সেই মিষ্টিটা কোথা থেকে আসবে? দুধ থেকে আসবে। তো দুধের উৎপাদন যতই আমরা করব, সেটা আমাদের কৃষক ভাইদের জন্য যেরকমভাবে অর্থের দিক দিয়ে ওরা লাভবান হবেন, ঠিক সেইভাবে আমরা রাজ্যবাসীও কিন্তু, আমরা ত্রিপুরাতে আমাদের অনেক যে ভাইরা আছে ওরা স্বনির্ভর হবে, পাশাপাশি আমরাও কিন্তু নিজের রাজ্যের দুধ দিয়ে আমরা আমাদের চাহিদা পূরণ করতে পারবো। তো এখানে বিশাল বড় একটা কিন্তু ফিল্ড রয়ে গেছে যেখানে আমরা কাজ করতে পারি।
1: এবং রাজ্য সরকার বর্তমানে প্রচুর পরিমাণে কিন্তু কিনে নিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে স্বনির্ভর হওয়ার জন্য আমরা গাভী পালন করতে পারি, দুগ্ধবতী গাভী পালন করতে পারি। কেউ যদি মনে করেন যে দুগ্ধবতী গাভী পালন করে দুধ বিক্রি করে পয়সা উপার্জন করবেন, তাহলে তাকে কী ধরনের গাভী নির্বাচন করতে হবে, কী ধরনের বাচ্চা তাকে কিনে আনতে হবে?
0: আমরা যখনই কেউ গাভী পালন করবেন ভেবেছেন, বা আমাদের বছরের পর বছর আমাদের শহরতলিতে এবং গ্রামে যখন আমরা চলে যাই দেখি যে কিছু কিছু বাড়ি আছে, মানে অনেক পূর্বপুরুষদের সময় থেকে ওনারা গাভী পালন করছে। তো গাভী পালনের মূল উদ্দেশ্যই হচ্ছে দুগ্ধ উৎপাদন। দুধের উৎপাদন হবে, আমরা বাড়িতে আমরা দুধ খাবো সবাই মিলে, আর যে উদ্ভৃত দুধটা থাকবে সেটা আমরা বাজারে বিক্রি করে দেবো। তো এখনকার সময় দাঁড়িয়ে যে এখন যেই ইয়াং জেনারেশন আছে, ধরুন ঠাকুরদা বাবা মা সবাই মিলে বাড়িতে গাভী পালন করতেন, এখন যে ওদের যে জেনারেশন এসছে, ওদের যে ছেলে মেয়েরা আসছে, ওরা কিন্তু এখন সেই প্রাণী পালনের দিকে খুব একটা ঝুঁকছে না। হ্যাঁ, ঝুঁকছে না, কারণ ওরা পড়াশোনা শিখে গেছে, ওরা ভাবছে কেন আমি পরিশ্রম করব, কেন কি এটা তো একটা শ্রমসাধ্য ব্যাপার, একটা জীবন্ত জিনিস প্রাণীকে নিয়ে আমরা নাড়াচাড়া করব, তাকে যত্ন লালন পালন পরিচর্যা সব কিছু করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এই যে মুঠো ফোন বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, এইভাবে এগুলি দিয়ে বর্তমান জেনারেশন বলুন বা তার আগেও, এখন ওরা এতটাই ব্যস্ত হয়ে গেছে যে গাভীর কে যত্ন করা, গাভী পালন করা, তার জন্য খাবারের ব্যবস্থা করা, তাকে একটু মাঠে নিয়ে বাঁধা, তাকে আবার নিয়ে আসা, ওকে একটু জল খাওয়ানো, তো এইসব দিকে না বাচ্চাদের একটুখানি মানে যে ইন্টারেস্টটা একটু কম হয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও কিন্তু অনেক যে শিক্ষিত বেকার যুবক যুবতীরা এখন আসছেন, ব্যাংক থেকে লোন নিয়ে ওনারা গাভী পালনের দিকে ঝুঁকছেন। কিন্তু আমরা বলবো বা আমাদের দপ্তরের অনেক বড় বড় স্কিম আছে, ন্যাশনাল লাইফস্টক মিশন যেটা NLM বলি আমরা, সেখানে কিন্তু বড় বড় স্কিমের মাধ্যমে এন্টারপ্রেনিয়রশিপের ট্রেনিংয়ের মাধ্যমে ওনাদেরকে এন্টারপ্রেনিয়র তৈরি করার চেষ্টা চলছে। এবং আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ, স্টেট লেভেলে রাজ্যভিত্তিক বা ডিস্ট্রিক্ট লেভেলে ব্লক লেভেলে বিভিন্ন ধরনের আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়, সচেতনতা শিবির হয়, বা যারা এই সমস্ত লোন নিয়ে কিছু একটা করতে চাইছে তাদেরকে কিন্তু আমরা উৎসাহিত করছি।
1: সরকারি যে উৎসাহের ব্যাপারটা সেটা অনেক দিক থেকে করা হচ্ছে, দেওয়া থেকে শুরু করে কিভাবে পালন করবেন কিংবা সরকারের পক্ষ থেকে দুধ কিনে নেওয়া, এটা একটা বিশাল ব্যাপার। আগে একটা সময় ছিল যখন দুধ বিক্রি করে গিয়ে একমাত্র মিষ্টি দোকানে বিক্রি করতে হতো, এছাড়া জায়গা ছিল না, বা মানুষ যারা রোজ নিত তাদের বাড়িতে
0: যারা প্রতিবেশীরা এসে নিয়ে যেত।
1: তো এখন বিরাট সুযোগ রয়েছে ডেয়ারিতে বিক্রি করার, সেখানটায় সরকার পক্ষ থেকে বাড়ি থেকে এসে বা কোনো একটা জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে যায়।
0: আমাদের ত্রিপুরা রাজ্যে আগরতলাতে যে আমাদের ডেয়ারিটা রয়েছে, ওনাদের কিন্তু বিভিন্ন জায়গাতে শহরতলিতে এরকম দুধ কালেকশনের জন্য পকেট রয়েছে, হ্যাঁ সেন্টার রয়েছে। এবং ওনারা শুধু যে দুধ কালেকশন করেন এরকমটা নয়, ওনারা কিন্তু তার বদলে ফার্মারদেরকে খাবার দিচ্ছে, গোর গাভীর জন্য খাবার দিচ্ছে, গাভীর জন্য কৃমির ওষুধ প্রদান করছে, মিনারেল মিক্সচার ওরা দিচ্ছে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ওনারা মানে কৃষক ভাইদেরকে

0: দেওয়ার চেষ্টা করছেন, তো এদিক থেকে অনেকে উৎসাহিত হচ্ছে। আবার ধরুন কেউ খুব একটা বড় লোন না নিয়ে ছোটোখাটো লোনের মাধ্যমে যদি শুরু করতে চায়, বা একদম লোন ছাড়া নিজে থেকে যদি মানে গাভী পালন করতে চায় এবং আগামী 5 বছর 6 বছরের মধ্যে সে নিজের বাড়িতেই ধরুন 2-3টে গাভী তৈরি করতে চায়, সেখানে আমরা বলবো যে একটা উন্নত মানের উন্নত প্রজাতির দামড়ি বাছুর, যেগুলি ধরুন 12, 15, 16, 17, 18 মাসের বাচ্চাগুলো হয়, মেয়ে বাচ্চা, স্ত্রী বাচ্চা, সেরকম একটা বাচ্চা যদি মানে চেনা পরিচিত কারোর মাধ্যমে সে কিনে নিতে পারে, তারপর সেটাকে খুব ভালো করে আমাদের যারা ডক্টর বাবুরা আছেন বা আমাদের যেখানে বিভিন্ন দেশে আছে ওনাদের সঙ্গে যোগাযোগ করে খুব সুন্দরভাবে পরিচর্যার মাধ্যমে সে কিন্তু মোটামুটি 28 থেকে 30 মাসের মধ্যে সে গর্ভবতী হয়ে যাবে, যাওয়ার সম্ভাবনা আছে। সেখানে দেখতে হবে যে আমি যে বাচ্চাটি কিনছি তার মা কেমন দুধ দিত, এবং এই বাচ্চাটিতে হয়েছে সে কিসের মাধ্যমে, তাকে কৃত্রিম প্রজনন করানো হয়েছে নাকি কোনো রাস্তার কোনো সার দিয়ে প্রজনন করা হয়েছে। তো সেখানে আমাকে সবসময় প্রেফার করতে হবে যে কৃত্রিম প্রজননের মাধ্যমে যে বাচ্চা
1: ভালো বীজ, হ্যাঁ
0: ভালো বীজের দ্বারা যে প্রজনন বাচ্চাটি হবে সেরকম একটি বাচ্চা যেন আমি কালেকশন করতে পারি, আমি নিজে কিনে নিতে পারি। তো এখন তো গাভীর বাজার মূল্য খুব বেশি, তো এই সময়ে দাঁড়িয়ে যদি কেউ একটি ধরুন 1 থেকে 1.5 বছরের দামড়ি বাছুর কিনতে যায়, সেখানে আপনি ধরে রাখুন মিনিমাম 30 থেকে 40 হাজার টাকা, আর যত বেশি ভালো মা যত বেশি দুধ দেবে বাচ্চা আরও বেশি দুধ দেবে, তো সেটা 50-60 গিয়েও দাঁড়াতে পারে।
1: আচ্ছা, সেটা কী প্রজাতির হতে হবে?
0: সেটা দেখুন আমাদের ত্রিপুরা রাজ্যের সবচেয়ে ভালো যে দুগ্ধবতী গাভী আমরা যাদেরকে বলি, যারা সবচেয়ে বেশি ভালো দুধ দেয় এবং আমাদের ওয়েদারে ওরা খুব ভালোভাবে থাকতে পারে, সেটা হচ্ছে জার্সি ক্রস সবচেয়ে ভালো। ওরা গরম বলুন ঠান্ডা বলুন আমাদের ত্রিপুরা রাজ্যে যে আমাদের আবহাওয়া সেটা ওরা খুব ভালো ভীষণ রকমভাবে মানে। সেখান থেকে যদি উনি ধরুন 15-20 হাজার টাকা দিয়ে যদি ওই দেশি গাভীর থেকে একটা বাচ্চা নিয়ে আসেন, আর বাচ্চাটাও দেশি হবে, কিন্তু এই বাচ্চাটি যখন ম্যাচিউর হবে, তার যখন সে প্রথম যখন হিটে আসবে, তখন যখন ডাক ধরানোর বয়স হবে, তখন যদি আমি তাকে কৃত্রিম প্রজননের মাধ্যমে ভালো বীজের মাধ্যমে ডাক ধরাই, তাহলে সে যদি বাচ্চা দেয় তখন কিন্তু সে একটি উন্নত প্রজাতির গাভী তৈরি হতে পারবে। মানে নিজের বাড়িতেই একটি ছোট দেশি বাচ্চা পেলে তাকে মা বানিয়ে সেখান থেকে আমরা একটা উন্নত প্রজাতির দুগ্ধবতী গাভী তৈরি করতে পারি। এইভাবে জেনারেশন F1, F2, F3 পর্যন্ত আমাদের এখানে খুব ভালোভাবে মানে আমরা পালন পোষণ করতে পারি।
1: আমাদের
0: দপ্তরের কিছু স্কিম আছে যেখানে মানে যে বেনিফিশিয়ারিকে সিলেকশন করা হয় ওনাদেরকে মানে দুগ্ধবতী গাভী দেওয়া হয় অনেক সময়, বা অনেক সময় দামড়ি বাছুর কিনে দেওয়া হয়, বা অনেক সময় বিশেষ করে এডিসি এলাকাগুলিতে কিন্তু যেগুলি হচ্ছে মানে পুরুষ সার দেওয়া হয়।
1: আচ্ছা,
0: এটা আমাদের দপ্তরের একটা স্কিম, এটা কিন্তু বহু পুরনো স্কিম এবং এটা এখনও কিন্তু চলছে। আমাদের দপ্তরের যে TLDA আছে, যেটা যে গাভীর উন্নয়নের জন্য, আমাদের ত্রিপুরা রাজ্যে দুগ্ধবতী গাভীর উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে নিরলসভাবে, ওনাদের কিন্তু এটা একটা স্কিম আছে। এডিসি এলাকাতে আমরা উন্নত প্রজাতির যে পুরুষ সার যেগুলিকে আমরা বলি সেগুলি দেওয়া হয় এই কারণে, কারণ এডিসি এলাকাতে দেখা যায় যে ওনাদের এক একটা বাড়িতে 8-10-12 গাভী আছে, দেশি গাভী। ওনারা কী করেন, জঙ্গলে নিয়ে সকালবেলা ছেড়ে দিয়ে আসেন, তারপর অনেক সময় দেখা যায় যে বাড়িতে আসছেই না, 3-4 মাস ও জঙ্গলই খাচ্ছে, জঙ্গলই মানে ঘুমাচ্ছে। তখন সেই সমস্ত এলাকাগুলিতে আমরা উন্নত প্রজাতির এরকম এইভাবে সারিয়ে রাখি, তো সেখানে ওরা যখন নর্মাল প্রজনন হবে, স্বাভাবিক প্রজনন হবে, তখন সেখানে

0: উন্নত দেশি আবে থেকে একটা উন্নত প্রজাতি আমরা বাছুর পেতে পারি, সেটাও একটা আমাদের স্কিম আছে।
1: আর এখন আমাদের রাজ্যে একটা খুবই ভালো পরিবেশ রয়েছে, কারণ একটা সময় ছিল ঘরে একই সঙ্গে যারা আমরা যেখানে মানে ঘুরছি তার পাশে হয়তো সেগুলো বিধে ভীষণ রকম সমস্যা ছিল আমাদের চোর ডাকাতের, এখন এই সমস্যাটা নেই। তাই আমরা আমাদের থাকার ঘরের পেছনে বা আশেপাশে যেখানটা জায়গা রয়েছে সেখানটায় আমরা খামার বানিয়ে নিতে পারি। এই যে খামারটা বানাবো সেটা কিভাবে বানাবো?
0: দেখুন, বাড়িতে যদি আমি একটা বা দুটো গাভী পালন করি সেক্ষেত্রে আমাকে গাভী তো খুব মানে গাভী তো আমাদের গো মাতা বলি যাদেরকে আমরা, না তো যারাই গাভী পালন করেন ওনারা কিন্তু ওই গাভীগুলিকে পূজা করেন। তো নিজে হয়তো এরকম অনেক দেখেছি, নিজে হয়তো ভাঙা ঘরে থাকছে কিন্তু গাভী দুটোকে রেখেছে একদম ভালোভাবে, যেখানে বৃষ্টি পড়বে না, যেখানে রোদ আসবে না বা তুফান ঝড় তুফানেও কিন্তু গাভীগুলির কোনো কষ্ট হবে না। এটা আমাদের মানে কি বলবো সেন্টিমেন্ট বলবো, এটা আমরা এটা আমাদের সেন্টিমেন্ট। তো আর ওরা না আপনি যদি খুব রোদে ওদেরকে বেঁধে রাখেন বা ঝড় বৃষ্টি জল সূর্যের তাপ থেকে ওদের একটু রক্ষা করতে হবে, যেহেতু ওরা আমাদের দেশে যেহেতু জার্সি ক্রস আমরা পালন করবো বা দেশি গাভী হলে ওদেরকে একটুখানি যত্নে তো রাখতে হবে। তো সেই জায়গাতে ধরুন আমার যদি ফ্লোরটা একটু আমি রাফ ঢালাই করে দিই আর একটু ঢালু করে দিই সেখানে ওরা থাকবে, ওদের যা মলমূত্র হবে তাহলে একটু ঢালু থাকলে ড্রেন করে দিলে সেখানে চলে যাবে, সেটার জন্য ওদের কষ্ট হবে না। আর সবসময় আমরা যে ঘরের যে ওয়ালগুলি হবে দেয়ালগুলি হবে সেটা হাফ দেয়াল হবে, উপরটা খোলা থাকলে কোনো ক্ষতি নেই। আর কেউ যদি ভাবে যে আমি হাড্রন দেবো বা নেট দিয়ে দেবো সেটাও দিতে পারেন, কিন্তু আমরা সাধারণত বলি উপরটা খোলা থাকুক, হাফ ওয়াল হবে উপরটা সবটা খোলা থাকবে। আর যে তালা যেটা হবে সেটা আপনি টিন দিয়ে দিতে পারেন, আর এখন তো ছন বাঁশের খুব দাম বেশি, তো অধিকাংশ লোকই ধরুন টিন দিয়ে দিচ্ছে বা যা পাচ্ছেন একটু থাক দিয়ে দিচ্ছেন। তো এইভাবে খোলামেলা পরিবেশে ওদেরকে রাখতে হবে, মানে আপনি দুটো গরুর জন্য জায়গা করুন, সামনে আপনি খাবারের জলের জন্য গামলা রাখতে হবে যেখানে আপনি খাবার দেবেন ওকে জল দেবেন, আর পেছন দিকে ড্রেন থাকবে যাতে সেখানে খুব সুন্দরভাবে যে গোবর সারটা হয়। শুধু দুধ নয়, আমরা যদি একটি গাভী পালন করি আর সেই গাভীটি যদি আমাকে দুধ নাও দেয় শুধু আমাকে সে গোবর দেয়, সেই গোবর বিক্রি করে আজকাল অনেক অনেক পয়সা রোজগার করছে, অনেকে
1: অনেক পয়সা রোজগার,
0: অনেক পয়সা।
1: এবং গাভীর এমন একটা গাভী
0: তার কিছুই ফেল না,
1: কিছু ফেল না
0: একদম,
1: সবকিছুই যেমন নারকেলের মতো অবস্থা,
0: একদম
1: একদম ছোবরা থেকে একদম প্রত্যেকটা জিনিস।
0: আপনি কোনো বাড়িতে কোনো আমি পুজো করতে যাচ্ছি সেখানে কিন্তু আমার গোমূত্র লাগবেই
1: লাগবে,
0: খুঁজে আনতে হবে কারোর বাড়ি থেকে।
1: তাই গাভী পালন ভীষণ দরকারিও বলে, শুধু যে আমি ব্যবসার জন্য করবো তা না, সেটা আমার নিত্যদিনের প্রয়োজনের মধ্যেও পড়ছে। তাই যারা বেকার বেকার ভাই বোন রয়েছেন তাদের আপনি কি বলতে চান যে এদিকটা
0: অনেকের একটা না, আমার আমরা তো অনেক বছর মানে ফিল্ডে কাজ করেছি, গ্রামাঞ্চলে কাজ করেছি, জিপিতে কাজ করেছি, গ্রাম পঞ্চায়েত স্তরে কাজ করেছি, তো শহরেও আমরা কাজ করেছি। তো অনেকের মধ্যেই ধারণা থাকে যে গাভী পালন এখন অনেক বেশি মানে আমাদের পয়সা খরচ করতে হবে, গাভীর খাদ্যের জন্য আমাকে অনেক বেশি টাকা খরচ করতে হবে, কিন্তু সেই তুলনায় দুধ বিক্রি করে আমাদের কিন্তু লাভ নেই। কিন্তু এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা বা সমাজের মধ্যে একটা একটা চালু কথা, অনেক কথা আমরা বলি না সেরকম। দেখুন, আপনি যদি বাড়িতে একটা বা দুটো গাভী পালন করেন আর সেখানে আপনি যদি মনে করেন যে আলাদা আলাদাভাবে ওকে কিনে এনে খোল ভুসি কুড়া আলাদা আলাদা কিনে এনে মিশিয়ে ওকে খাওয়াবেন, সেটা আপনি করতে পারেন, রেডিমেড খাবার কিনে এনে বানাতে পারেন, রেডিমেড খাবার কিনে ওকে খাওয়াতে পারেন। আপনার বাড়িতে যদি একটুকু জায়গা থাকে, ধরুন এক ঘন্টা দু ঘন্টা জায়গা থাকে, সেখানে আপনি উন্নত প্রজাতির ঘাস চাষ করতে পারেন। তাছাড়া আপনি খাবারের খরচটা আপনি যে টানা বুট হয় সেটা আপনি সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করতে পারেন, আমাদের যে চীনা বাদাম হয় সেগুলি সেখানে আপনি এগুলি ব্যবহার করতে পারেন। তো অনেক কিছু বুদ্ধিমত্তার সঙ্গে আমাদের যারা নিউট্রিশনিস্ট আছে, আমাদের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের যে স্পেশালি যারা নিউট্রিশন নিয়ে পড়াশোনা করেছেন তাদের সঙ্গে কথা বলে আমাকে সঠিকভাবে মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি আমি পালন করি, দেখুন আজকাল আপনি ভালো দুধ কিনতে গেলে 80-90 টাকা লিটারের নিচে পাবেন না,
1: পাবেন না একদমই।
0: আগরতলা শহরে আমি নিজেই 90 টাকা লিটার দুধ কিনে খাচ্ছি, একদম আমাকে পিওর দুধ দিচ্ছে। তো সেখানে আপনি লাভ হবে না কথা, যদি আপনি পয়সা যেরকম খরচ করবেন

0: না আপনি কিন্তু, আর আপনি যে আপনার বাড়িতে ধরুন আপনি 1 থেকে 1.5 লিটার দুধ আপনার বাড়িতে তিন চারজন খাচ্ছেন, এই যে পিওর দুধটা আপনি খাচ্ছেন, তার ফলে যে আপনার শরীরে যে স্টেমিনা, আপনার যে স্ট্রেংথ, শক্তি হচ্ছে, পুষ্টিটা হচ্ছে, সেটা আপনি তো বাজার থেকে কিনে খেলে পাবেন না। তো এটা তো আমাকে মানে কাউন্টের মধ্যে আনতে হবে। তো এখন আমাদের যারা শিক্ষিত ছেলেমেয়েরা আছে, আর শিক্ষিত কেন, প্রাণী পালনের জন্য শিক্ষা যে খুব একটা প্রতিবিধার দরকার পড়ে না, আমাদের দপ্তরের সঙ্গে যোগাযোগ করে আমাদের দপ্তর থেকে বিনামূল্যে আমাদের ভ্যাকসিন দেওয়া হয়, কৃমির ওষুধ দেওয়া হয়, সব কিছু আমাদের সঙ্গে পরামর্শ করে কীভাবে খাবার খাবে, কোথা থেকে গাভীটা সে কালেকশন করবে, তাকে কত তাড়াতাড়ি তাকে ডাকে আনানো যায়, কত তাড়াতাড়ি তাকে প্রজনন করানো যায়, এই সব কিছু জেনে বুঝে নিজেকে চিন্তা ভাবনা করে যদি সে ইনভেস্ট করে টাকা নিয়ে সে একটা ছোট্ট দুটো বা একটা গাভী দিয়ে শুরু করে, আগামী 5-7 বছরের মধ্যে কিন্তু তার বাড়িতে সে দুটো থেকে দুটো গাভী তৈরি করে ফেলতে
1: পারে। পুরোটা সায়েন্টিফিক্যালি করতে হবে,
0: একদম।
1: হ্যাঁ, প্রথাগত যে ধারণা, সেই ধারণা নিয়ে বসে থাকলে হবে না। সকালবেলা গরুকে ছেড়ে দিলাম, সেটা সারাদিন ঘুরে সন্ধ্যের সময় এলো, তারপর ঘরে বাঁধলাম, সকালবেলা আবার দুধ দুইয়ে তাকে ছেড়ে দিলাম, এটা করলে হবে না।
0: না না,
1: হ্যাঁ, এটা করলে হবে না, সায়েন্টিফিক্যালি করতে হবে, তার যত্ন আত্তি ঠিকঠাক করতে হবে, তাহলে আপনি যে সফলতা পাওয়ার কথা,
0: একদম, সে পাবে, সে পাবে। কেন কি দেখুন, পরিশ্রমের ছাড়া তো কোনো কেউ কাউকে টাকা দিয়ে সাহায্য করবে না। তো আপনি চাকরি করছেন, আপনি ব্যবসা করছেন, সেখানে আমাদের শারীরিক শ্রম তো দিতেই হবে, সেখানে বুদ্ধিও খাটাতে হবে। এই দুটো শ্রম এবং বুদ্ধি, এই দুটো দিয়ে যদি কেউ সঙ্গে যদি সে অর্থটাকে ইনভেস্ট করে, সে সেখানে তার মানে সফল হবেই হবে।
1: আর এদিকে মনোনিবেশ করতে হবে আসলে ব্যাপার, যেটা
0: তাকে একদম লেগে থাকতে হবে। কেন কি সেটা তো আমাদের একটু প্রাণ আছে না, প্রাণী, প্রাণী নিয়ে আমরা নানাচাড়া করছি, এরকম না যে গাছ লাগিয়ে দিলাম একদিন জল না দিলে কোনো ব্যাপার না, কিন্তু তাকে সকালে উঠে আর ঘরে গিয়ে দেখতে হবে কি কোনো অসুবিধা আছে কিনা, রাত্রে বাঁধার সময় গরু টরু বেঁধে কিছুক্ষণ আমার বাবাকে দেখতাম, আমার শ্বশুরমশাইকে দেখতাম, দাঁড়িয়ে থাকতো কোন গরুটা জাবর কাটছে, কোন গরুটা জাবর কাটছে না, কোন গরুটা শুয়ে গেছে, কোন গরুটা এখনো শয়নি। তো আমরা তো এগুলো দেখে বড় হয়েছি, তো এখনো যাদের বাড়িতে গাড়ি আছে ওদের বাচ্চারাও কিন্তু এগুলো দেখেই বড় হচ্ছে, এবং যারা বুঝতে পারছে
1: চাহিদা বাড়ছে আইসক্রিমের, মানে সুস্বাদু আইসক্রিমের, যেটা সত্যিকারের দুধ দিয়ে তৈরি হয়, সেই ফ্যাক্টরি এখানটাও হতে পারে, দুধের চাহিদা আরো বাড়তে পারে। তাই অবশ্যই আপনাকে সেই দিকটায় নজর দিতে হবে, আপনাকে সেই দিকটায় উৎসাহিত হতে হবে যে আমি এই জিনিস করে খাবো, এতে ভালো রোজগার হতে পারে।
0: একদম,
1: অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য।
0: থ্যাংক ইউ।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন রাজ্যে দুগ্ধবতী গাভী পালনটি প্রসঙ্গে সহ অধিকর্তা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ডক্টর শিপা দাসের সাক্ষাৎকার।
2: ঘর গৃহস্থের আসরে এবারে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানের শিল্পী মালতী মহন্ত।

0: পাইলে মাহাই আং তো তারবুক সাদে রিয়া হাই কেবা পুনে সিমিন ডক্টর বেলুটিন চাকর খাই জানি নিহিনি সামাই তে থাই কেবা মা জরা রগ যে জানা মুমা রগ সারাই নাম হনি সামা রগ ন তুম ফাজা গ তাবুক নঙ্গর বুঝি দে মান বুঝি নাই গাছি দেখে ফুলাং
1: এই নং সাবান বুঝি দেখে সানাই হ্যাঁ নং খাই বেলা বুঝি নাই খাতা না ওয়াচ্ছে না
2: হায় কয়া তালে দেয় টংরা খুদি আসুক তা তুমফলা খুদি ককে হাইসে আতা নুতা জলিগ্রা খুদি দো আং তাবুক সাগ্রেছি ন আতালে দেয় তাবুক বাসই সাবই থাকমানি আর কক রক বেবাং সৈন্য টংবায়ু আগাব তাবুক বাসই নি বখা কঙ্গি কক সামানি এফিয়া মহাই জরা রগ পুইলানি সিমি ডক্টর বাই জরাতি খাই নাইজাকানি নাঙ্গু তামুনি হিনমালে ও চেরাইনি পজিশন কাহাম টংনানি বাকি হাইকে চেরাই আসেফুনি সিমিনো মূসা জঞ্জাল রকি উঙ্গু হাইনি বাকি ডক্টর বাই রুটিন চেক আপ খাইনানি নাঙ্গু তে কেসা কক খাই চেরাইনি বুমা জে চানা মুসংমা রক মাসা খাই চেরাই কাহামুঙ্গি আসায়ু আমি বাকিনো মহাই জরা রগ চেরাইনি বুমা জে চানা মুসংমা রক জরাতি খাই চারিয়া নাঙ্গু বুঝি খা বিলে আতা অর নি বক্রক তুম হলা জানি গ্রী
1: হাইকে নাইবা
2: আগে জ্বরা নিতাম রাগিনো পাই থাকবাইকা তাবুক জরা দরগই টংনি নাংলাইকা কুবি কম সানে থাকাই আং তাবুক নং নি নগ ফাইমানি সাংব ইক তাবুক বাসি সহায় আমজানি কামি রগ সাবো সাবো সাক দেরে রক টং নাইটুকি ফাইমানি সাতা তিনি সেবক সামুন বাগই তিনি সেবক নিবুং ন এমপি দালু আর বাসি ন মহাই হিনি খানা পাই চাদাক সুকি চিতমানি আতা ডক্টর ন ফুনু নাগো নথাঙ্গা নাইয়া আহ রং ফাইতালাং ফাইনা আং নং নি অ আতেনি আসরাং সাউ ধরা নাতা নং হাই রক বুঝি তাং গরা খদি
1: আন বিহিনি ক আং সওয়ান সকানে নং অর সাবো হা সাবো নাই আসা রনানে আসা বেলে সিপেকা নং
2: নি
0: নব চামা নিকলাইকে হাইদা বিনি সামুং সে বমতুই রং নাইটুরা নিতে বুঝিয়ে রং বুঝি নানি
1: সাকানা বলে আং কেবনি কক বাই টংগিয়া আনি বিটি বাই আং বাই নাং নুইয়ানে আনো তুমফলার ওই আশক তাপি রং হাই আকাই টং কসাং দারা লাইন পিয়া থহিম দে আসলে নসিং হইম দে
0: অঙ্কা জে মোর জে তুই নংই টংসি দে নং আং ননতে মুংসা সাবু শালিয়া
3: তামো সা তাইলে দে নিঙর আসু মগুই টংফাই ডাক্তার নন তামো সাস আ খিনো ন কতুক জাগে টংমানি খনাবুকা বলে আ তামো ন তুই কতুক জাকা নিঙাস আতা দীর
1: আ ডাক্তার বৈ বেবাং থুল দেরা জাং মাং সবলা থুল দেরা জা হাই রং বন আ কি চাপান মই হসপিটাল লগ তো বই তো না সমু সুঙ্গি আমি টংমানি
3: ও ইকলে কোলাং ফাকিয়া ভাই বুঙ্গি রং কোলাং
2: আর কেন সাক কেন খানি লগনি বাসই তে চাইব কাহাম ন কোলাং ফা তাবুক জোরা চাইব কাহাম বুমা বাসিব কাহাম ন মংসা ওয়াজ লাইক রিয়াতা
1: আনি লগিনি নিন বাসি খাই বাহি চলে ফুলা
2: ও নি লগিনি বাসিব সা কেং নিলে কাহাম গং খাই নংখ মা খাই বা চেরাই সে বেলাই খে করাং ফাতা বেলাই উইক তাবুক চেরাই ন আইসি ও সে তনি জাক
1: ও মা
2: বুমা বাসিব কিসা নরম জাক ন তাবুক বনা সেলান সেরি মা তগো হাইপান ওয়ারা জনে ক্রিয়াতা হসপিটাল হাতি

0: parsa su tongna nang singnai ta hamui rak sugi telang mona sawata tawana di ang kerja
1: ni ni basi kai obo kai ang bo su su singjang lia blasa kai pula ni ni basu bi da hati barsa ro ma tong no no
0: ni ni logi ni basi kai khana salcha tong khai no chuti riu riwa na ni bole mung sa kon kebe mung kri bula u ata le da ni charai kai belai kora te kebel te basi bo kisa norom jak ung mani bagi se bini kai hati barsa su kolo ya sa chuti rok mang lakta
1: কই পুলা আং নি নি বাসই না বসকে নাকি নি মা খাই আবো আং সাইসুং সে সাইমানু কেবো বুঝিগলা জরাতি ডক্টর অগতলাঙ্গি ফুনুগুই বিথি রকসারে নানি তাই জেফুরু বিনি তামো চানামু সুমা রক্তং বনসুংসুংই সে চামু রক পাই চারি নানি আনি বিঙ্গো সে ডক্টর থাই তাই বিথি রক চানাই সেলের চানামু সুমার বসাইয়া সুংসুংই সে চাল নানি নি আবো বাই আনাও খাই সই উল্টাংলাই মা কলাইছা কিছা চলাং
0: হাইনো আং বুং নিনো গো থাঙ্গৈ থানাই ফুরব ম হাই কো রুনো তুই ন বুং নে ওয়ালাই তং মাই মাই তং গিউ বাসি কি মুত্রং ন বেলাই সিজাক তে বুজি যাকসে আসলা আং বাসি নি কং ন জরা দিয়া থাঙ্গৈ নিনো ই কাটা আতালে দাই আনো জলে গাই কুতুগি খাই হরো খাতা তো জাতা কুবি কোন মাস হামাসে
2: তৈয়া তৈয়া দাম বন খাক তৈয়া তো আরো জানি বুঝি বাই যা বাই আনি খানি সাই সরাই কো আং গতি রনো থুকব সামনা যাইয়া কো আগি সিনি দোহা হতর গো খক বুসন হইতর তো বই বাই বাই মানো নুবাই কান রখা জেসা আনব জেনা আনব
1: ফাইনি
0: নগ দ

শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরে ককবরক এবং বাংলা স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দূরদর্শী নীতি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে 2047 সালে ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন পূরণ করবে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লি সভাপতি গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন বোর্ডের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেছেন। রেপোর্ট

0: সকালে ব্যাংকটির নেবার প্রবণতা কিছুটা কমলেও দেশের সামগ্রিক অর্থনীতিতে বৃদ্ধিতে কোনো প্রভাব পড়বে না বলে আরবিআই আজ জানিয়েছে। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ আজ ভুবনেশ্বরে দ্বাদশ জাতীয় সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার মহড়া সারিক 26-এর উদ্বোধন করেছেন। ফরাসি বিজ্ঞানী হেনরি কাগান এবং জাপানি বিজ্ঞানী কেনসো সোয়াই 2026 সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। প্যারালিম্পিক চ্যাম্পিয়ন প্রমোদ ভগত এবং ভাবিনা প্যাটেল এশিয়ান প্যারাগেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকা বহন করবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দূরদর্শী নীতি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে 2047 সালের মধ্যে ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন পূরণ করবে। আজ নতুন দিল্লিতে বিকশিত ভারত সংকল্প সভায় ভাষণে তিনি বলেন, একসময় যে দেশকে নীতি পঙ্গুত্বের জন্য সমালোচনা করা হতো, আজ সেই ভারত তার ক্রমবর্ধমান শক্তি ও ঘুরে দাঁড়ানোর ক্ষমতার জন্য বিশ্বজুড়ে আলোচিত হচ্ছে।
1: भारत के रिजिलियंस की चर्चा होती, पॉलिसी पैरालिसिस की चर्चा होती थी और आज रिफॉर्म्स एक्सप्रेस की चर्चा होती। तब इंपोर्ट बढ़ाने के रास्ते खोजे जाते थे और आज एक्सपोर्ट के नए रिकॉर्ड बन रहे हैं। तब हम अपनी जरूरत के मोबाइल फोन भी इंपोर्ट करते थे और आज मेड इन इंडिया मोबाइल फोन का जलवा है। तब पूरे भारत में ब्लैकआउट ये ग्लोबल हेडलाइन बनती थी और आज भारत की सोलर पावर कैपेसिटी के चर्चे होते हैं।
0: ভারতের রূপের রূপান্তরের আরেকটি বড় উদাহরণ হিসেবে কৃষি ক্ষেত্রকে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, 2015 থেকে 2025 পর্যন্ত এই দশকে স্বাধীনতার পর থেকে কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি বিকাশ হয়ে গেছে।
1: 2014 में प्राण सेवक के रूप में सेवा का दायरा बढ़ा दिया और तब भी देश के सामने विशाल चुनौतियां मुंह बाए खड़ी थी। चारों तरफ समस्याएं ही नजर आती थी। ग्रोथ कहीं दिखती नहीं थी, महंगाई आसमान छू रही थी। घोर निराशा में डूबे देश को फिर एक नए विश्वास की जरूरत थी। मैंने फिर वही काम किया जो मुझे आता था, कोटि कोटि भारतीयों की जनशक्ति का आह्वान किया, उनके सामने फिर दोहराया, We will do it.
0: প্রধানমন্ত্রী জানান, জম্মু কাশ্মীর থেকে অনুচ্ছেদ 370-এর বাধা চিরতরে দূর করা হয়েছে, নকশালবাদকে দমন করা সম্ভব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। আজ সকালে শ্রী বিনায়ক মন্দিরে পুজো দিয়ে দেশবাসীর মঙ্গলের জন্য প্রার্থনা করেছেন বলেও প্রধানমন্ত্রী জানান। প্রসঙ্গত 2001 সালের 7ই অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ সরকার প্রধান হিসেবে তাঁর নিরবচ্ছিন্ন সেবার 25 বছর পূর্ণ হল। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি জাতীয় সভাপতি নীতিন নবীন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবাকেই তার জীবনের একমাত্র ব্রত বানিয়েছেন। দেশের সেবা উন্নয়নে তার এই নিরলস 25 বছর পূর্তি উপলক্ষে তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে আজ দিনটিকে ঐতিহাসিক ও স্বর্ণযুগল অভিহিত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুরুগ্রামে বিকশিত ভারত সংকল্প সভা সেবা জ্যোতি যাত্রায় তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে 370 ধারা বিলোপ, নকশাবাদ নির্মূল এবং পরিকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার প্রধান হিসেবে নিরবচ্ছিন্নভাবে 25 বছরের জনসেবা পূর্ণ করেছেন, এই মাইল ফলক স্পর্শ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন জাপান, নাইজেরিয়া, ডমিনিকা এবং বেলজিয়ামের শীর্ষ নেতারা। জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাচি তার নেতৃত্বের প্রশংসা করে বলেন যে, প্রধানমন্ত্রীর অবদান কেবল ভারতের উন্নয়নই নয়, আন্তর্জাতিক মঞ্চেও ভারতের মর্যাদা বৃদ্ধি করেছে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার প্রধানমন্ত্রীর দীর্ঘ 25 বছরের নিরবচ্ছিন্ন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ভারত ও বেলজিয়ামের অংশীদারিত্ব আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন। নাইজেরিয়ার রাষ্ট্রপতি বোলা আহমেদ তিনুবু এই 25 বছরের নিরবচ্ছিন্ন নেতৃত্বকে গণতন্ত্রের ক্ষেত্রে একটি বিরল সাফল্য বলে বর্ণনা করেছেন। ডমিনিকার প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কারিটো প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি সেবাতীর্থে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন বা জিএসএমএ বোর্ডের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। জিএসএমএ হল দেশজুড়ে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা এবং এ সংক্রান্ত বিভিন্ন শিল্পকে নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক ব্যবস্থা। ইন্ডিয়া মোবাইল কংগ্রেস IMC 2026-এর আগে এই বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিকে সর্বজনীন ও সুস্থায়ী উন্নয়নের হাতিয়ার হিসেবে

0: করে তুলতে হবে। সমাজের কোনো অংশই যাতে পিছিয়ে না পড়ে সেই লক্ষ্যে সবার জন্য প্রযুক্তি নিয়ে আসা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী বিকাশশীল দেশগুলির রূপান্তরে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের ভূমিকার কথা তুলে ধরেন। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আজ জানিয়েছে রেপো রেট 0.25% বৃদ্ধির ফলে ব্যাংক ঋণ প্রদানের গতি কিছুটা কমলেও দেশের সামগ্রিক অর্থনীতিতে বৃদ্ধিতে বিশেষ কোনো প্রভাব পড়ে না। রিজার্ভের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, ব্যাংক ঋণের বৃদ্ধি আগামী দিনেও বেশ মজবুত থাকবে এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সহায়তা করবে।
1: The near-term outlook on inflation points towards continued pressures from supply side on account of a variety of reasons, the deficient southwest monsoon, El Nino conditions, and high volatility in international oil prices. Price pressures are increasingly become visible across a range of commodities within the food component apart from oil. In addition, early signs of inflation becoming generalized are also evident from the increase in core inflation and higher inflation across a larger segment of the CPI basket.
0: উল্লেখ্য, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে প্রায় 3.5 বছর পর রিজার্ভ ব্যাংক আরবিআই তাদের রেপো রেট 25 বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এর ফলে রেপো রেট অর্থাৎ আরবিআই যে হারে অন্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় তা 5.5% দাঁড়ালো। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বিশ্বজুড়ে সংকট সত্ত্বেও ভারত বিশ্বের প্রথম 5টি বৃহৎ অর্থনীতির মধ্যে রয়েছে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে বিকশিত ভারত সংকল্প সভায় বলেন, ভারতকে একটি উন্নত দেশে পরিণত করে সরকারের লক্ষ্য।
2: इतना बड़ा आर्थिक संकट पैदा होने के बावजूद भी हम देश की अर्थव्यवस्था की रफ्तार को रुकने नहीं दिया। दुनिया के बड़े बड़े देश की अर्थव्यवस्था जहां 2% 1.5% और 3% की रफ्तार से बढ़ रही है, वहीं पर विश्व में इतना बड़ा संकट पैदा होने के बावजूद भारत की अर्थव्यवस्था आज भी 7.4% की दर से बढ़ रही है।
0: खबर सुनছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআই নিউজ কলকাতাতে। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় সেট আজ ভুবনেশ্বরে দ্বাদশ জাতীয় সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার মহড়া SARIX-26 উদ্বোধন করেছেন। এ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবছরের স্বাধীনতা দিবসের বক্তৃতায় উল্লেখিত সপ্তধারা শক্তি বা 7টি শক্তির উৎসের উপর বিশেষ গুরুত্ব দেন। মন্ত্রী বলেন, সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে ভারত দেশীয় প্রযুক্তির বিকাশ এবং উপকূলরক্ষী বাহিনীর প্রস্তুতি বাড়ানোর উপর জোর দিচ্ছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর পরিচালনা এবং নৌসেনা, বায়ুসেনা এবং অন্যান্য সরকারি বিভাগের সক্রিয় অংশগ্রহণে আগামীকাল পারাদ্বীপের উপকূলে এই উদ্ধার মহড়া অনুষ্ঠিত হবে। জিএসটি পরিষদের 57তম বৈঠক আগামীকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে নির্ধারিত এই বৈঠকে জিএসটি সংক্রান্ত বিবাদ মেটানো এবং ইনপুট ট্যাক্স ক্রেডিটের প্রক্রিয়া আরও সহজ করার লক্ষ্যে নীতিগত সংস্কার নিয়ে আলোচনা হবে। অর্থমন্ত্রক জানিয়েছে, জিএসটি ব্যবস্থায় পরবর্তী দফায় সংস্কারের জন্য সরকারের পক্ষ থেকে একটি 5 দফা পরিকল্পনা প্রস্তাব করা হবে। কেন্দ্রীয় কর্মী বনবিভাগ ও পেনশন প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ বলেছেন, হিন্দি ভাষার প্রসার বা প্রয়োগ কাঁপিয়ে না দিয়ে কাজের ক্ষেত্রে সুযোগ সুবিধা ও আগ্রহ বৃদ্ধিরও জোর দেওয়া উচিত। হিন্দি উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠকে বক্তব্যে মন্ত্রী বলেন, এই ভাষা শিখলে যদি কর্মসংস্থান ও পেশাগত উন্নতির নতুন সুযোগ তৈরি হয় তবে হিন্দির ব্যবহার স্বতঃস্ফূর্তভাবেই বাড়বে। বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ নতুন দিল্লিতে ইতালির বিদেশ মন্ত্রকের G7 G20 অন্তরাষ্ট্রীয় সন্ত্রাস দমন বিভাগের অধিকর্তা পাওলো মারির সঙ্গে আজ বৈঠক করেছেন। এই সফরে পাওলো মারি ভারত ইতালি যৌথ সন্ত্রাস দমন কর্মীগোষ্ঠীর ষষ্ঠ বৈঠকে প্রতিনিধিত্ব করবেন। ফরাসি বিজ্ঞানী হেনরি কাগান এবং জাপানি বিজ্ঞানী কেনসো সোয়াই 2026 সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। অনুর গঠন এবং রাসায়নিক বিক্রিয়ায় যুগান্তকারী আবিষ্কারের জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। প্যারালিম্পিক চ্যাম্পিয়ন প্রমোদ ভগত এবং বিনা ব্যাটেল এশিয়ান প্যারাগেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দল পতাকা বহন করবেন। আগামী 18-24 অক্টোবর জাপানের আইচি নাগায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খবর এখনকার মতো এই পর্যন্তই।
3: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নিয়ে বেশি যার উমান রোগী অসেপ নাহার নাই তন্ন খাগনিয়ার নিউতাইনি নিনুকুং বড় রোগ নিশা কাহামনা রোগানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তাই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিজি থাম তাং বদাং

0: আকাশবাণী আগরতলা ককতমা পরিও সবিতা দেবরমা তিনি ককতমা ববাগ রকংখা হাফাংনি বকরক অঙ্গে বার যাই আচাকমা বিশি নেই চিবা ফুঙ্খা মন্ত্রী বকরক নরেন্দ্র মোদিনী মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিকাহা তিনি হোমিওপ্যাথি মেডিকেল কতরতাই নেতাজি সুভাষচন্দ্র হোমিওপ্যাথি শাখাম নগ্ন চেঙ্গিরেখা হাস্টে হাফাং গ্রুপ বি গ্রুপ সি তাই গ্রুপ ডি সেবক তলাংমাও আমজক মুংনাহারনানি বাকে স্টাফ সিলেকশন কমিশন ত্রিপুরা সংসানা ককচং মুংনাহারখা হা কতর গুণাঙ্গি সেবা সংকল্প অভিযানে বখাগ তিনি হাস্তেনি কাইটার হাঙ্গর সেবা জ্যোতি কলস যাত্রা বিকশিত বার সংকল্প যাত্রা চেঙ্গাখা তাবু কক্তমা শুক্রবে হাফাংনি বকরক বিশেষ পুখা মন্ত্রী বকরক নরেন্দ্র মোদী আপনি বাগে তিনি দিল্লি কতাল সংসাজক সেবা জ্যোতি সামুগতাঙ্গ মাজাগি বাই থাঙে অজরা কলক রমই সামুতামা ককন ফোসাই ককনা রেখা নৈ সাই সা বিশিনি অক্টোবর তালনি স্নি সালমারি গুজরাটনি মন্ত্রী অকরা অঙ্গে সমাই তাংমানি ককন বখুসাই খুরচাখা মন্ত্রী বখরক আবনরগী ব ভারতনি লোক ফান্তাই সংবিধানী বখা খুলুমা ইয়াফারখা সেবা জ্যোতি যাত্রাও আঞ্জাক নাই যত লোকনি বখাখা কাহাম ইয়াফারখা মন্ত্রী বখরক বেশি ভারত নৈ সাই ব্রিটিশিনী বনসুক তাংনি ককন খুরসাই মন্ত্রী বখরক শাখা নৈ সাই ব্রিটিশিনী বিশিনি বিশি ভারত জাতি সানা নাহার মুং মুং মন্ত্রী বকরক শাখা উমর বিশি বাঁচিও ব জনজাতি দফানি লুকুরক বাই বলংতাই হাচেক আমচায় সামুং তাংখা আপনি ইয়াগুলো ভারতনি জনতা পার্টি নিয়ে মথানি সামুং ন সায় সরাই সরাইকে নাহারখা
1: का दिन सिर्फ यादों के लिए नहीं है ये अपने संकल्पों को नई ऊर्जा से भरने का दिन है ये दिन उस वादे को दोहराने का दिन है उस इरादे को व्यक्त करने का दिन है जो कहता है हम करके रहेंगे हम विल डू इट
0: মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি আগরতলা প্রতাপগড়নি সাধুতিলাও হাপাংনি হোমিওপ্যাথি মেডিকেল রিংন কতরতায় নেতাজি সুভাষচন্দ্র হোমিওপ্যাথি শাখাম নগ্ন চেঙ্গিরেখা মন্ত্রীকরা শাখা কাইদক চে আচুক থাই গণাঙ্গ রিংন কতর হোমিওপ্যাথি শাক নাইমানি কতাল সেপ আচাইনে ব শাখা হাস্তে শাখামতাং বেখ্রেব আয়ুর্বেদ শাখামনি শাখা ফানবক্সিন জাকমা বাই হাস্তে শাখামনি সেবক কতাল লাম ফিয়ক জাখা বতাই ব শাখা উদয়পুরনি তেপানিয়াও ত্রিপুরা হাফাংনি আয়ুর্বেদ মেডিকেল রিংন কতর তাই শাখামনি গসিমং মানখা কাইদক সি বিএ এম এস আচুক থাই গনাঙ্গ রুংন কতর শাখামনি সেপনি লগি লগি স্রংনাই রক নাইচের নাইমানি সেব তঙ্গান হনি শাখা মন্ত্রীকরা পান্ডা মানজাখা আগরতলা পুর নিগমনি ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত শাখাম সচিব কিরণ গিত্তে আকর্ষণ হাস্তে হাফাং গ্রুপ বি গ্রুপ সি তাই গ্রুপ ডি সেবক তলাংমাও আমজক মুং নাহারনানি বাকে স্টাফ সিলেকশন কমিশন ত্রিপুরা সংসানা ককচং মুং নাহারখা বেড়াইখিরি তাই চামুং মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি কত্র অকক্তমানন রেখা ব শাখা মিয়া হাস্তি মন্ত্রিসভাও ককলাম সালাইমাও রেমচুকুতাই রেমচিনি বাগে এস সি এস টি জি টি ক্যাটাগরিও খড়ক স্নিরা ফরংনাই তলাংনা গসিমুং রাজাখা বুনিয়াদী রং নাইখুংনি বিশিং খড়ক থামরা

0: দি হামগ্রাই মন্ত্রী সুধাংশু দাস আর মানজাকা উনকোটি জেলা পরিষদ নিকাশ অকরা অমলেন্দু দাস হাস্তে ওয়াকা বোর্ড নি চেয়ারম্যান মবশ্বর আলী এডিশিনি আদংযুগ মঞ্জু রানী সরকার বিজেপি উনকোটি হাংকর কাসকু বিমল কর আকর্ষণ উদয়পুর টাউন হল নখলাও সংসাজক সেবাজ্যোতি যাত্রানো চেঙ্গিরিখা রাংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আর মাঞ্জাখা এমএলএ অভিষেক দেবরায় উদয়পুর পুর পরিষদ নি চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার আকর্ষণ আকাশবাণী আগরতলা কেন্দ্র নিয়ে অকক্তমা খানাইতংবায়ু আকাশবাণী নিয়ে ককতমা আপডেট মানানি বাকি লগ ইন ক্লাইডি www.newsonair.com নিউজ অন এআই এপস ফ্লো ক্লাইডি হদালাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ এলার্টসন আইডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র নি ককতমা আপডেট মানানিখে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলাতে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গান হাস্তিফা ইন্দ্রসেনা রেড্ডি নালো তিনি মেলাগরনি রাজঘাট সাল থামরমই সংসাজাক নির্মহল তুইতের নৈশাই নিচি দগ্ন চেঙ্গিরিখা আর মাঞ্জাখা কুচুগ্রুং মন্ত্রী কিশোর বর্মন এমএলএ বিন্দু দেবনাথ আকর্ষণ সাল থামরমই সংসাজাক অ তুইতের মনসা মঙ্গল যোগাসন তাই পাই থাক নি সাল রুং বাইস তাই তুই ইয়কমা বাতাইলাইমং সংসাজাগানা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী লুকু হামকরাইনি সিমি হাকতর হামকরাইনি সামুং বাই গদালই তাবুক জরা যায় খে বার যা ইয়াসাগৈ লুকু হামকরাইনি সামুঙ্গ বিশি নৈচি বাপুং সুখা সেবাতাই কাহাম নাইকুল মুংনি ওয়ানসুক মুংবাই কেন্দ্র হাপাং নৈশাই ব্রেচি সিনি বিশিনি বিশিং হামসাজাক ভারত স্নামতি সানার নাহারে চয়াউই সামুং তাঙ্গি তঙ্গ হামকরাইতাই হদানি ফান তুবু মানি বিশিংতৈ অ সাকথার মুং বরক রক্নি লাংমাও কাহাম স্লাই মুং তুবুখা তিনি অ আলাইদা চয়াউই আওয়াই মুংনি বিশিংতৈ তাই কেরং নৈশাই নিচি বা তাং বতাং মুং গনাং অংমাও তুই সালাই মানন খনাদি আবনো তুই কাশা ককথুম
1: সামুং তাংনাই রকনি মানথাই নাইমথাংতাই তাং সামুংনি থায়ও নাইমথাং নো তেইবক্রা খ্লাইনা নাহারুই খাকতর কাইব্রুই তাংকুট নি সেবাই কাইনি চিচুকু কেন্দ্রনি তাং কেরং নো থানচা খ্লাইজাখা কেরংনি বিশিং সই তাং সামুংনি রাংডনা জরাবো দরমাইডনা তে কাহামকুক তাং সামুংনি তংখর হাই নাংকুকমা দিখিল ফানবক সিনজা কাহানি সাকা উনকৌটি হাংকর কয়লা শহর দুর্গাপুরনি সিদ্ধার্থ দত্ত
2: বর্তমান যে শ্রমিকদের যে সুরক্ষার ব্যবস্থা বা সপ্তাহে একজন শ্রমিক 48 ঘন্টা পর্যন্ত তার কর্ম পরিস্থিতি এর বাইরে কাজ করতে পারবে না বা নতুন আরো অন্যান্য যে শ্রমিকদের যে সুযোগ সুরক্ষা বিভিন্ন ব্যবস্থা এবং সামাজিক সুরক্ষার ব্যাপারে উনি চিন্তা করেছেন এই ব্যাপারে আমি ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবারও ধন্যবাদ জানাই যে নতুন শ্রমকোটের মাধ্যমে দেশের হাজার হাজার শ্রমিকরা উপকৃত হবে এবং তাদের সামাজিক অর্থনৈতিক সব দিক তারা যাতে সুরক্ষিত থাকে এবং সেই ব্যবস্থা যে উনি করেছেন এর জন্য আমি নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই
1: অকেরঙ্গ মথা খাজা গিয়া তাং সামুং তাংনাই রক্নি লগি লগি গিক তে প্ল্যাটফর্ম সামুং তাংনাই রক্ন হদানি নাইমথাংনি বিশিং তুবুনানি সেব্য তঙ্গু তাংলে হিনবা তাং সামুং তাংনাই রক্নি মানথাই খাতিনাতে স্নামখর বাবাইন স্রাই স্রাই তনিনানো ওংখা অ তাংকেরং স্নামফির মুংনি নাহারমুং আবনো চাসারনাবো কেন্দ্র হাপাংনি রায়দানি লগি লগি হাস্তে রক্নি রায়দা রকবো নাংকুকমা তাং সামুং তাংনাই রক্নি হামক্রাইতে তাং সামুং মানথকরনা সেপ স্নামনাবো তাংকেরং নাংকুকমা বারজা ইয়াসাগৈ তঙ্গু অনুপম ভট্টাচার্যনি ককথুম ককতমা খতল নিশমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: তাকলাই বিশ্ব কেমিস্ট্রি নোবেল সকার ডেজাগান ফরাসি কেমিস্ট্রি অরি কাগান তাই জাপানি কেমিস্ট্রি নে ক্যানসু সুয়ান্ন বরকনি সাকথারমা বাই অর্গানিক সার্স নামথানি ননলাইনার এফেক্টস ইন অ্যাসেমেট্রিক অর্গানিক সেনিটিক্স এন্ড অটোকেটোলিটিক্স প্রসেস নামানি বাগে অসাকাত মানানা বস্কাং দামনৈচি ব্রিয় হাস্তিনি যত হাংকর ফেরাঙ্গগৈ ওয়াতে ওয়াইমানোহনি শাখা নবার তৈবার নাইখং খনা তুংমারি শাখাও থামচি ব্রী ডিগ্রি তাই খামাও নৈচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গান তিনি তুংমারি শাখাও তংমানি থামচি থাম দশমিক চার ডিগ্রি তাই খামাও নৈচিবা দশমিক দক ডিগ্রি সেলসিয়াস শারীরিক দাম্বা সত্যি থামচি জরা ওয়াতে ওয়াখা চিদক দশমিক নৈ মিলিমিটার ককতুমা পাইনা নিশিকাং ককতুমা বুবাক রক তৈবাইশ সাফিরো হাফাংনি বকরক অঙ্গৈ বারজা ইয়াচাকমা বিশি নৈচিবা পুঙ্খা মন্ত্রী বকরক নরেন্দ্র মোদিনী মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি হোমিওপ্যাথি মেডিকেল ডিংন কতরতাই নেতাজি সুভাষচন্দ্র হোমিওপ্যাথি শাখাম নগ্ন চেঙ্গিরেখা হাস্টে হাপাং গ্রুপ বি গ্রুপ সি তে গ্রুপ ডি সেবক প্লাংমাও আমজক মুংনাহারনানি বাগৈ স্টাফ সিলেকশন কমিশন ত্রিপুরা সংসানা ককচং মুংনাহারকা হাকতর গনাঙ্গি সেবা সংকল্প অভিযানে বখাগো তিনি সিমি হাস্তিনি কাইজার হাংকর সেবাজ্যোতি কলেজ যাত্রাতাই বিকশিত ভারত সংকল্প যাত্রা চেঙ্গাখা ককতুমা তিনি বাগৈ অরণ্যপাখ্যা উল্লেখ ককতুমা আওয়াই অঙ্গন খনা ফুং দামসিনী সতী ব্রিজিও

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান। ক্যাম্পে, হাসপাতালে, এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করিয়ে নিন আয়ুষ্মান কার্ড। আপনি beneficiary.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার। আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করেছেন। বিভিন্ন পদে নিয়োগের জন্য স্টাফ সিলেকশন কমিশন গঠনের সিদ্ধান্ত রাজ্য সরকারের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার প্রধান হিসেবে 25 বছর পূর্তি উপলক্ষে নয়াদিল্লিতে সেবাজ্যোতি কর্মসূচিতে বক্তব্য রেখেছেন। দেশজুড়ে সেবা সংকল্প অভিযানের অংশ হিসেবে রাজ্যের সব জেলায় সেবাজ্যোতি কলশ যাত্রার সূচনা। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মেলাঘরের রাজঘাটে নির্মহল জল উৎসবের উদ্বোধন করেছেন। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলার প্রতাপগড়ের সাধুটিলায় সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র হোমিওপ্যাথিক হাসপাতালের উদ্বোধন করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, 60টি আসন বিশিষ্ট এই প্রতিষ্ঠান রাজ্যে এলোপ্যাথি চিকিৎসা পরিষেবার পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষার ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি করবে। তিনি বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় আয়ুর্বেদ চিকিৎসাকে গুরুত্ব দেওয়ায় স্বাস্থ্য ব্যবস্থায় রাজ্যে এক নতুন দরজা উন্মোচিত হয়েছে। তিনি আরও জানান, উদয়পুরের টেপানিয়ায় ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অনুমোদন মিলেছে। 60টি BAMS আসন বিশিষ্ট প্রস্তাবিত এই প্রতিষ্ঠানে চিকিৎসা পরিষেবার পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণার সুযোগ থাকবে বলেও তিনি জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে প্রমুখ। রাজ্য সরকার গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য নিয়োগ পরীক্ষা পরিচালনার জন্য স্টাফ সিলেকশন কমিশন ত্রিপুরা গঠনের সিদ্ধান্ত নিয়েছে। পর্যটন ও খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আজ সচিবালয়ে এই খবর জানিয়েছেন। তিনি জানান, গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নবম ও দশম শ্রেণীর জন্য STGT ক্যাটাগরিতে 700 জন শিক্ষক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধীনে 361 জন প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে। তাছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে 145 জন, আইন দপ্তরে 55 জন, অর্থ দপ্তরে 14 জন, আগরতলা পৌর নিগমে 213 জন নিয়োগ করা হবে। বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরে 8 জন, LDC এবং সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে 5 জন দৃষ্টিহীনদের প্রশিক্ষক হিসেবে নিয়োগ করা হবে। মন্ত্রী শ্রী চৌধুরী জানান, শারদ উৎসব উপলক্ষে রাজ্য সরকার 9,92,000 রেশন কার্ডধারীকে বিনামূল্যে 1 কেজি চিনি, 2 কেজি ময়দা এবং 500 গ্রাম সুজি দেওয়া হবে। সরকারের প্রধান হিসেবে টানা 25 বছর দায়িত্ব পালনের মাইলফলক পূর্ণ করলেন নরেন্দ্র মোদী। এ উপলক্ষে আজ নয়াদিল্লিতে আয়োজিত সেবাজ্যোতি কর্মসূচিতে তিনি নিজের দীর্ঘ জনজীবনের কথা তুলে ধরেন। 2001 সালের 7ই অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, এটি তাঁর ব্যক্তিগত কৃতিত্ব নয়, দেশের মানুষের আশীর্বাদ। এ উপলক্ষে তিনি ভারতের গণতন্ত্র এবং সংবিধানের প্রতিও শ্রদ্ধা জানান। সেবাজ্যোতি যাত্রায় অংশ নেওয়া সমস্ত নাগরিকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বিকশিত ভারত 2047-এর সংকল্পের কথা তুলে ধরে তিনি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য পূরণ করা হবে। আত্মনির্ভর ভারত গড়ে তোলা

0: কর্মসূচিতে তিনি নিজের দীর্ঘ জনজীবনের কথা তুলে ধরেন। 2001 সালের 7ই অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, এটি তাঁর ব্যক্তিগত কৃতিত্ব নয়, দেশের মানুষের আশীর্বাদ। এ উপলক্ষে তিনি ভারতের গণতন্ত্র এবং সংবিধানের প্রতিও শ্রদ্ধা জানান। সেবাজ্যোতি যাত্রায় অংশ নেওয়া সমস্ত নাগরিকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বিকশিত ভারত 2047-এর সংকল্পের কথা তুলে ধরে তিনি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য পূরণ করা হবে। আত্মনির্ভর ভারত গড়ে তোলা, বিশ্বে উৎপাদনের বড় কেন্দ্র হিসেবে ভারতের উত্থান, অলিম্পিক আয়োজন এবং মহাকাশে আরও এগিয়ে যাওয়ার মতো লক্ষ্য পূরণ করা হবে। এই সমস্ত সংকল্পকে ঘিরে দেশের মানুষের মধ্যে যে শক্তি ও আত্মবিশ্বাস তৈরি হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, 50 বছর বয়সে তিনি জনজাতি সমাজের মানুষের সঙ্গে জঙ্গলে এবং পাহাড়ি এলাকায় কাজ করেছেন, পরে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক কাজের পথ বেছে নেন।
1: আজ কে দিন সিফ ইয়াদো কে লিয়ে নহি হে আপনে সংকল্পো কো নই উর্জা সে ভরনে কা দিন হে দিন উস ওয়াদে কো দোহরানে কা দিন হে উস ইরাদে কো ব্যক্ত করনে কা দিন হে জো কহতা হে হম করকে রহেঙ্গে হম হম হম উই উইল ডু ইট।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবায় 25 বছর পূর্ণ করেছেন। জনসেবা থেকে দেশ সেবার মন্ত্রে দীক্ষিত হয়ে এই যাত্রা নিরবচ্ছিন্ন অঙ্গীকারের সাথে এখনও এগিয়ে চলছে। সেবা ও সুশাসনের এই দর্শন দ্বারা পরিচালিত হয়ে 2047 সালের মধ্যে একটি বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই নিষ্ঠা আজ মানুষের জীবনকে রূপান্তরিত করেছে। আজ আমাদের এই বিশেষ ধারাবাহিকে আমরা তুলে ধরছি কিভাবে শ্রম আইন 2025 প্রকল্পের মাধ্যমে বাস্তবে রূপায়িত হচ্ছে।
2: শ্রমিকদের অধিকার, সামাজিক নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তাকে আরও সুসংহত করার লক্ষ্যে দেশে 4টি শ্রম কোডের মাধ্যমে 29টি কেন্দ্রীয় শ্রম আইনকে একত্রিত করা হয়েছে। এর আওতায় ন্যূনতম মজুরি, সময়মতো বেতন, সামাজিক সুরক্ষা এবং নিরাপদ কর্ম পরিবেশের মতো বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানালেন 49 জেলার কৈলাসহরের দুর্গাপুরের বাসিন্দা সিদ্ধার্থ দত্ত।
3: বর্তমান যে শ্রমিকদের যে সুরক্ষার ব্যবস্থা বা সপ্তাহে একজন শ্রমিক 48 ঘন্টা পর্যন্ত তার কর্ম পরিস্থিতি এর বাইরে কাজ করতে পারবে না, বা নতুন আরো অন্যান্য যে শ্রমিকদের যে সুযোগ সুরক্ষা, বিভিন্ন ব্যবস্থা এবং সামাজিক সুরক্ষার ব্যাপারে উনি চিন্তা করেছেন, এই ব্যাপারে আমি ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবারও ধন্যবাদ জানাই যে নতুন শ্রম কোডের মাধ্যমে দেশের হাজার হাজার শ্রমিকরা উপকৃত হবে এবং তাদের সামাজিক, অর্থনৈতিক সব দিক তারা যাতে সুরক্ষিত থাকে এবং সেই ব্যবস্থা যে উনি করেছেন এর জন্য আমি নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই।
2: এই আইনে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পাশাপাশি গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের সামাজিক নিরাপত্তার আওতায় আনার ব্যবস্থাও রয়েছে। আসলে শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং শিল্পক্ষেত্রে স্বচ্ছতা দুই দিকই এই শ্রম সংস্কারের লক্ষ্য। তবে বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় বিধির পাশাপাশি রাজ্যগুলির নিয়মও গুরুত্বপূর্ণ। শ্রমিক কল্যাণ ও কর্মসংস্থানের নতুন পরিসর তৈরিতে শ্রম কোডগুলি তাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 49টি জেলা থেকে অনুপম ভট্টাচার্যের প্রতিবেদন, সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
0: এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে, অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে, দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। দেশজুড়ে সেবা সংকল্প অভিযানের অংশ হিসেবে আজ রাজ্যের 8 জেলায় সেবাজ্যোতি কলস যাত্রা ও বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলার শিশু উদ্যানে সেবাজ্যোতি কলস যাত্রার সূচনা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2.5 দশকে ভারতের উন্নয়ন ও জনকল্যাণের ক্ষেত্রে অসাধারণ মাইলফলক অর্জন করেছেন। শ্রী মোদীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল প্রমুখ। কৃষিমন্ত্রী রতনলাল নাথ ধলাই জেলার আমবাসা মোটর স্ট্যান্ডে আয়োজিত সেবাজ্যোতি যাত্রার সূচনা করেন। ধর্মনগরের দীননাথ নারায়ণী বিদ্যামন্দির মাঠে সেবাজ্যোতি যাত্রার সূচনা করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা। উপস্থিত ছিলেন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী শুক্লা।

চরণ নোয়াতিয়া, বিধায়ক বিনয় ভূষণ দাস, যাদব লালনাথ, জহর চক্রবর্তী, উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা নাথ প্রমুখ। কৈলাসহরের আরকেএসপি মাঠে বিকশিত ভারত সংকল্প সভা অনুষ্ঠিত হয়। সেবাজ্যোতি যাত্রার অঙ্গ হিসেবে বিজেপির উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করেন তপশিলী জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, এডিসির সদস্য মঞ্জুরানী সরকার, বিজেপির ঊনকোটি জেলা সভাপতি বিমল কর প্রমুখ। বিলুনিয়ার মির্জাপুরের এগ্রিকালচার চমুহনীতে দক্ষিণ জেলাভিত্তিক সেবাজ্যোতি যাত্রা কর্মসূচির উদ্বোধন করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, মাইলা প্রমক ও স্বপ্না মজুমদার প্রমুখ। উদয়পুর টাউন হল প্রাঙ্গণে সেবাজ্যোতি যাত্রার সূচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়। উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার প্রমুখ। রাজ্যপাল ইন্দ্রসেনের রেড্ডিনার লোয়া আজ মেলাঘরের রাজঘাটে তিন দিনব্যাপী নির্মহল জল উৎসব 2026 উদ্বোধন করেন। রাজ্যপাল রুদ্রসাগরকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে জলভিত্তিক বিভিন্ন বিনোদনের পরিকাঠামো গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নির্মহল জল উৎসব স্থানীয় জনগণের কর্মসংস্থান, মর্যাদার এবং অগ্রগতির প্রতীক। বক্তব্য রাখেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ। তিন দিনের এই জল উৎসবে মনসামঙ্গল যোগাসন ও শেষ দিনে অনুষ্ঠিত হবে আকর্ষণীয় নৌকাবাইচ ও সাঁতার প্রতিযোগিতা। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 16.2 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল উদ্বোধন করেছেন। বিভিন্ন পদে নিয়োগের জন্য স্টাফ সিলেকশন কমিশন গঠনের সিদ্ধান্ত রাজ্য সরকারের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার প্রধান হিসেবে 25 বছর পূর্তি উপলক্ষে নয়াদিল্লিতে সেবাজ্যোতি কর্মসূচিতে বক্তব্য রেখেছেন। দেশজুড়ে সেবা সংকল্প অভিযানের অংশ হিসেবে রাজ্যের সব জেলায় সেবাজ্যোতি কলেজ যাত্রার সূচনা। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মেলাঘরের রাজঘাটে নির্মহল জল উৎসবের উদ্বোধন করেছেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:00 বেজে 35 মিনিটে।

0: आकाशवाणी के दिल्ली केंद्र से प्रसारित किया गया।
1: এতক্ষণ ভারতীয় বিমানবাহিনীর 94তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাকালে বিমানবাহিনীর প্রধানের ভাষণ শুনছিলেন। অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ক্রীড়া প্রসঙ্গ।

আপনাদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে স্পোর্টস ম্যাগাজিন। শ্রোতা বন্ধুরা, আজকে স্পোর্টস ম্যাগাজিনে প্রথম পর্বে শুনবেন 2026 এশিয়ান গেমস নিয়ে কিছু কথা, দ্বিতীয় পর্বে শুনবেন এসএম কাপ ফুটবল নিয়ে রাজ্যের প্রাক্তন ফুটবলার তথা স্পোর্টস স্কুলের ফুটবল প্রশিক্ষক আবু তাহিরের সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান। তাহলে প্রথমেই শুনুন 2026 এশিয়ান গেমস নিয়ে কিছু কথা। 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত 2026 এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল জাপানের মাটিতে। ভারতের প্রায় 500 অ্যাথলিট 2026 এশিয়ান গেমসে অংশ নিয়েছিল। ফলাফলের প্রশ্নে ভারত 2023 সালে হাংজৌ এশিয়ান গেমসে সেঞ্চুরি করেছিল পদক জয়ের প্রশ্নে, কিন্তু 2026 সালের এশিয়ান গেমসে ভারত সব মিলিয়ে 85টি পদক জয় করেছে, যার মধ্যে ছিল 21টি সোনা, 27টি রৌপ্য এবং 37টি ব্রোঞ্জ। 2026 এশিয়ান গেমসে বেশ কয়েকটি ইভেন্টে ভারতীয় অ্যাথলিটরা প্রথমবারের মতো পদক জয় করে দেশের জন্য নতুন ইতিহাস রচনা করেছে। তীরন্দাজিতে ভারতের মহিলা তীরন্দাজ কুমকুম মুহুদ ব্যক্তিগত রিকার্ভে এশিয়ান গেমসে প্রথম সোনার পদক জয় করেছে। গলফের ইতিহাসে এশিয়ান গেমসে ভারতের হয়ে ব্যক্তিগত বিভাগে সোনার পদক জয় করেছে প্রাণাভি। শুটিংয়ে ভারতের মহিলা শুটার নিরু ধান্দা শর্টগান ট্রেপ টাইটেল বিভাগে রেকর্ড করে সোনা জয় করেছে। প্রত্যাশা মতোই 2026 এশিয়ান গেমসে ক্রিকেটে মহিলা এবং পুরুষ ইভেন্টে সোনার পদক জয় করেছে ভারতীয় দল। 2026-এর জাপানের আইচি নাগোয়ায় কাবাডিতে ভারতের আধিপত্য আবার কায়েম হয়েছে। ভারতের মহিলা পুরুষ কাবাডি দল চ্যাম্পিয়ন হয়েছে। মহিলা দল ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শক্তিশালী ইরানি মহিলা দলকে 37-34 ব্যবধানে পরাজিত করে সোনার পদক জয় করেছে। অন্যদিকে পুরুষ ভারতীয় কাবাডি দল ফাইনালে ইরানের সঙ্গেই 40-34 পয়েন্টে জয়লাভ করে সোনার পদক জয় করেছে। ভারতের আধিপত্যের বিজয় নিশান আবার উড়িয়েছে কাবাডিতে জাপানের মাটিতে। হকিতে 2026 এশিয়ান গেমসে ভারতের পুরুষ এবং মহিলা দল সোনা জয় করে সাফল্যের নয়া ইতিহাস রচনা করেছে। এশিয়ার অ্যাথলিটদের জন্য এশিয়ান গেমস হচ্ছে অলিম্পিকের সমান। অলিম্পিকে পদক জয়ের যুদ্ধে ক্রীড়াবিদরা জীবন উজাড় করে দিয়ে যে মানসিকতায় অবতীর্ণ হয়ে থাকে, এশিয়ান গেমসেও এক একজন ক্রীড়াবিদ সেই একই মানসিকতায় দেশের জন্য ইতিহাস করার স্বপ্ন নিয়ে জীবনের সব শক্তি উজাড় করে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে ক্রীড়াঙ্গনের উত্তপ্ত লড়াইয়ে অবিশ্বাস্য অকল্পনীয় ঘটনার সৃষ্টি করে হতবাক করে দেয় গোটা পৃথিবীকে। 2026 এশিয়ান গেমসে অবিশ্বাস্য ঘটনায় পদক জয়ের সম্ভাব্য দাবিদারকে পেছনে ঠেলে দিয়ে সোনার স্বপ্ন পূরণ করেছে এমন ক্রীড়াবিদ যার নাম হয়তো একেবারে সম্ভাব্যদের তালিকাতে ছিলই না, একই মঞ্চে সোনা জয়ের উচ্ছ্বাসের পাশেই দেখা গেছে স্বপ্নের অপমৃত্যুর দৃশ্য। 2026 এশিয়ান গেমসে বিভিন্ন দেশের যেসব ক্রীড়াবিদ নতুন করে আবির্ভূত হয়েছে, আগামীতে সেই সব ক্রীড়াবিদরাই রচনা করবে ক্রীড়াঙ্গনের নতুন ইতিহাস। এতক্ষণ শুনলেন 2026 এশিয়ান গেমস নিয়ে কিছু কথা। দ্বিতীয় পর্বে এখন শুনবেন রাজ্যের প্রাক্তন ফুটবলার তথা স্পোর্টস স্কুলের প্রশিক্ষক আবু তাহির।

0: সঙ্গে এস এম কাপ নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান। নমস্কার।
1: নমস্কার।
0: তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, এস এম কাপ প্রতি বছর হচ্ছে, তোমাকে যদি বলি বিগত পাঁচ বছরে এই এস এম কাপ রাজ্য ফুটবলের কোন দিকটায় পরিবর্তন আনতে সক্ষম হয়েছে?
1: এস এম কাপ যে এয়ারফোর্স যেটা
0: পরিচালনা
1: করছে সেটা দিল্লিতে আন্ডার 17 হয় আর আন্ডার 14টা বেঙ্গালুরে হয়, তো সেই এস এম কাপ ফুটবল অর্গানাইজার যারা তাদের একটাই উদ্দেশ্য তৃণমূল থেকে ফুটবলারদের তুলে আনা এবং সেখান থেকে ফুটবলারদের তুলে এনে ওদেরকে একটা স্টাইফেন্ডের ব্যবস্থা করা। যেমন লাস্ট ইয়ারও আমাদের একটা ছেলে পেয়েছে বংলাল হালাম,
0: আচ্ছা
1: 30,000, তো সেই উদ্দেশ্যটাই সফল করার উদ্দেশ্যে প্রত্যেকটা রাজ্য যার যার মতো করে সেই ওদের প্লেয়ারদেরকে কীভাবে তুলে আনা যায় সেই চেষ্টা হচ্ছে। এবং এইবারও প্রতিবারের ন্যায় আমাদের ত্রিপুরা রাজ্যে এস এম কাপ গার্লস এবং বয়েজদের সেই স্টেট মিট হয়েছে, তো সেই স্টেট মিটে আমরা দেখেছি আমরা যতটুকু উন্নতি করার কথা আমরা সেই জায়গায় পৌঁছতে পারছি না। সেগুলো অনেকগুলো কারণ আছে, সেগুলো বিশ্লেষণ করলে অনেক সময়ের প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমাদের উন্নতি করছি না বললে ঠিক হবে না, কিন্তু উন্নতি করছি কিন্তু যতটুকু হওয়ার কথা সেইটুকু আমরা বুঝতে পারছি না।
0: আচ্ছা।
1: এবং আরও অনেক বেশি একটু আমাদের চিন্তাভাবনা করতে হবে, সাইন্টিফিক কোচিং থেকে শুরু করে টিমগুলোকে পাঠানোর ক্ষেত্রে হতে শুরু করে বিভিন্নভাবে মেইন যেখানটায় হচ্ছে ওরা আমাদের থেকে অনেকটা বেশি অ্যাডভান্স, তো সেই ক্ষেত্রে আমাদের আরেকটু আমরা চিন্তাভাবনা করতে হবে কীভাবে আমরা একদম আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারি, আমরা সেমিফাইনাল ফাইনালে পৌঁছতে পারি।
0: তাহলে একটা জিনিস হচ্ছে, তোমার মতো মানুষ যখন বলছো যে যেটা চাইছি আমরা, তো সেটা যদি করতে হয় কী করতে হবে?
1: সেটা করতে হলে প্রত্যেকটা স্কুলে আরও গ্রাসরুট লেভেল থেকে কাজ করতে হবে। আমাদের এখানে যেটা আন্ডার 14 যেই এস এম কাপ ফুটবল টুর্নামেন্টটা হয় সেটা আন্ডার 14 ফুটবলারদের একসাথে জড়ো করে ওই বছরে যদি আমরা রেজাল্টের আশা করি তাহলে সেটা দূরস্থ হবে, সেটা সম্ভব হবে না। তাহলে আন্ডার ভিলো 10 থেকে শুরু করতে হবে, আন্ডার 14 যদি আমরা রেজাল্ট পেতে চাই, আমরা আন্ডার 14 যদি আমরা চ্যাম্পিয়ন হতে চাই, এবং সিমিলারলি আন্ডার 17 যদি আমরা টার্গেট করি তাহলে আন্ডার 13 থেকে আমরা সেই মানে শুরু করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা বছর আমরা কী করছি, আন্ডার 17 কোন ছেলেগুলো সেদিকে বছরের প্রথমে হোক বছরের মাঝামাঝি হোক এস এম কাপের এক মাস দু মাস তিন মাস আগে সেগুলোকে তালিম দিয়ে একদম মোটামুটি দল তৈরি করে আমরা স্টেট চ্যাম্পিয়ন হই। যে অনেক স্কুল বিশেষ করে পোর্স স্কুল এই দুটো বিভাগেই আমরা দিল্লিতে পার্টিসিপেট করি লাস্ট 10 ইয়ার্স ধরে, তো সেই ক্ষেত্রে হচ্ছে কিটা হচ্ছে যে ব্যাপারটা আমরা আন্ডার 17 হলে এক্স্যাক্ট আমরা আন্ডার 17 পাচ্ছি না, কোনো একটা ছেলে আন্ডার 15, কোনোটা 16, কোনোটা 17, কিন্তু পাশাপাশি আমরা যার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি বিভিন্ন একাডেমি বিভিন্ন ক্লাব আপনারা জানেন হয়তো, সেখানে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং আপনার বিভিন্ন একাডেমিগুলো সেখানে অংশগ্রহণ করে অ্যাজ এ ইউনিট হিসাবে এবং স্টেটগুলো তো করেই, তাহলে সেই টিমগুলোর সঙ্গে পাল্লা দিয়ে একটা প্রতিদ্বন্দ্বিতা করাটা আমাদের ছেলেদের
0: কঠিন
1: হয়ে দাঁড়ায়।
0: মানে একটা জিনিস হচ্ছে খুবই সত্যি কথা যেটা বললে, আরও আগে শুরু করতে হবে বয়সের ক্যাটাগরি যেটা রয়েছে।
1: ডেফিনেটলি আমি কারো আমি নিজেও একজন প্রশিক্ষক, একজন এক্স প্লেয়ার ছিলাম, আমরা করতে পারছি না কীভাবে করতে পারবো, আমি কারোর উপর দোষ চাপাচ্ছি না, সেটা আমার উপরে আসবে। আমাদের উদ্দেশ্যটা হলো প্ল্যানিংটা আরও বেশি মানে ফ্রুটফুল হতে হবে। হ্যাঁ, যেখানে আমরা দেখুন একটা সিম্পল এক্সাম্পল বলছি, আমরা ত্রিপুরাতে যখন আমরা একটা ইউনিট হিসাবে যাই তাহলে আমাদের স্কুল হিসাবে সেখানে কোনো স্টেট টিম সিলেকশান হয় না। এইবার যেটা হয়েছে আমাদের সঙ্গে, যেটা আমাদের এবার বয়েজ টিমটা আমরা দুর্ভাগ্যবশত ট্রাইব্রেকারে হেরে যাই, গড়িয়া একাডেমি যেই স্কুল ছিল উদয়পুরের, তো ওরা প্রাইভেট স্কুল, ওরাও ভালো তালিম দিয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত হলেও সেটা দিল্লিতে গিয়ে কোয়ালিফাই করতে পারেনি।
0: আচ্ছা।
1: তো আমাদের গার্লস টিম তো সেম চ্যাম্পিয়ন হয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুল, দিল্লিতে গিয়ে অতটা কোয়ালিফাই করতে পারেনি। কোশ্চেনটা কেন করতে পারেনি সেটা যদি আমরা বিশ্লেষণ করি দেখা যাচ্ছে আমাদের এক্স্যাক্ট যে 15 মেয়েদেরকে আমরা নিয়ে যেতে পারছি না, এক্স্যাক্ট 17 ছেলেদেরকে আমরা নিয়ে যেতে পারছি না। আমরা যদি নিয়েও যাই তাহলে সেইভাবে আমরা ইয়ার লং যে কোচিংয়ের ব্যবস্থা সেটা হচ্ছে না, বিভিন্ন যে স্পোর্টস স্কুল বাদ দিলে। এবার আপনি আসুন যদি স্পোর্টস স্কুলের ব্যাপারে আমি বলি, আমাদের লাস্ট যে আমিও লাস্ট গত বছরে গিয়েছিলাম, দেখা গেছে আমরা যে

0: টিমটা করেছি সেটা হলো আন্ডার 15, আন্ডার 16, আন্ডার 17 মিলিয়ে। বাট আমরা যাদের সঙ্গে কম্পিটিশন করছি, যেমন বিভিন্ন একাডেমিগুলো, তারা অল ইন্ডিয়া থেকে বিভিন্নভাবে প্লেয়ারদেরকে সিলেকশন করে একটা টিম করে, সেটা এক্স্যাক্টলি আন্ডার 17, সব একদম যতটা ছেলে থাকে সবগুলো আন্ডার 17। মণিপুর, মিজোরাম, সিকিম, কেরালা, সব জায়গা থেকে ওরা স্কোয়াটিং করে সেখানটায় নিয়ে আসে এবং ওই টিমগুলোর সঙ্গে কম্পিটিশন করে ওদের সঙ্গে পাল্লা দিয়ে আপনার ট্রফি জেতাটা অনেক বেশি কষ্ট হবে। এবং নাথিং ইজ ইম্পসিবল, কোনোটাই অসম্ভব না, কিন্তু আমরা ওইভাবে আমাদেরকে তৈরি করতে হবে। যেমন আমরা যদি আন্ডার 17 আমরা রেজাল্ট পেতে পাই চাই, তাহলে আমরা আন্ডার 13 এক ঝাঁক ফুটবলারকে নিয়ে আমরা সেই প্ল্যানিংটা করতে হবে। তাহলে গিয়ে আন্ডার 17
1: টার্গেট থাকবে 17-তে,
0: তাহলে
1: থেকে শুরু করতে,
0: 13-14 থেকে শুরু করতে হবে, তাহলে আমরা আন্ডার 17 গিয়ে কিছু একটা করার সম্ভাবনা থাকবে।
1: আচ্ছা আচ্ছা।
0: যেমন গত বছরও আমি আমাদের আন্ডার 17 স্কুল ন্যাশনাল টিমটা নিয়ে গেছি, আমরা কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরেছি দুর্ভাগ্যবশত, কিন্তু দেখা গেছে আমাদের আন্ডার এইজের টিমগুলো ভালো, স্কুল ন্যাশনাল কথা বলছি, তো আমি বলবো না আমাদের ছেলেদেরকে কোয়ালিটি নেই, কিন্তু আমাদের এখানে অনেক কম টুর্নামেন্ট হয়। আরও কত বেশি টুর্নামেন্ট খেলা যায়, টুর্নামেন্ট যত খেলবে তাদের ম্যাচ টেম্পারমেন্ট তত বাড়বে, কোয়ালিটি বাড়বে, তাদের অভিজ্ঞতা বাড়বে, সেই দিক থেকে আমরা একটু পিছিয়ে। তো আমাদের এখানে যত বেশি আন্ডার এইজ গ্রুপের টুর্নামেন্ট হবে ছেলেরা তত বেশি বেনিফিট হবে, ভবিষ্যতে তত বেশি ভালো রেজাল্টের আমরা আশা করতে পারবো,
1: মানে ত্রিপুরার ফুটবল উপকৃত হবে
0: ডেফিনেটলি।
1: তাহলে একটা জিনিস হচ্ছে যে এই যে প্রতি বছর হচ্ছে, তো সেখানে একটা প্রশ্ন, যারা এখানে অংশ নেয় তাদের ভেতর তো একটা তাগিদ থাকতে হবে যে আমাদের চ্যাম্পিয়ন হতে হবে, আমরা ভালো খেলবো। তো গোটা রাজ্যের যে স্কুলগুলো অংশ নেয়, তো এখানে যারা ফুটবলার স্কুল স্তরের, সেটা কি রয়েছে তাদের ভেতর?
0: না, তাদের ভেতরে রয়েছে। দেখা গেছে ম্যাক্সিমাম স্কুলগুলো কি হয়, যখন এসএম কাপ শুরু হবে 2-3 মাস আগে ছেলেদেরকে অ্যাসেম্বল করে, অ্যাসেম্বল করে একটা টিম তৈরি হয়। আমি প্রত্যেকটা স্কুলের কথাই বলছি, এক্সেপ্ট ত্রিপুরে পোর্স স্কুল বাদ দিয়ে। তো সেখান থেকে ছেলেদেরকে 2-3 মাস আগে অ্যাসেম্বল করে একটা প্রিপেয়ার করে স্পোর্টস স্কুলের সঙ্গে পাল্লা দিয়ে ডেফিনেটলি প্রত্যেক বছরে, আমরা লাস্ট 10 বছর ধরে আমাদের স্পোর্টস স্কুলে আমরা পার্টিসিপেট করছি, তো সেখানে সেই স্কুলগুলো আমাদের সঙ্গে পাল্লা দিয়ে ওরা সেমিফাইনাল হোক ফাইনাল হোক হেরে যায়। তো কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে সেই জায়গায়, আগরতলা কেন, আগরতলার বাইরেও যেসব বনেদি স্কুলগুলো, যে গভর্নমেন্ট স্কুলগুলো রয়েছে, সেগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে, কিন্তু প্রাইভেট স্কুলগুলো উঠে আসছে। তো সেই যত বেশি আপনার স্কুল পার্টিসিপেট করবে তত বেশি ছেলেদের জন্য ভালো হবে, তত বেশি মানে অভিজ্ঞতা বাড়বে, কোয়ান্টিটি যত বেশি হবে কোয়ালিটি আসবে। তো আমাদের একটাই টার্গেট এখন, প্রত্যেকটা স্কুলকে ইনভলভ করা, প্রত্যেকটা স্কুল যেন সাব ডিভিশন থেকে শুরু করে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট থেকে স্টেট মিটে যেন অংশগ্রহণ করে। যত বেশি স্কুল অংশগ্রহণ করবে তত বেশি কোয়ালিটি বাড়বে, তত বেশি কম্পিটিটিভ যে মানসিকতা সেটা তৈরি হবে।
1: তাহলে তোমার কি মনে হয় যে এই ক্ষেত্রে যদি এটা বাধ্যতামূলক করে দেয়া হয় যে কটা স্কুল রয়েছে এসএম ক্যাপে অংশ নিতেই হবে?
0: হ্যাঁ, ডেফিনেটলি সেটা করা যায়। আমাদের
1: মানে আমরা তো শুনি যে অনেক স্কুল বিভিন্ন কারণে এসএম ক্যাপে অংশ নেয় না, তো সেখানে
0: ওই স্কুলগুলোর কী সমস্যা সেগুলো দেখতে হবে। কেন যেসব স্কুলগুলো মানে ফিজিক্যাল টিচার, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, কোচরা নেই, সেখানে কীভাবে টিমটাকে করা যায়? প্রত্যেকটা স্কুলে ভালো ভালো ছেলে আছে এবং ছেলেদেরকেও স্পোর্টস সম্বন্ধে একটু মানে ইন্টারেস্ট ক্রিয়েট করা, ইন্টারেস্ট গ্রো করা, সেই দায়িত্বগুলো নিতে হবে। সেই দায়িত্বগুলো নিলে আমরা ছেলেদের মধ্যে যদি দেখুন, একটা ব্যাপারটা হচ্ছে আন্ডার এজ গ্রুপে, যে আমার একটা স্কুলে যদি 500 স্টুডেন্ট থাকে, 1000 স্টুডেন্ট থাকে, 1000 তো আর খেলবে না, আমি সেখান থেকে বাছাই করে 30 জনকে যদি নেই, 30 জন থেকে আমি একটা 16 জনের টিম করবো, 18 জনের টিম করবো, তো এটা বেশি কঠিন কাজ না। সেই 16 জন বা 20 জনের টিমটাকে ইয়ার লং না হয় আপনার কোয়ার্টারলিও যদি কোচিং ক্যাম্পের ব্যবস্থা করি, এবং যারা এক্সপার্ট আছে তাদেরকে সাইন্টিফিক কোচিং হিসাবে যদি তাদেরকে কিছু টেকনিক্যাল টেকটিক্যাল
1: কিছু সময়ের জন্য যদি
0: দেওয়া যায়, তাহলে ছেলেরা আরও অনেক বেশি ভালো খেলবে, অনেক বেশি ওদের ইন্টারেস্ট গ্রো করবে, অনেক বেশি উপকৃত হবে।
1: তাহলে এমনিতে গোটা রাজ্যে যে এখন চলছে সেটা, এই যে একটা কথা বললে যে তোমরা টাইব্রেকারে হেরে গেছো স্পোর্টস স্কুল,
0: হ্যাঁ, গড়িয়া স্কুলের সঙ্গে হেরে গেছে,
1: তাহলে ঘটনা হচ্ছে যে এটা তো একটা নতুন দিক, যে স্পোর্টস স্কুলকেও আমরা হারাতে পারি
0: ডেফিনেটলি। এখানে যে আন্ডার এজ গ্রুপের ওরা স্পোর্টস স্কুলের সঙ্গে খেলবে, ওদের যে

0: কমিটমেন্ট আমাদের ছেলেরও দুর্দান্ত খেলেছে, আমি বলবো না, আনফর্চুনেটলি আপনার গোল হয়নি, গোল করতে পারেনি, সেটা টাইব্রেকার অবধি গড়িয়েছে। টাইব্রেকারে গিয়ে আমাদের ছেলেদের উপরে যে প্রেশার ছিল যে আমরা হেরে যাব,
1: চাপ যেটা,
0: চাপ যেটা, সেটা এক দুটো ছেলে টাইব্রেকার মিস করেছে। গড়িয়া একাডেমি ওদের হোস্ট টিম, উদয়পুরেই খেলা হয়েছে, হ্যাঁ, ওদের ওদের প্রচুর দর্শক, ওদের পুরো স্কুল থেকে কয়েকটা বাস করে ওরা সমর্থকদের নিয়ে এসছে এবং মাঠের মধ্যে হইচই যে একটা পরিবেশ, সেই পরিবেশে আমাদের ছেলেরা একটু নার্ভাস হয়ে গেছে
1: একদম,
0: ঠিক আছে। তো সেই কিছু একটা হতে পারে, আমরা প্রত্যেক বছরই যাবো তেমনটা না, কিন্তু ঘটনা হচ্ছে সেটা একটা ভালো দিক। বিভিন্ন স্কুলগুলো ও ইন্সপায়ার হওয়া উচিত যে আমরা স্পোর্টস স্কুলকেও হারাতে পারি। তারপর ওরা দিল্লিতে পার্টিসিপেট করতে গেছে, দুর্ভাগ্যবশত ওরা কোয়ালিফাই করতে পারেনি, হ্যাঁ। তারপরে আমি বলবো সেটা একটা ভালো দিক, বিভিন্ন স্কুলগুলো তাহলে কম্পিটিশনের ইয়েটা আরও অনেক মানে হাই হবে, যে আমাদেরও কিন্তু ফোর্স স্কুলের হয়ে আমরা যারা কাজ করি, প্লেয়াররা যারা না, আমাদেরও কম্পিটিটর আছে ত্রিপুরাতে, আমাদেরকেও আরও অনেক বেশি ভালো করে চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের যে আমরা এবার হেরে গেলাম কেন,
1: শিক্ষকদের দায়িত্বটা অনেকটাই বেড়ে গেছে,
0: ডেফিনেটলি আমরা কেন হেরে গেলাম সেই ব্যাপারে আমাদেরকেও, আমাদের দায়ভারটা তো আমাদেরও নিতে হবে, রেসপন্সিবিলিটি আমাদেরও, আমরা ইয়ার লং কোচিং করাই কেন হেরে যাবে। তো একটা টিম ভালো খেলেও হেরে যায়, আমরা ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখেছি অনেক টিম ভালো খেলে হেরে যায়, ঠিক আছে। তো হারটা আমরা ওইভাবে নিচ্ছি না যে আমরা হার মানে জিততেই হবে, ফুটবল এমন একটা ম্যাচ
1: মানে কাউকে দোষারোপ করা হচ্ছে
0: না, ফুটবল এমন একটা গেম যেখানে ভালো খেলে অনেক সময় দেখা যাচ্ছে আপনার টিম হেরে যায়
1: একদম,
0: হ্যাঁ। তো সেটাকে আমি বড় করে দেখছি না, হার জিতটা একটা পার্ট অফ দ্য ডিসিপ্লিনের অঙ্গ, তো হার জিত থাকবে, তো হার থেকেই শিক্ষা নিতে হবে, কেন আমরা হারলাম সেটাকে আমরা আগামী দিনে আমরা সেটাকে
1: কাজে লাগাতে হবে, অন্যরকম মানে আরও বেশি দায়িত্ব নিতে হবে,
0: দায়িত্ব নিতে হবে।
1: এই ক্ষেত্রে জানতে চাইব, আবু তাহের তো একটা স্কুলে আছে, প্রশিক্ষণের অনেক নতুন পদ্ধতি তোমার জানা রয়েছে, বিভিন্ন জায়গায় তুমি এই প্রশিক্ষণ নিয়েছ, পরীক্ষা দিয়েছ, পাস করেছ। এই ক্ষেত্রে জানতে চাইব যে অন্যান্য স্কুলগুলোতে যারা প্রশিক্ষণটা দিচ্ছে, একজন প্রাক্তন ফুটবলার হিসেবে তোমার বার্তাটা কী থাকবে?
0: একজন প্রাক্তন ফুটবলার হিসাবে এবং কোচ হিসাবে আমার একটাই বলার থাকবে, সেটা নিজেকে অনেক বেশি আপডেট রাখতে হবে, অনেক বেশি পড়াশোনা করতে হবে, হ্যাঁ, একটা প্ল্যান থাকতে হবে। আমি মাঠে গিয়ে যদি একজন প্রশিক্ষক, আমি মাঠে গিয়ে চিন্তা করলাম যে আজকে একটু দৌড়িয়ে নে, আজকে একটু ফুসফাস করে নে, নো, এরকম না, যে আমার পুরো উইকলি, মান্থলি, কোয়ার্টারলি, ইয়ারলি প্ল্যান থাকতে হবে,
1: অ্যাটলিস্ট
0: যতটুকু মেনটেন করা যায়। আমি আজকে এই করাবো ছেলেদেরকে, আপনার যে তাদের ট্রানজ্যাকশন পিরিয়ড, কম্পিটিশন পিরিয়ড, প্রি কম্পিটিশন পিরিয়ড, সেগুলো চিন্তাধারা করেই আপনার আমার ট্রেনিং প্ল্যানটা বানাতে হবে এবং প্রত্যেককে নিজেকে আপডেট রাখতে হবে। দিন দিন অনেকগুলো চেঞ্জ হচ্ছে, আপনার কোচিং ম্যানুয়াল চেঞ্জ হচ্ছে, সিস্টেম চেঞ্জ হচ্ছে, প্লেয়ারদেরকে কোচিং দেওয়ার, আমরা যখন খেলতাম আমাদের কোচ, আমি ছোটো দেখছি না, মানে সিস্টেম চেঞ্জ হচ্ছে। আমরা যখন আসতাম এই যে আপনার পাশেই আস্তাবল গ্রাউন্ড, উমাকান্ত গ্রাউন্ড, আসলেই কোচ বলতো আজকে 20 চক্কর, মানে 20 চক্কর সে এন্ডুরেন্স শুরু হতো। কিন্তু আজকাল আধুনিক ফুটবলে এন্ডুরেন্সটা উইথ বলে হচ্ছে, সেখানে কম্বাইন্ড প্র্যাকটিস হচ্ছে, সেখানে টেকনিক্যাল ট্যাকটিক্যাল পার্টগুলো হচ্ছে উইথ বলে, ঠিক আছে, এজিলিটি, স্পিড, এন্ডুরেন্স, সেগুলোকে কম্বাইন করে ছেলেদেরকে কত বেশি এফেক্টিভ কোচিং দেওয়া যায় সেগুলো চেঞ্জ হচ্ছে। তো আমরা এখনও পড়াশোনা করছি, এখনও চেষ্টা করছি যে নিজেকে আপডেট রাখা, ছেলেদেরকে কিছু দেওয়া, ছেলেরা যেন উপকৃত হয়। যে আমি 2000 সালে এনআইএস করে এসেছি, ডিপ্লোমা অফ স্পোর্টস কোচিং, সেই ডিপ্লোমা স্পোর্টস কোচিং আর এখনের ডিপ্লোমা অফ স্পোর্টস কোচিংয়ের অনেকটা ডিফারেন্ট, সিমিলারলি। তো আপনাকে আপডেট রাখতে গেলে, নিজে জানতে গেলে পড়াশোনা করতে হবে।
1: মানে তাহলে ব্যাপারটা হচ্ছে যিনি প্রশিক্ষক, মাঠে গেলাম প্র্যাকটিস করালাম সেটাই না,
0: না না,
1: একেবারে এই মুহূর্তে যেটা হচ্ছে গোটা পৃথিবীতে, মানে প্রশিক্ষণ কেমন করে দেওয়া হচ্ছে, পুরো ওয়াকিবহাল থাকতে হবে, সেটাই তো।
0: অ্যাকচুয়ালি দেখুন, সত্যি কথা বলতে কি, যেমন যারা প্লেয়ারদের নিয়ে কাজ করে, তারা দে আর হিউম্যান ইঞ্জিনিয়ার
1: একদম।
0: আপনার একটা ছেলের তার মানে ইন্টারনাল অর্গানগুলো কতটা সতেজ, কতটা লোড নিতে পারবে, কতটা সে, হাউ টু ইউ মেজার, আপনার তার ফেস দেখে বলতে পারবে, হার্ট বিট দেখে আপনাকে মেজার মানে আপনাকে ইয়ে করতে হবে, ও কতটা লোড নিতে পারছে, কতটা লোড নিতে পারবে। তো দ্যাট ইজ আপনার একজন যারা প্রশিক্ষক হিসাবে কাজ করে,
1: যারা
0: কাজ করে, দে আর হিউম্যান ইঞ্জিনিয়ার, তার শারীরিক মানে সক্ষমতা দেখে তাকে ট্রেনিং দিতে হবে, গদবাদার ট্রেনিং দিলে হবে না। একটা ছেলে আপনার 2 কিলোমিটার দৌড়াতে পারে, আর একটা ছেলে 5 কিলোমিটার দৌড়ার ক্যাপাবিলিটি আছে, দুটোকে যদি আমরা সঙ্গে ট্রেনিং করাই, তাহলে দু কি তিন দু কিলোমিটার

0: বেশি হয়ে যাবে, 5 কিলোমিটারটার কম হবে, মানে যার ক্যাপাবিলিটি, তো সেটা মেজার করতে হবে অ্যাকর্ডিং টু দ্য ক্যাপাবিলিটি, অ্যাকর্ডিং টু দ্য গ্রোভের যে আপনার
1: লোড দিতে হবে
0: অ্যাট প্রেজেন্ট স্ট্যাটাস, সেটা দেখে কোচিং করাতে হবে। সেটা অ্যাকচুয়ালি এখন কোচিংটা অনেক বেশি সাইন্টিফিক হয়ে গেছে। হ্যাঁ, আগে আপনার আমরা কী করতাম, একজন প্রশিক্ষকই ছিল সব কিছু, এখন আধুনিক আধুনিক আধুনিক সিস্টেমে আপনার গোলকিপার কোচ, ফিটনেস কোচ, হ্যাঁ
1: মানে আলাদা আলাদা,
0: ডিফেন্ডার কোচ, ফরওয়ার্ড কোচ, সবগুলো আলাদা হয়ে গেছে। দেন হোয়াই বিকজ স্পেসিফিক
1: মানে ফুটবল, তাহলে তোমার কথাই বুঝতে পারছি যে পুরো পরিবর্তন হয়ে গেছে,
0: পুরো পরিবর্তন হয়ে গেছে।
1: এখন কথা হচ্ছে, তোমার কথায় যেটা বুঝতে পারছি যে সম্ভাবনাকে যে প্রশিক্ষক সাফল্যে পরিণত করতে পারবে তেমন মানুষ প্রয়োজন, সেটাই তো।
0: একদম
1: সম্ভাবনা রয়েছে, সেটাকে সাফল্যে পরিণত করতে পারলেই তুমি আসল প্রশিক্ষক।
0: হ্যাঁ, আমি সেটাই বলছি, আমি যেটা বুঝাতে চাইছি, আগের কোচিং আর এখনের কোচিংটা ডে বাই ডে পরিবর্তন,
1: মানে আকাশ পাতাল,
0: এখন স্পেসিফিক হচ্ছে। আগে যেমন একজন ডাক্তার হলে হতো, কিন্তু এখন দেখা স্পেসিফিক ডাক্তার,
1: একদম একদম।
0: হ্যাঁ, তো সেই রকমই সেম সিমিলারলি আমাদের এখানেও গোলকিপার কোচ, ফরওয়ার্ড কোচ, ডিফেন্ডার কোচ, মিডফিল্ডার কোচ, ফিটনেস ট্রেনার,
1: আলাদা আলাদা
0: আলাদা আলাদা, হ্যাঁ, ফিজিও, ডক্টর, এভরিথিং আর ইনভলভ না। দেন তাহলে আপনার সবার সঙ্গে পাল্লা দিয়ে, এবার আমার এখানে কিছুই নেই, আমি বাকিদের সঙ্গে যদি আমি যুদ্ধ করতে যাই, তো আমাকে ওইভাবে প্রস্তুতি নিতে
1: হবে। এমনভাবে যদি তৈরি করা যায়, তাহলে আমরা চিন্তা করতে পারি যে এসএম কাপের যেখানে জাতীয় আসর হচ্ছে সেখানে ত্রিপুরা ভালো করবে। আজকে শেষ প্রশ্ন, তোমার কি মনে হয় যে যদি আজকে যে কথাগুলো তুমি বললে এগুলো যদি বাস্তবায়ন হয়, কিংবা যারা ফুটবলকে চালাচ্ছেন তাদেরকে তো নতুন করে ভাবতে হবে এসএম কাপ নিয়ে, তো যদি সঠিক চিন্তাভাবনা হয়, সঠিক পরিকল্পনা নেওয়া হয়, পরিস্থিতি কি বদলাবে?
0: ডেফিনেটলি বদলাবে, এবং আমরা একেবারে মানে এমন যে আমরা উন্নতি করতে পারছি না, কিন্তু উন্নতি যে মানে টপ পেজ আমরা যেতে পারছি না। হ্যাঁ, আমাদের আরও বেশি আগে যেতে হলে আরও বেশি চিন্তাধারা করতে হবে, আমরা এক জায়গায় নেই, আমরা
1: নতুন চিন্তা করতে হবে।
0: ডেফিনেটলি আমাদের ছেলেরা, স্কুল লেভেলের ছেলেরা অনেক ভালো রেজাল্ট করছে, কিন্তু আরও করতে গেলে আরও বেশি চিন্তাধারা করতে হবে, আমার কথাটা সেটাই। এবং সেই রেসপন্সিবিলিটিগুলো আমাদেরও, আমি সেটার বাইরে নয়, আমি কাজ আমরা করছি, তাহলে আমাদের কাজের ফল পেতে গেলে আরও বেশি চিন্তা করতে হবে।
1: সবাইকেই
0: রেজাল্ট পাচ্ছি না, হচ্ছে না, ট্রফি হচ্ছে না, সেটা রেসপন্সিবিলিটি আছে কোচ আমারও এবং আমাদের মতো যারা আছে তাদেরও।
1: আসলে সঠিক পরিকল্পনা হয় ভালো করতে পারবো,
0: অবশ্যই করতে পারবো।
1: দ্বিতীয় পর্বে এতক্ষণ শুনলেন এসএম কাপ নিয়ে রাজ্যের প্রাক্তন ফুটবলার তথা স্পোর্টস স্কুলের ফুটবল প্রশিক্ষক আবু তাহিরের সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান। আর এরই সঙ্গে শেষ হলো আজকের স্পোর্টস ম্যাগাজিন।

গানটি শুনলেন জয়তী চক্রবর্তীর কণ্ঠে। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে পরবর্তী গানের শিল্পী সাশা ঘোষাল।

শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত চন্দ্রাবলী এবং প্রদীপের দ্বৈত কণ্ঠে। নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: মাটি, মানুষের সৃজনশীলতা এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা কারুশিল্প ভারতের ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। সেই দেশীয় পণ্য স্থানীয় শিল্প ও শিল্পীদের আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ভাবনা থেকেই এই ভোকাল ফর লোকাল উদ্যোগটি বিশেষ গুরুত্ব পেয়েছে। আমরা যখন স্থানীয় পণ্য কিনি তখন শুধু একটি সামগ্রী কিনি না, তার সঙ্গে যুক্ত থাকে একজন কারিগরের শ্রম, তার পরিবারের জীবিকা এবং একটি ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার প্রয়াস। আজকের অনুষ্ঠানেই আমরা কথা বলব এমনই একজন শিল্পী মুর্শিদাবাদ জেলার কাঁঠালিয়া গ্রামের সাধন পালের সঙ্গে, যার হাতের ছোঁয়ায় সাধারণ মাটি হয়ে ওঠে নান্দনিক শিল্পকর্ম। আপনি প্রথমে বলুন যে আপনার ওই এলাকায় কতজন আপনারা এরকম মৃৎশিল্পী এই কাজের সঙ্গে যুক্ত আছেন?
1: আমার কাঁঠালিয়াতে বংশ পরম্পরায় আমাদের শিল্পকাজ কয়েকশো বছর ধরে এখানে চলে আসছে।

হচ্ছে, 2,700 সংখ্যার আমল থেকে এখন বর্তমানে প্রায় 750 থেকে 500 পরিবার এই শিল্পকাজের সঙ্গে যুক্ত মানে প্রত্যক্ষভাবে। এবং আগে এই শিল্পকাজের উপরে এতটা ন্যাক ছিল না, মানে বাজার সেরকম ছিল না। ইদানিংকালে আমরা বুঝতে পারছি যে ভারত সরকার বিভিন্ন ধরনের প্রকল্প নেওয়ার ফলে আজকে আমাদের নতুনত্ব ট্রেনিং পাওয়ার পরে নতুনত্ব প্রোডাক্ট আবার আমরা বের করছি পুরোনো ধাঁচ থেকে নতুন ধাঁচে নিয়ে আসার জন্যে বাজারে এটা গ্রহণ করছে এবং আমার শিল্পীরা এখন উত্তরোত্তর ভালো আছে। আমার গ্রামটা গেলে পরে একটা শিল্পের গ্রাম, হস্তশিল্পের গ্রাম,

0: লাখ টাকা দিয়ে যন্ত্রপাতিগুলো নেওয়া, আমরা খুব স্বল্প মূল্যে মাসিক ভাড়া দিই, তারা এখান থেকে কাজ করে নিয়ে যায়। এইভাবে নিয়ে একটু উন্নত পরিষেবা আমরা এখন দিতে পেরেছি।
1: মানে আপনি বলছেন যে প্রায় 400-এর উপরে মানুষ আপনার ওখানে এই
0: কাজের সঙ্গে
1: সঙ্গে যুক্ত আছে, এবং সেটা পরম্পরাগত ভাবে
0: বংশ
1: তৈরি হয়। এই পুতুলগুলো একটা ট্র্যাডিশনাল পুতুল আমাদের, তো সেই পুতুল, এই যে ভোকাল ফর লোকাল যে উদ্যোগটা কেন্দ্রীয় সরকার নিলেন, এর প্রেক্ষিতে আপনার মতো মৃৎশিল্পীদের কাজে ও ব্যবসায় একটা পরিবর্তন কি কিছু লক্ষ্য করছে?
0: অবশ্যই পরিবর্তন লক্ষ্য করেছি।
1: কি ধরনের?
0: যেমন ধরুন, উদাহরণ দিয়ে যদি একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে আগে প্লাস্টিকের মাল বেরিয়ে যাওয়ার পর আমাদের মৃৎশিল্পের যে প্রোডাক্টগুলো, এটা একদম বিক্রি প্রায় কমে গেছিল। বিভিন্ন বিষয়, যেমন ধরুন আমার মুর্শিদাবাদ জেলা আছে, সংখ্যালঘু সম্প্রদায়ের গ্রাম, সেখানে রমজান মাসে, তা ওখানে আমাদের শিল্পীরা 2 মাস ধরে শুধু বদনা তৈরি করতেন। রমজান মাসে প্রতিটা মসজিদে 250-300-400 করে বদনা লাগতো, স্বাভাবিক। কিন্তু এইটা একদম বন্ধ হয়ে গেছিলো। আবার নতুন করে প্লাস্টিক বর্জন করে মাটিতে ফিরে আসছে। আবার একটা জিনিস আপনাকে বলি, যে আমাদের ফ্রিজ চলে আসার পর আমরা যে মাটির কুঁজো তৈরি করতাম, যে কুঁজোতে জলটা ঠান্ডা হয়, গঙ্গার ভাসমান বালিটা পাইল করে আমরা তৈরি করতাম, এবং ব্যাপক চাহিদা ছিল প্রত্যেকটা অফিসে আদালতে বাড়ি বাড়ি 2-3 মাস ধরে গ্রীষ্মের সময় আমার শিল্পীরা এই কুঁজোই তৈরি করতো, এটাও প্রায় বন্ধ হয়ে গেছিলো ফ্রিজ আসার পর। আবার নতুন করে কুঁজোর বাজারটা আবার বাড়ছে।
1: আচ্ছা, মানে এই পরিবর্তনটা প্রধানত যেটা হচ্ছে চাহিদা এবং বিক্রির ক্ষেত্রে একটা
0: পার্থক্য দেখা যায়। আগে যেভাবে সমাজটাকে প্লাস্টিক এসে ধ্বংস করছিল, এটা উত্তরোত্তর কমছে, মাটির চাহিদাটা বাড়ছে, মাটির প্রোডাক্টের চাহিদাটা বাড়ছে, এটা একটা ভালো
1: সচেতনতা তৈরি
0: হয়েছে।
1: মানুষকে এই দেশীয় জিনিসের প্রতি আকৃষ্ট করতে কি ধরনের উদ্যোগ প্রশাসনিক বা সরকারি স্তরে থাকা উচিত বলে আপনি মনে করেন?
0: সরকারি স্তরে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, বিশেষ করে কেন্দ্র সরকারের পক্ষ থেকে খাদির মাধ্যমে, ডিসি হ্যান্ডিক্যাপ্টের মাধ্যমে, আমাদের ডিসি হ্যান্ডিক্যাপ্টের আমাদের পশ্চিমবাংলায় 3টে অফিস আছে, উত্তরবঙ্গ নিয়ে একটা অফিস আছে শিলিগুড়িতে, মধ্যবঙ্গ নিয়ে আমাদের আছে বর্ধমানে, আমাদের 6-7টা জেলা নিয়ে, আর দক্ষিণবঙ্গে আছে দক্ষিণবঙ্গ জেলা নিয়ে। আমরা বর্ধমান অফিসের সঙ্গে যোগাযোগ করি। এখন নতুনত্ব দেখছি, গুরু শিষ্য প্রশিক্ষণ একটা পোর্টাল ওরা বের করেছে, এই আমাদের প্রধানমন্ত্রী আসার পর থেকে, 14 সালের পর থেকে। সেখানে দেখা যাচ্ছে যারা আমাদের মতো বয়স্ক, যারা আমরা কাজটা শিখেছি, আমাদের কাছ থেকে কী করে আমরা গুরু তাদেরকে নতুনদের শিষ্য বানিয়ে কী করে 1 মাসের প্রশিক্ষণ দেওয়া, এবং সেই হাতে কলমে তাদেরকে শিক্ষা দেওয়া, এই প্রশিক্ষণ দিয়ে আমার এখানে অনেক কটা প্রশিক্ষণ আমার সময় দিতে হয়েছে। শুধু আমি নয়, আরও ভালো ভালো শিল্পীরাও সেখানে প্রশিক্ষণ নিতে এসেছিল, এবং তারপরে তারা কাজ শিখেছে এবং তারা আজকে ভালো রোজগার করছে। মিনিমাম আমার ওখানে একটা শিল্পী 800-1,000 টাকা প্রতিদিন রোজগার করে, এইটা একটা ভালো লক্ষণ। যেটা
1: কি ওই তৈরি এবং বিক্রি সব
0: এক শব্দে নিয়ে, মানে তৈরি বিক্রি নিয়ে তার খরচ বাদ দিয়েও তার প্রফিট থাকে, জ্বালানি খরচ, মাটির খরচ, রঙের খরচ বাদ দিয়েও একটা শিল্পী গড় 800-1,000 টাকা পার ডে রোজগার করছে, এটা আমাদের ভালো লক্ষণ।
1: স্থানীয়ভাবে
0: ওখানে বাজার আছে আমাদের, আগের চাইতে এখন প্লাস্টিক বর্জনের পরে, উদাহরণস্বরূপ যদি বলি কাগজের গ্লাস উঠেছিল, এখন এটা মূলতভাবে এত সুন্দরভাবে চাহিদাটা আমাদের বেড়েছে, হাজার হাজার হাজার বা লক্ষ লক্ষ যদি বলা যেতে পারে, লক্ষ লক্ষ আপনার চায়ের ভার আবার মাটি ফিরে এসছে। প্রত্যেকটা বাজারে দেখতে পাবেন এখন মাটির ভার,
1: বিভিন্ন অনুষ্ঠান বাড়িতেও দেখছি।
0: হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে থালা বাটি গ্লাস অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়ি বা অন্যান্য শ্রাদ্ধশান্তি কাজে থালা গ্লাসের প্রচুর পরিমাণে চাহিদা বেড়েছে। শুধু নয়, আবার নতুনত্বর দিকে আসছে, আবার তেনারাই আমাদের পরামর্শ দিচ্ছে এতে আর একটু ডিজাইন করে আর একটু কী করে ভালো করা যায়, দাম দা লাগিয়ে দেখা যাবে, সেটাও আমরা পরিষ্কার নিচ্ছি, আবার নতুন নতুন ডিজাইনের ব্যবস্থাও করছি।
1: ভোকাল ফর লোকাল যেটা বলা হচ্ছিল, যে স্থানীয় পণ্যকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেয়, সেই জায়গাটা অনেকখানি অগ্রসর হওয়া গেছে।
0: আর একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে এটাই যে গ্রামীণ হস্তশিল্পী হিসেবে আমরা বংশ পরম্পরা দেখে আসছি, আমাদের দাদুর আমল, তার দাদুর আমল থেকে, গর্বে সোনাল রাজার সঙ্গের আমল থেকে 100 বছর ধরে কাঁঠালের এই শিল্পীরা আমি শিল্পীর কাজের সঙ্গে যুক্ত। একটা জিনিস লক্ষ্য করছি যে এখন এই ভারত সরকার আসার পর, 14 সালের পর থেকে যেভাবে নজর দেওয়া হয়েছে, বিভিন্ন আধুনিক প্রশিক্ষণ দেওয়া, গুরু শিষ্য ট্রেনিং আছে, তার সঙ্গে আরও নতুন ডিজাইনের, নতুন ডিজাইনকে কী করে আরও ডেভেলপমেন্ট করে মানুষের
1: যুগোপযোগী
0: করে তোলা হয়। এই যে যারা ট্রেনিং নেয় তাদের পার ডে একটা টাকা আছে, 300 টাকা করে পার ডে তারা পায়। যারা ট্রেনার হিসাবে আসেন তাদের এটা ডাইরেক্ট ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়, দপ্তর থেকে দেওয়া হয়, সেটা আমাদের কোনো ভাবতে নাই, আমরা শুধু আমাদের সময়কে জায়গা জায়গা করে দিই, পেশেনারি যেটা লাগে সেটা দিই। এটা একটা খুব ভালো লক্ষণ, এটা না থাকলে আমার মনে হয় এত নতুনত্বটা আস্ত
1: এতটা প্রসার লাভ
0: করতো না।
1: আচ্ছা এক্ষেত্রে বলে

0: একটা খুব পজিটিভ দিক আমরা আলোচনা করলাম।
1: হুম
0: ধরুন যত দিন যাচ্ছে জ্বালানির দাম বাড়ছে,
1: বাট হ্যাঁ
0: উৎপাদন খরচটাও তো সেই তুলনায় বাড়ছে,
1: হুম
0: অন্যান্য কাঁচামালের দামও তো বাড়ছে। যে আপনি একটা মাটি কিনতে হয় বা মাটি কাউকে দিয়ে সংগ্রহ করতে হয়, তার খরচ বাড়ছে।
1: হুম
0: তো এই যে উৎপাদন খরচ বাড়ছে, আপনার জ্বালানির দাম বাড়ছে, এই মৃৎশিল্পের ক্ষেত্রে এটা মানে কোনো সমস্যা তৈরি
1: সমস্যা
0: করছে?
1: হচ্ছে। একটা কথা বলি, বর্ষার আগে আমাদের মাটিটা সারা বছরের মাটি, গঙ্গার মাটি আমরা সংগ্রহ করে থাকি, কিন্তু এইটা গত বছর মানে এমনভাবে ক্রাইসিস হয়ে গেল সারা রাজ্য জুড়ে। দেখবেন কলকাতাতেও, কুমার টুরিতে যদি ফলো করেন, যে খড় বেঁধে পড়ে আছে, মাটি নেই, মাটির জন্য কাজ নেই, সারা রাজ্য জুড়ে এটা সংকট তৈরি হয়। আমরা সেই সময় আমাদের সমিতির পক্ষ থেকে সমস্ত জায়গায়, এমনকি তৎকালীন নতুন মুখ্যমন্ত্রী যিনি হলেন তার কাছেও আমরা অ্যাপ্লিকেশন করেছি, মাস পিটিশন, এবং যত ডিএম আছে তাদের কাছে 15 তারিখে, 15ই ডিসেম্বর একটা রিপোর্টেশন দিয়েছি কুম্ভকার সমিতির পক্ষ থেকে, প্রত্যেকটা জেলায় জেলায় বা একই দিনে 22 জায়গায়, আর 30শে জানুয়ারি একটা রিপোর্টেশন দিয়েছিলাম তৎকালীন আগেকার মুখ্যমন্ত্রীর কাছে এই মাটির সমস্যা নিয়ে। এখনও মাটিটা পেয়েছি কিন্তু মাটির স্থায়ী সমাধানটা হয়নি, একটা জ্বলন্ত সমস্যা আমাদের এটা আছে। এই কারণেই আছে যে আমরা গরিব মানুষ, আমাদের পক্ষে রয়্যালিটি দিয়ে মাটি কাটাটা সম্ভব নয়, সেই জন্যে এইভাবে আমরা গঙ্গার ধারের পলি মাটি নিয়ে এসে আসি, কারোটা ট্রাক্টরি ফ্যাক্টরি দেয় সেইটা নিয়ে আমরা সংগ্রহ করি, কাজ করি। এইটা যদি আমরা সরকার দৃষ্টি দেয় যে বিশেষ করে আমরা গ্রামীণ হস্তশিল্পী বংশ পরম্পরায় এটাকে প্রসারিত করছি, নতুন প্রজন্ম নিয়ে এটাকে নিয়ে আসছি, এই মাটিটা যাতে আমরা পলিউশনে আপনার
0: ঠিকভাবে
1: ঠিক ঠিকভাবে যদি পাই, নিয়ম আইনের যদি জটিলতা না থাকে, তাহলে আমার মনে হয় আমার শিল্পীরা আর খুব
0: জ্বালানি
1: আর জ্বালানির সমস্যা তো আরও একটু মারাত্মক। আগে তো ধরুন আমরা খড় পাটকাঠি কাঠ এগুলি জ্বালানি করতাম, এখন এগুলো সব কমে গেছে, এখন বেশিরভাগটা হচ্ছে কয়লা। এখন কয়লাতে করতে গেলেও কয়লার আমাদের কোনো লাইসেন্স নেই, এই বেআইনিভাবে যারা বিক্রি করছে দুড়ম্বরীভাবে নিয়ে এসে, আমাদের গ্রামের পাড়েদেরই 2টো ডিপো আছে, ডিপো থেকে নিয়ে আসি, সেই নিয়ে এসে শিল্পীরা আমার কাজ করে। একটা জিনিস হচ্ছে এইটা যদি পশ্চিমবঙ্গ মিনারেল কর্পোরেশন আছে, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল মিনারেল কর্পোরেশন, হস্তশিল্পীদের তারা এই কয়লা সাপ্লাই দেয়, এখানেও আমরা চেষ্টা করছি, কিন্তু এখানে একটা মারাত্মক সমস্যা হয়ে যাচ্ছে পলিউশনের ব্যাপারটা। মালদাই আমাদের হেড অফিস, এখানে বারবার গিয়ে আমাদের রেড ক্যাটাগরি, যেহেতু আমরা কয়লা পোড়াই, পাওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে যদি সরকার একটু নজর দেয় যে কীভাবে শিল্পীরা কয়লা পেতে গেলে পলিউশনের রেড বাদ দিয়ে যদি অন্য ক্যাটাগরি করা যায়, তাহলে সেটা আমরা করে নেবো, করে নিয়ে সেই থেকে যদি আমরা কয়লাটা
0: গবেষণা যদি এগিয়ে নিয়ে যাওয়া
1: নেওয়া যায়,
0: পলিউশন হবে না অথচ আপনার মাটির জিনিসটাকে পোড়াতে
1: পোড়াতে পারবো, যদি এরকম কোনো গবেষণা করে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে আমার মনে হয় আমার শিল্পীরা সাংঘাতিকভাবে একটু লাভবান। কি এইটার জন্যে যদি ভারত সরকার একটু নজর দেয় যে গ্রামীণ হস্তশিল্পীদের ক্ষেত্রে কাঁচামাল হিসেবে কয়লা জ্বালানি, এইটা যদি মিনারেল কর্পোরেশনের মাধ্যমে রাজ্য রাজ্য আমাদেরকে সাপ্লাই দেয়, তাহলে আমার মনে হয় এটা একটু ভালো হয়। আর পলিউশনের ব্যাপারটা একটুকু যদি কমানো যায়, নানা রকম ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির মধ্যে যদি আনা যায়, তাহলে আমার মনে হয় আমার শিল্পীরা আর একটু লাভবান হবে এবং একটু আর্থিকভাবে স্বাবলম্বী হবে।
0: পুতুল বা অন্যান্য সামগ্রীর ক্ষেত্রে আপনি পরিবর্তন আনছেন, সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছেন, তেমনি বিপণনের ক্ষেত্রেও একটা বড় রকম পরিবর্তন ঘটে গেছে, যেটাকে আমরা বলছি সোশ্যাল মিডিয়া।
2: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি। সুপ্রিম কোর্টে চাকরির সুযোগ রয়েছে, এই মর্মে উচ্চ আদালতের নিজস্ব ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রেজিস্ট্রি বিভাগে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী পে ম্যাট্রিক্স লেভেল 6 অনুযায়ী প্রায় 250টি শূন্যপদে নিয়োগ করা হবে। এ পদে প্রাথমিক বেতন হবে 35,400 টাকা, এর সঙ্গে নিয়ম অনুযায়ী অন্যান্য সরকারি ভাতাও পাওয়া যাবে। ভারতীয় নাগরিকরা এই পদে আবেদন করতে পারবেন। এই পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক হতে হবে, পাশাপাশি কম্পিউটারে প্রতি মিনিটে অন্তত 35টি শব্দ ইংরেজি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। 1 সেপ্টেম্বর 2016 অনুযায়ী 2026 অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী, প্রাক্তন সেনাকর্মী বিশেষভাবে সক্ষম এবং স্বাধীনতা সংগ্রামীদের নির্ভরশীলদের ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হবে। নিউ ইয়র্কে

জন্য মোট চারটি ধাপে পরীক্ষা হবে। প্রথমে 100 নম্বরের অবজেক্টিভ পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষার সময় 2 ঘন্টা। সাধারণ ইংরেজি, অ্যাপটিটিউড, সাধারণ জ্ঞান, সংবিধানে বিচার বিভাগ সংক্রান্ত বিষয়, সুপ্রিম কোর্টের নিয়ম এবং কম্পিউটার নিয়ে প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা হবে। এরপর হবে 50 নম্বরের কম্পিউটার টাইপিং টেস্ট, যেখানে সময় থাকবে 10 মিনিট। ইংরেজিতে প্রতি মিনিটে অন্তত 35টি শব্দ টাইপ করতে হবে, সর্বোচ্চ 3% ভুল গ্রহণযোগ্য। তৃতীয় ধাপে 100 নম্বরের ডেসক্রিপটিভ পরীক্ষা হবে, এতে প্রেসি, প্রবন্ধ এবং কম্প্রিহেনশন রাইটিং থাকবে। শেষ ধাপে 25 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে আজ থেকে। আবেদন করা যাবে 28 অক্টোবর রাত 11:55 পর্যন্ত। আবেদন করতে হবে সুপ্রিম কোর্টের সরকারি ওয়েবসাইটে https://www.sci.gov.in/recruitments এর মাধ্যমে। সাধারণ এবং অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের আবেদন ফি 1,500 টাকা। এসসি, এসটি, ওবিসি এবং বিশেষভাবে সক্ষম এবং প্রাক্তন সেনাকর্মীদের জন্য ফি থাকবে 750 টাকা। বিস্তারিত জানতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট দেখে নিতে হবে। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা।

শুনছিলেন আধুনিক গান শ্রেয়া ঘোষালের কণ্ঠে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত, অভিজ্ঞাপন সকাল 7:05, সকাল 7:45 রবিকিরণ, শিল্পী দুর্নিবার। দেশবন্দনা সকাল 9:25, হিন্দি ছায়াছবির গান শুনবেন সকাল 9:00।

হবে যে 40 মিনিটে। বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান সকাল 10:30। মহিলা মহল বেলা 1:05, লোকগীতি বেলা 1:40, শিল্পী অংশুমান রায়। বেলা 1:50 আধুনিক গান, শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। চিত্রগীতি বিকেল 5:10, বিকেল 5:45 লোকগীতি, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। কিষাণবাণী অনুষ্ঠান সন্ধে 6:30, এরপরে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। ছায়াগীত রাত 8:10, রাত 8:30 শুনবেন ভক্তিমূলক গান। রাত 9:00 আধুনিক গান, শিল্পী মৃণাল চক্রবর্তী। কথায় কথায় অনুষ্ঠান রাত 9:30। কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:10, রাত 10:15 নতুন আলোর দিশারি। ককবরক অনুষ্ঠানে থাকছে সকাল 6:25 হায়ুন্নি খোরাং। জায়নক সকাল 8:40, বেলা 12:00 চোখেরেং, এবং সন্ধে 7:00 রয়েছে হাবানি কক পান্ডা। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি, এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায়। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকে সর্বোচ্চ তাপমাত্রা 33.8°C, সর্বনিম্ন তাপমাত্রা 25.6°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 60%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 34°C এবং 25°C-এর মধ্যে। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা। আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:52। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 10:30। জয় হিন্দ।